খিয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসি ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানা শোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনা গোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতা নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু হেথা দুই তীরে কিবা জানে নাম, দোহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে।

উষা উত্তপের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আজকের আনন্দধ্বনি শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব ভোরাই অনুষ্ঠানে, তার আগে বন্দে মাতরম ধ্বনির মাধ্যমে শেষ হবে আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

সুপ্রভাত, স্টুডিওতে ঘড়ি বলছে ভোর 6:11 হয়ে 33 সেকেন্ড। ঠিক এই সময় থেকে সকাল 7 পর্যন্ত আমরা প্রভাত বীণার সুরে পথ হাঁটি, আর আজকেও তেমনটাই হবে। 100.1 FM গোল্ডে গোপা আছি আজ আপনার সঙ্গে, তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা।

কুমার শানুর গানে গানে শুরু করলাম আজকের আমাদের প্রভাত বীণা। ভোরের নরম আলোয় পৃথিবী ধীরে ধীরে জেগে উঠছে। কোথাও পাখির ডাকে, কোথাও মন্দিরের ঘণ্টার ধ্বনিতে, কিংবা কোথাও মায়ের মৃদু ঘুম ভাঙানো ডাকে শুরু হচ্ছে একটা নতুন দিন। নতুন দিন, নতুন ভাবনা, সুন্দর রকমভাবে চলা, প্রত্যেক দিনই নতুনভাবে আসে আমাদের কাছে, নতুন ভাবনায়, নতুন বিশ্বাসে। আজকের বিশ্বাস হোক, আজকের নতুন ভাবনা হোক, শিশুর হাতে এক গেলাস দুধ। খুব সাধারণ দৃশ্য, খুব সাধারণ কথা, কিন্তু একটি শিশুর হাতে বা যে কোনো শিশুর মুখে একটু দুধের ছোঁয়া, তার সঙ্গে মিশে থাকে মায়ের ভালোবাসা, বাবার চিন্তা, শিশুর সুস্থ ভবিষ্যতের স্বপ্ন। আজকের এই ভোরে ঈশ্বরের কাছে প্রার্থনা থাকুক, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান মানে কেবল আমার সন্তান নয়, সমস্ত মানব জাতির সন্তান, সমস্ত প্রাণীদের সন্তান যেন থাকে দুধে ভাতে। মানুষ, পাখি, পশু, আমাদের চারপাশের সমস্ত পরিবেশের সমস্ত প্রাণীদের সন্তানের মুখে যেন থাকে দুধের ছোঁয়া, মায়ের আদর। আজকের শুরুটা এভাবেই, কেন এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, যে সকাল নতুন করে আমাদের ডাক দিয়েছে, সেই সকালের ডাকে ধীরে ধীরে জেগে উঠে আমরা চলতে শুরু করব আর জানতে শুরু করব বাকি কথা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, গোপা আছি আজ আপনার সঙ্গে। আর আপাতত আমরা অদিতে মহসিনের এই গান শুনে ফিরে আসছি এক্ষুনি

অদিতি মহসিনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে ফিরে আসি আবার আজকে আমাদের কথায়। শুরু হলো প্রত্যেক শিশুর হাতে যেন এক গ্লাস দুধ থাকে।

কেন আজকের এই সকালে এই রকম একটা কথা নিয়ে কেন শুরু করলাম? আসলে আজ বিশ্ব স্কুল দুধ দিবস। সাধারণত মানে আজকের দিনেই যে পালন হবে এমনটা নয়, সাধারণত যেটা হয় সেপ্টেম্বর মাসের শেষ বুধবার প্রত্যেক বছর এই সেপ্টেম্বর মাসের শেষ বুধবার পালিত হয় বিশ্ব স্কুল দুধ দিবস।

ছোটবেলা থেকে আমরা জানি যে দুধ খেলে আমাদের বুদ্ধি, আমাদের পুষ্টি, আমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। সেজন্য দুধ খেতে আমাদের যতই অনিচ্ছা থাকুক না কেন, ছেলেবেলা থেকেই দুধ খাওয়ানোর দিকে আমাদের বাড়ির বড়দের একটা বিশেষ দৃষ্টি থাকে। আজকের এই দিনে দুধ একজন একটি শিশুর পক্ষে কতখানি উপকারী হতে পারে সে সম্পর্কে গোটা বিশ্বে বিভিন্ন স্কুলে স্কুলে বিভিন্ন রকম কাজকর্ম হয়, এবং প্রত্যেক দিন যাতে প্রতিটি শিশু পুষ্টি পেতে পারে সেজন্য আজকের এই দিনটা বছরে সেপ্টেম্বর মাসের শেষ যে বুধবার সেই দিনটা পালন করা হয়। আজকে আমাদের ওই একটাই কথা থাকবে, প্রতিটি শিশুর হাতে এক গ্লাস দুধ থাকুক, প্রতিটি প্রাণী জগতের শিশুর মুখে থাকুক দুধের ছোঁয়া, আর সেই দুধের পুষ্টিতে, দুধের শক্তিতে, মায়ের ভালোবাসায় শিশু বেড়ে উঠুক দেশের জন্য, দশের জন্য।

গীতা চৌধুরীর কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে ভাবছিলাম, আমাদের জীবনেই শুধু নয়, আমাদের সংস্কৃতিতে দুধের এক বিশেষ জায়গা রয়েছে। সেখানে কিন্তু দেবতার সঙ্গেও দুধের একটা বিশেষ সখ্যতা রয়েছে। শ্রীকৃষ্ণের শৈশবের সঙ্গে সুন্দরভাবে জড়িয়ে রয়েছে কিন্তু দুধ, মাখন, এইসবের যে একটা সুন্দর জগৎ, সরল সুন্দর একটা জগৎ, একটা সাদা জগৎ, সব কিছুর মধ্যেই এক নির্মল ছবি। আজকের এই সকালবেলাটায় শিশুরাও আমাদের কাছে সেই তো ছোট গোপালের মতো, সে মেয়েই হোক বা ছেলেই হোক, সুস্থ সন্তান আমাদের সকলের কাম্য এবং শিশুর মধ্যেই ঈশ্বরের বাস, এটা আমরা বিশ্বাস করি। তাদের মুখের হাসি, তাদের সুস্থতা, তাদের আনন্দ আজ ভোরে হোক গোটা পৃথিবী জুড়ে সকলের প্রার্থনা। ঘড়ি যদি মিলিয়ে নিতে চান অবশ্যই মিলিয়ে নিতে পারেন, এই সময় ঠিক 6:31। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বীণা। আজকে যেহেতু বিশ্ব স্কুল দুধ দিবস, সেজন্য সেই বিষয় নিয়েই কথা হচ্ছে। গোপা আছি আপনার সঙ্গে, শুনছি গান, আপনিও থাকুন আমাদের সঙ্গে। পরের গানটা শুনে এক্ষুনি ফিরে আসছি।

অরূপ জলটার কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে যে কথা মনে হচ্ছিল, দুধের সাদা রং সরলতার প্রতীক। শিশুদের মন ঠিক তেমন সরল, শিশুদের মন তেমনই নির্মল। শিশুদের শুধুমাত্র বইয়ের শিক্ষা দিলেই যে হবে এমনটা নয়, সে কথা তো আমরা বারবার বলি এবং বহুবারই আমরা জানি, আমরা নিজেরাও বুঝি। শিশুদের আসলে যেটা দেওয়ার তা হচ্ছে তাদের মনটাকে সুন্দর করে গড়ে তোলা। তার সঙ্গে সঙ্গে শরীরের জন্য দিতে হবে পুষ্টি, ভালোবাসা, নিরাপত্তা আর একটা সুন্দর পরিবেশ, এক ভালোবাসার ঘর। যে ভালোবাসায়, যে ভালোবাসার ঘরে কেবলমাত্র আনন্দ রয়েছে, যে ভালোবাসার ঘরে নিজের আনন্দ পাওয়া নেই, রয়েছে অন্যকেও আনন্দ দেওয়ার এক চেষ্টা। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই সুন্দর হোক প্রতিটি সন্তানের জীবন, সুন্দর হোক পৃথিবী।

0: স্বাগত লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

গোপার সঙ্গে শুনছেন আজকের প্রভাত বীণা। কোনো কোনো দিন ভোরবেলায় ঘুম থেকে তুলে যখন পড়তে বসতাম ছেলেবেলায়, সেই সময় মা এক গিলাস দুধ নিয়ে এসে বলতো এটা খেয়ে নে। কেউ কেউ হয়তো তখন আমরা মুখ বেঁকিয়ে বলেছি খাবো না, রাগ করেছি, মা একটু বকেছেন, বুঝিয়েছেন। কিন্তু যত বড় বড় হয়েছি ধীরে ধীরে, বিভিন্ন কাজে, পড়াশোনার জন্য হোক, কাজের জন্য হোক, বাড়ি থেকে, মায়ের থেকে একটু দূরে গেছি, তখন ধীরে ধীরে ধীরে ধীরে বুঝতে পেরেছি ওই এক গেলাস দুধের মধ্যে শুধুমাত্র পুষ্টি ছিল না, ওর মধ্যে যেটা ছিল তা হচ্ছে অগাধ ভালোবাসা আর সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য প্রার্থনা। জীবনে আমরা বড় হয়ে কত কিছু চাই, বাড়ি, গাড়ি, চাকরি, সাফল্য, অর্থ, সম্মান, কিন্তু একটা ছোট্ট শিশু সে আসলে কি চায়? সে চায় ভালোবাসা, নিরাপত্তা, একটু পেট ভরে তার পছন্দের খাবার আর নিশ্চিন্তে হাসতে পারার মতন একটা পৃথিবী। আজ এই বিশ্ব স্কুল দিবসে আমাদেরও প্রার্থনা হোক কোনো শিশুর শৈশব যেন হেরে না যায়, কোনো শিশুর চোখে যেন জল না থাকে, ঠোঁটের আগায় যেন থাকে এক গেলাস দুধ। বইয়ের পাশাপাশি বই যেমন পুষ্টি যোগাবে শিক্ষার, তেমনি এক গেলাস দুধ শিশুদের পুষ্টি যোগাক শরীরের, মনের। এই প্রার্থনাই আজকে রইল প্রভাত বীণায়।

সেই টিফিনের ঘণ্টা, স্কুলে টিফিনের ঘণ্টা। টিফিনের ঘণ্টা মানেই স্কুলের একটা অন্যরকম পরিবেশ, একটা অন্যরকম জগৎ। ক্লাস ছেড়ে বন্ধুরা সবাই মিলে ছুটে যেতাম টিফিনের সেই হলঘরের দিকে, যেখানে টিফিন দেওয়া হচ্ছে। কোনো কোনো দিন এক এক রকম, এক এক দিন এক এক রকম টিফিন আসতো আমাদের স্কুলে। কোনো কোনো দিন আসতো দুধের প্যাকেট বা দুধের বোতল। এবার এই দুধের বোতল সঙ্গে পাউরুটি থাকতো, সঙ্গে আরও অন্যান্য জিনিসপত্র থাকতো, কিন্তু দুধের প্যাকেট আর দুধের বোতল দেখে কারুর মুখটা একেবারে হাসিতে উজ্জ্বল, আর কারুর মুখটা একেবারে মানে সে অঙ্কে দুই পাওয়ার মতন অবস্থা। কেউ নিজের দুধটা তাড়াতাড়ি খেয়ে নিত, কেউ আবার বন্ধুর দিকে তাকিয়ে বলতো তুই খাবি, আমারটা তাহলে নিয়ে নে। আবার কেউ নিজেরটা খেতে খেতে অন্যের প্যাকেট বা অন্যের বোতলের দিকে তাকিয়ে রইল, পাছে যদি বা ওই দুধটাও পাওয়া যায়। আজকে এই ভোরবেলায়, আজকের এই ভোরবেলাটায় যেদিন বিশ্ব স্কুল দুধ দিবস, সেদিন এই অনুষ্ঠান করতে বসে হঠাৎ মনে পড়ল অনেক বছর আগে ফেলে আসা সেই স্কুলের টিফিন ঘরটার কথা। এখন বোঝা যায় পরবর্তী সময়ে যত ব্যস্ততার জীবনে প্রবেশ করা যায় তত বোঝা যায় যে স্কুলের ওই টিফিন আসলে শুধু টিফিন ছিল না। টিফিনের ওই এক প্যাকেট দুধ বা এক বোতল দুধ সেটা কেবলমাত্র দুধ ছিল না, তার মধ্যে ছিল আমাদের শৈশবের হাসি, বন্ধুত্ব, ছোট ছোট স্মৃতি, ছোট ছোট ভালো লাগছে না সেইটা প্রকাশ করবার প্রথম প্রথম মাধ্যম। তখন বুঝিনি বা তখন বোঝা যায়নি যে শিশুর হাতে পুষ্টিকর খাবার তুলে দেবার মানে ভবিষ্যতের দিকে তাদের একটু একটু করে যত্নে এগিয়ে দেওয়া। আজ বিশ্ব স্কুল দিবসে হঠাৎ মনে পড়ল সেই স্কুলের টিফিনের দিন, টিফিনের ঘণ্টা, বন্ধুদের মুখ, আর এক প্যাকেট দুধ অথবা এক গেলাস দুধ অথবা বোতলবন্দি দুধ। সময় চলে যায়, স্কুল বদলে যায়, বেঞ্চ বদলে যায়, বন্ধুরা বদলে যায়, কিন্তু শৈশবের সেই টিফিনের স্মৃতি থেকে যায় আমাদের কাছে। আজকে আরও একবার মনে পড়ল ঠিক এই ভোরে।

অতিথি দেব বর্মনের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আমরা একেবারেই শেষ দিকে এসে পৌঁছেছি আজকের প্রভাত বিনার। প্রত্যেক বছরের মতোই এবছরেও এই বিশ্ব স্কুল দুধ দিবসের একটি ভাবনা রয়েছে। মূল ভাবনা হচ্ছে এবছরের স্কুল পড়ুয়া শিশুদের পুষ্টি, সুস্বাস্থ্য এবং সুষম খাদ্যাভ্যাসে দুধের গুরুত্ব তুলে ধরা, স্কুলের মাধ্যমে শিশুদের পুষ্টিকর দুধের সঙ্গে পরিচিত করা। শিশুর হাতের এক গিলাস দুধ মানে শুধু এক গিলাস পানীয় নয়, তার বেড়ে ওঠা শক্তি, পুষ্টি আর সুস্থ ভবিষ্যতের জন্য ছোট্ট অঙ্গীকার। আজকের এক গিলাস দুধ আগামী দিনের বিরাট শক্তি হয়ে উঠুক। গোপা আছিলাম আপনার সঙ্গে প্রভাত বিনায়, ফিরে আসবো একটু পরেই। আপাতত চন্দ্রবিন্দুর এই গান শুনতে শুনতে সবাইকে বলি ভালো থাকুন, সঙ্গে থাকুন।

আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়িতে সময় এখন ঠিক সকাল 8:31 হয়ে 40 সেকেন্ড। এখন থেকে একেবারে 10টা পর্যন্ত আপনার সঙ্গে গান, গপ্প, আড্ডা সবকিছু মিলিয়েই মনের মেলোডি 100.1 FM গোল্ডে গোপা আছি আজ আপনার সঙ্গে। গান শুনতে শুনতে শুরু হবে, বাকি কথা আজ পরে হবে।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে আজকে যে বিষয় নিয়ে কথা হবে সেটা নিশ্চয়ই বলবো। আজকে 30 তারিখে, সেপ্টেম্বর মাসের 30 তারিখ, আজকে শেষ দিন, এরপরে অক্টোবর মাস, তারপরেই আমাদের পুজো, নানান রকম কেনাকাটার প্রায় শেষ দিক চলছে। এইরকম একটা পরিস্থিতিতে যখন সেপ্টেম্বর মাসের 30 তারিখে এসে আমরা পৌঁছেছি, তখন আজকে বেশ অনেকগুলো দিন, অনেকগুলো বিশেষ দিন আজকে আমাদের রয়েছে। যেরকম ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন ডে, আন্তর্জাতিক অনুবাদ দিবস, এই আজকের দিনে, আজকের দিনে বিভিন্ন, মানে একটা ভাষা যেন মানুষের মধ্যে মানুষের বা দেশের মধ্যে দেশের যোগাযোগের জন্য বা বোঝাপড়ার জন্য, কথা বোঝবার জন্য, একে অপরকে সহযোগী করবার জন্য, যাতে কোনো রকমভাবে বাধা না হয়, সেই জন্য এই অনুবাদ বা দোভাষী যারা রয়েছেন, ভাষাবিদদের যে নানান রকম ভূমিকা রয়েছে সেগুলো বিশেষভাবে তুলে ধরা হয়। এবং আজকের এই যে দিনটা, আজকের এই দিনটা আরেকটা কারণেও, মানে আরেকটা কারণ বলতে সেন্ট জেরোমের সঙ্গে আজকের এই দিনটা জড়িয়ে রয়েছে বা আজকের দিনটার নামটা জড়িয়ে রয়েছে। তিনি বাইবেলের ল্যাটিন ভাষায় অনুবাদ করেছিলেন এবং অনুবাদকদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, এবং যারা অনুবাদ করেন বা অনুবাদ যারা পড়েন তাদের ক্ষেত্রে এইটা খুব উপকার হয়েছিল পরবর্তী সময়ে। তো ফলে আজকের এই যে দিনটা সেটা হচ্ছে আন্তর্জাতিক অনুবাদ দিবস। আর বিশ্ব স্কুল দূত দিবস আজকে, এই বিষয়টা নিয়ে পুরো সময়টা আজকে প্রভাত বিনায় অনুষ্ঠান হয়েছে। আর একটা যেদিন রয়েছে আজকের দিনটা, এইটা, এই বিষয়টা বলে রাখি, বিশ্ব স্কুল দিবস সেটা নিয়ে একটু ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেক বছরই যে সেপ্টেম্বর মাসের 30 তারিখেই এই দিনটা হবে এমন নয়, আসলে সেপ্টেম্বর মাসের শেষ বুধবার এই দিনটা হয়, এবছর 30 তারিখ পড়েছে। আর একটা হচ্ছে যে আন্তর্জাতিক পডকাস্ট দিবস হচ্ছে আজকে। আন্তর্জাতিক পডকাস্ট দিবস এবং পডকাস্টের মধ্যে একটা সময় যেটা মনে করা হতো কেবলমাত্র অডিও পডকাস্টই আমাদের মধ্যে রয়েছে, কিন্তু না, অডিও পডকাস্ট নয়, বিভিন্ন রকমভাবে অডিও, ভিডিও, ওয়েব শো, নানান রকম ইন্টারভিউ, সমস্ত কিছুই এখন নানান নামে পডকাস্টের গোত্রীয় হয়েই চলে এসছে। সুতরাং আজকে এই যে একটা পডকাস্ট ডে, এবং এই পডকাস্টের মধ্যে দিয়ে এখন আমাদের প্রত্যেক মানুষের জীবনে একটা, মানে এই পডকাস্ট যে ব্যাপারটা, এটা আমাদের প্রত্যেক মানুষের জীবনে একটা অনেক বড় জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ঠিক এই মুহূর্তে। আন্তর্জাতিক পডকাস্ট দিবস

এই বিষয়টা নিয়ে আজকে ভাবছিলাম যদি আমাদের মধ্যে একটুখানি এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। আলোচনা মানে বিষয়টা হচ্ছে যেটা, যে আমাদের সবসময় যে কেবলমাত্র মানে রেকর্ডিং করে বা ক্যামেরা নিয়ে মেকআপ করে অথবা সুন্দর সুন্দর কথা গুছিয়ে গুছিয়ে নিয়েই যে আমাদের পডকাস্ট করতে হবে, এমন তো কোনো কারণ নেই, মানে এটা নেই। আমাদের প্রত্যেকের বাড়িতেই, বিশেষ করে কোনো অনুষ্ঠান হলে সেটা বেশি বোঝা যায়, অথবা আমাদের মানে প্রত্যেকেরই এটা একটা ধারণা তৈরি হয়ে যায়, আমাদের প্রত্যেকের বাড়িতেই, প্রত্যেকের ফ্যামিলিতেই একজন করে বড় পডকাস্টার থাকেন, যিনি একবার কোনো কথা যদি শুরু করেন তাহলে শেষ করেন না, এবং একটার পর একটা, শুধু শেষ করেন না না, একটার পর একটা গল্প বা একটার পর একটা বিষয় তার কাছে চলে আসে। তো এই রকম আমাদের ঘরোয়া পডকাস্টারদের কিন্তু আমরা সেভাবে মূল্য দিই না। আমরা মূল্য দিই, আমরা যাদের দেখতে পাচ্ছি তাদের হয়তো আমরা সেভাবে মূল্য দিই, এই ও পডকাস্টার, অমুক একটা প্রোগ্রাম শুনলাম, তমুক একটা প্রোগ্রাম শুনলাম, কিন্তু আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতেই যে একজন মানুষ, সে সারা জীবন ধরে পডকাস্টার, যখন পডকাস্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তখনও কিন্তু তিনি পডকাস্টার, তিনি এমন গল্প বলছেন বা একটার পর একটা বিষয় তুলে নিয়ে আসছেন বা ইউনিক ইউনিক খবর তুলে নিয়ে আসছেন, বিভিন্ন রকম খবর চারপাশ থেকে জোগাড় করে তিনি সমৃদ্ধ হচ্ছেন নিজে এবং আমাদেরও জানাচ্ছেন, এরকম পডকাস্টার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, আপনার বাড়িতেও নিশ্চয়ই রয়েছে, আপনি নিজেও সেটা হতে পারেন, আপনার বাড়ির ক্ষেত্রে আপনি একজন বড় পডকাস্টার। কিন্তু আজকে যেটা আমাদের, আপনি মেসেজ করবেন 9903 নাম্বারে, আপনার দেখা আপনার বাড়ির সবচেয়ে বড় পডকাস্টার, যার কাছে প্রচুর খবর থাকে, যার কাছে প্রচুর গল্প থাকে, যিনি ননস্টপ একটার পর একটা বিষয় নিয়ে কথা বলে যেতে পারেন, এই রকম মানুষ নিশ্চয়ই আপনার ফ্যামিলিতেও আছে। আজকে তার কথা, বিশ্বাস করুন তিনি চান যে তার কথা কেউ বলুক, কিন্তু সেরকমভাবে হয়তো তিনি বলেই যান, বলেই যান, বলেই যান, অনেক মানুষ বিরক্ত হন, অনেক মানুষ শোনেন, নানান রকমভাবেই তিনি নানান অভিজ্ঞতারও সম্মুখীন হন, কিন্তু আজকে তার কথা নিশ্চয়ই আপনি বলবেন 9903 এই নাম্বারে, আপনার ফ্যামিলির সবচেয়ে বড় পডকাস্টার তার কথা ছোট্ট করে বলে যাবেন। সময় বলছে 8:41 হয়ে, না একটু দাঁড়ায়, হ্যাঁ 8:42, আমার এরকম বলতে খুব ভালো লাগে, 8:42 হয়ে, এই আবার 5 সেকেন্ড হয়ে গেল, গোপা আজকে সঙ্গে আছি আপনার, আপনি কিন্তু চলে আসবেন আমাদের কাছে আপনার সেই চেনা ফোন নাম্বার 9903 এই নাম্বারে, আপনার পরিবারের সেরা পডকাস্টার কে, না তাকে সবসময় যে ক্যামেরা নিয়ে বসতে হবে, তাকে যে মেকআপ করে বসতে হবে, তাকে যে রেকর্ডিং করতে হবে, এমন নয়, আমাদের বাড়ির বিভিন্ন সময়ে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন কাজে, বিভিন্ন মুহূর্তে তিনি আমাদের পডকাস্ট করে চলেছেন, নানান রকম জিনিস যেটা আমরা খুব একটা মানে মাথায় নিই না বা খুব একটা হয়তো লক্ষ্য করি না, কিন্তু আজকে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই ভাবছেন আপনার বাড়ির সেই পডকাস্টারের কথা, আজকে বলে যান তার কথা। আর আপাতত আর কথা আমি এক্ষুনি বলছি না, আমি চলে যাব গানে।

তোলপাড় তোলপাড় মনের কথা, এরকম কত কিছুই কথা আমাদের হতে থাকে, কিন্তু সেই কথা কখনো আমরা বলতে পারি আবার কখনো আমরা বলতে পারি না। তো আজকে যেহেতু এই পডকাস্ট ডে, সেই জন্য আজকে মনে হলো আমাদের বাড়ির সেই সমস্ত মানুষদের কথা যদি একটুখানি বলি যারা খুব মানে একেবারে জন্মসূত্রেই যারা পডকাস্টার, মানে যাদের এই পডকাস্ট করবার জন্য কোনো রকম কিচ্ছু লাগে না, না লাগে কোনো ক্যামেরা, না লাগে রেকর্ডিং, না লাগে মাইক্রোফোন, না লাগে সাজ পোশাক, কিচ্ছু কিচ্ছু কিচ্ছু লাগে না, কেবলমাত্র তাদের কাছে থাকে নানান ধরনের বিষয়, নানান ধরনের বিষয় নিয়েই তারা অনর্গল একের পর এক কথা বলে যেতে পারে, সেই সমস্ত আমাদের ঘরোয়া পডকাস্টারদের নিয়েই আজকে এই আন্তর্জাতিক পডকাস্টের দিনে আমরা তাদের কথাই আজকে বলবো। আর সেরকম কথা শুনতে শুনতে মেসেজ আসছে বেশ অনেকগুলোই, যেরকম পায়েল সাহা বেহালা থেকে লিখছেন, আমার বাড়ির সবচেয়ে বড় পডকাস্টার হলো আমার মা, সকাল থেকে রাত পর্যন্ত তিনি এত বিষয় নিয়ে এত কথা বলেন যে যদি সেইগুলো নিয়ে আমরা কোনো এপিসোড করি তাহলে অন্তত 500খানা এপিসোড আমি মানে আমি যবে থেকে বুঝতে শিখেছি, কথাবার্তা শুনতে শিখেছি, তবে থেকে নিয়ে যদি আমি এপিসোড করি তাহলে অন্তত 500টা এপিসোড হয়ে যাবে। এরকম কত কত 500,000 কত কত এপিসোড আমাদের বাড়ির এই সমস্ত যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা নানান বিষয় নিয়ে ইউনিক ইউনিক কথা বলেন, এবং অনেক মানুষ এমন কথা বলেন যে নানান ধরনের, কেউ হয়তো কেবল দুঃখের কথা নিয়েই পডকাস্ট করেন, মানে ঘরোয়া পডকাস্ট, আবার কেউ হয়তো মজার কথা নিয়ে পডকাস্ট করেন, কেউ হয়তো দৈনন্দিন জীবনের নানান কথা নিয়ে পডকাস্ট করতে থাকেন। তো এরকমভাবে তাদের কথা সবসময় হয়তো আমরা ধরি না বা সবসময় হয়তো আমরা শুনি না, কিন্তু পরবর্তী সময় এটা আমারও নানান রকম পডকাস্ট দেখতে দেখতে মনে হয়েছে, আরে এইটার থেকে তো বরং আমাদের নানান অনুষ্ঠানে যখন আমাদের কাকা জ্যাঠা পিসি সবাই আমরা একসঙ্গে হই, ভাই বোনেরা একসঙ্গে হই, তখন আমাদের একমাত্র পডকাস্টার হচ্ছে আমাদের মেজো কাকা। মেজো কাকা সঙ্গে ছোটো কাকাও থাকেন, কিন্তু মেজো কাকা হচ্ছে সবচেয়ে বড় পডকাস্টার, তারপরে ছোটো কাকা, আর সবচেয়ে ভালো শ্রোতা যদি কারোর কথা জিজ্ঞেস করেন আমার বাড়িতে তাহলে তিনি হচ্ছেন আমার বাবা। সবার সব কথা বিভিন্ন মানে চারিদিকে তাকিয়ে তাকিয়ে শুনবেন, শুনে যে উনি কী মর্মোদ্ধার করেন সেটা কিন্তু আমি আজ পর্যন্ত জানতে পারিনি। তো এই রকম পডকাস্টার যারা নানান বিষয় নিয়ে নানান কথা বলেন, হতে পারে সেই হনুমানের ল্যাচ থেকে শুরু করে মায়েদের বড়ি দেওয়ার গল্প, নানান বিষয় এবং ইউনিক বিষয় তার মধ্যে থাকতে পারে, যে বিষয় নিয়ে কোনোদিন আমরা কেউ শুনিনি সেরকম বিষয় নিয়েও থাকতে পারে। 9903055992 এই নাম্বার আজকে আপনাদের জন্য খুলে দেওয়া আছে, যারা বলবেন সেই সমস্ত ঘরোয়া পডকাস্টের কথা, যাদের কথা শুনতে শুনতে হয়তো আজকে

নানান পডকাস্টার তৈরি হয়েছে এবং সেজন্যই হয়তো আজকের এই দিনটা আন্তর্জাতিক পডকাস্ট ডে তৈরি হয়েছে। তো চলে আসুন চটপট করে বলতে আমাদের বাড়ির ঘরোয়া পডকাস্টারদের কথা। আর আজকে আমরা গান শুনবো, মনের কথা হবে। মনের মানে কথা তো কেবলমাত্র মনের মধ্যেই জমতে থাকে, তো মনের মধ্যে কথা তৈরি হতে হতে সেগুলো সব বেরিয়ে আসে। তো আজকে মোটামুটি আমরা একটুখানি মন নিয়েই পড়েছি, বুঝলেন তো। মনের কথা হবে, আর মানে মনের কথা না, মনের গান হবে, আর তার সঙ্গে সঙ্গে কথা হবে, কারণ কথা মনেই তৈরি হয়। মন থেকে মাথা, মাথা থেকে মন, এই মাথা আর মন একসঙ্গেই যাতায়াত করে। তো গোপার সঙ্গে শুনছেন আজকের মনের মেলোডি 100.1 FM গোল্ডের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। আর হ্যাঁ, লিখতে থাকুন সেই পডকাস্টারের কথা, আপনার ঘরোয়া পডকাস্টারের কথা।

গান শুনছিলাম আমরা আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আর গান শুনতে শুনতে বেশ কতগুলো মেসেজ এসে জমা হয়েছে, একটু টুক করে পড়ে ফেলি, তারপর আসবো আবার পরের গানে এবং বাকি কথায়। আমার বাড়ির আসল পডকাস্টার হলেন আমার ঠাকুমা। উনি একবার গল্প শুরু করলে কোথা থেকে শুরু করেছিলেন আর কোথায় পৌঁছলেন সেটা কেবলমাত্র উনিই জানেন। মধুমিতা হাজরা শ্যামবাজার থেকে। আর সৌরভ বসাক সোদপুর থেকে, তিনি বলছেন, আমাদের বাড়িতে তো পডকাস্টার রয়েছে, ছোট্টবেলা থেকে শুনছি আমার বাবা। খবরের কাগজ পড়তে পড়তে সমস্ত বিষয় নিয়ে, খেলা থেকে রাজনীতি, সমস্ত বিষয় নিয়ে এমন কমেন্ট্রি করবেন মনে হয় যেন গোটা দেশের লাইভ অ্যানালিসিস চলছে। এরকম আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকেন পডকাস্টার, যাদের আমরা এতদিন ধরে লক্ষ্য করিনি, কিন্তু এখন এই পডকাস্ট ব্যাপারটা যখন আন্তর্জাতিক পডকাস্ট দিবসে চলে এসছে তখন আমরা তাদের কথা

লক্ষ্য করছি বা তাদের মনে করছি। আমার বাড়িতে এরকম কেউ নেই, কিন্তু এই রকম পডকাস্টার আমার এক পাড়াতুতো দিদি আছে, তার কাছে মানে সে জন্ম থেকে মৃত্যু, বিয়ে থেকে ডিভোর্স সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন এবং কথা বলেন। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এরকম পডকাস্টারদের খবর যদি আপনার কাছেও থেকে থাকে, আজকে কিন্তু তাদের কথা বলে যান, কারণ তারা তাঁদের কথা শুনতে বড়ই ইচ্ছুক এবং বড়ই আগ্রহী। আর ঠিক এই মুহূর্তে আমরা আরেকটা গান শুনি, গান শুনে তারপর ফিরে আসব, একটুখানি খবরে চলে যাব, খবর টবর শুনে তারপর আমরা ফিরে আসব আবার। অমিত কুমারের কণ্ঠে রইল আমাদের সকলের জন্য এই গান, গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। মনের মেলোডি, মনের মেলোডি,
1: মনের মেলোডি শুনছেন। আজ আপনার সঙ্গে আছি গোপা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন 100.1 FM Gold।

অখিল বন্ধু ঘোষের গান আমরা শুনছিলাম, আর গান শুনতে শুনতে বেশ কতগুলো মেসেজ এসে আমার কাছে আবারও জড়ো হয়েছে। সেগুলো একটুখানি পড়ে দিই চট করে, কারণ সময় তো ক্রমশ এগিয়ে চলেছে। যেরকম সৌভিক সরকার কসবা হালতু থেকে, তিনি বলছেন, আমার বাড়ির এক জেঠু, তিনি পডকাস্ট করতেন সকাল থেকে রাত পর্যন্ত। কত কথা, নানান রকম কথা বলে তিনি জ্ঞান দিতেন।

আমাদের ছোটদের। এরপরে হচ্ছে আমার পরিবারের এমন একজন পডকাস্ট স্টার রয়েছেন, তিনি হলেন আমার বড় জা। তিনি যখন অতীতের কোনো গল্প বা পারিবারিক অভিজ্ঞতার কথা বলা শুরু করেন, মনে হয় যেন কোনো লাইভ পডকাস্ট শুনছি। কোনো রকম প্রস্তুতি ছাড়াই ঘন্টার পর ঘন্টা তথ্য আর গল্প বলে যাওয়ার এই প্রতিভা সত্যি অসাধারণ। আমাদের চারপাশে এমন অনেক মানুষজন রয়েছেন, সত্যি তাদের এই যে একটা অদ্ভুত ক্ষমতা সেটা কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই। একজন এক একজন পডকাস্টার থাকেন খুবই প্রয়োজনের। এরা কোনো একটা বিষয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে বলছেন। এরপর হচ্ছে শিপ্রাকারার মালিক পাড়ালেন বেতর হাওড়া চার থেকে, উনি বলছেন আমি আজ কিছু লিখব না, শুধু গান শুনব। আপনি আগে আমার মেসেজ পড়তেন কিন্তু এখন পড়েন না, না এইটা বোধ হয় আপনি আমাকে মানে ভুল অভিযোগ করছেন আমার ব্যাপারে। আমি চেষ্টা করি যতটা পারি 9:55 পর্যন্ত, কারণ শেষে আমাকে একটা গান বাজাতেই হয়, 9:55 পর্যন্ত যতটা পারি প্রত্যেকের মেসেজ পড়তে। এবং আমি এই ব্যাপারে নিশ্চিত যে 9:10 যদি কারুর মেসেজ আসে সেটাও আমি পড়তে চেষ্টা করি। আমি গতদিনও আপনার মেসেজ পড়েছি, হয়তো কোনোভাবে আপনি সেই সময়টা হয়তো শোনেননি বা কোনো একটা কিছু অসুবিধা হয়েছে, কিন্তু আমি প্রত্যেক দিনই আপনার মেসেজ, আপনি বলে নয়, 9:10 যারা মেসেজ পাঠান আমি চেষ্টা করি তাদের মেসেজ পড়তে, কারণ আমাদেরও বাকি কিছু কথা থাকে গান শোনাতে হয়, ফলে এই অভিযোগটা বোধহয় একটুখানি মানে সমস্যা হয়েছে কিছু ভুল বোঝাবুঝির জন্য। আমি কিন্তু আপনার মেসেজ গতদিনও পড়েছি এবং আজকেও আমি পড়তে শুরু করেছিলাম, করে দেখলাম যে আপনি লিখেছেন যে ঠিক আছে আপনি তাহলে আজকে গানই শুনুন, শুধু গান শুনতে শুনতে আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী সময়ও নিশ্চয়ই সঙ্গে থাকবেন। কিন্তু এইটা আপনি বলতে পারবেন না যে আমি আপনার মেসেজ পড়ি না, কারণ আমি চেষ্টা করি 10:05 পর্যন্ত যতটা সম্ভব সকলের মেসেজ পড়ার, কারণ সবাই মেসেজ লেখেন এবং আপনাদের মেসেজের জন্য আমরাও বলি 9903050992। এবার আমার অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ মেসেজ করেন তাহলে তো সেটা আমার কিছু করার থাকে না। এনিওয়ে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, 100.1 FM গোল্ডের গোপা আপনার সঙ্গে আছি। আর আমরা শুনছি আজকে মনের নানান গান, কারণ মন থেকে মাথা, মাথা থেকে মন, এইভাবেই আমাদের কথা তৈরি হয় এবং সেই সমস্ত কথা আমাদের মানে বেরিয়ে বেরিয়ে আসে এবং সেই সমস্ত কথা দিয়েই পডকাস্ট। আর সেই পডকাস্ট আজকে আন্তর্জাতিক পডকাস্ট দিবস, সেই জন্য আমাদের বাড়িতে যারা যে সমস্ত মানুষেরা থাকেন, যারা হয়তো নিজেরাও জানেন না যে তারা কত বড় পডকাস্টার এবং তারা এক একটা বিষয় নিয়ে বিভিন্ন সময় মানে কনস্ট্যান্ট বলে যেতে পারেন, তো এইটা নিয়েই আজকে আমাদের আপনার বাড়ির পডকাস্টারের কথা জানতে চাইছি এবং আপনিও নিশ্চয়ই আমাদের জানাচ্ছেন। আপাতত আর একটা গান শুনি, গান শুনে ফিরে আসছি এক্ষুনি।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমরা পরের মেসেজে পৌঁছব। এবার যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি পাঠিয়েছেন, আমার বড় ভাইপো খাবার টেবিলে বসে নানান বিষয়ে পডকাস্ট করে, যেগুলো একসঙ্গে করলে একটা বড় এপিসোড হয়ে যাবে, বাড়ির সবাই ওর কথাগুলো শুনি, আমাদের ভালো লাগে। এরপর হচ্ছে সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, তিনি বলছেন, আমাদের বাড়িতে আগে আমার এক মাস্তুতো দাদা আসতেন, ওই দাদার বিভিন্ন ভৌগোলিক জায়গায় ঘোরার অভ্যেস ছিল, আমাদের বাড়িতে যখন আসতেন তখন বিভিন্ন জায়গার গল্প বলতেন আর আমরা বাড়ির সবাই মুগ্ধ হয়ে শুনতাম। এইভাবে গল্প করতে করতে অনেকটা সময় কেটে যেত। আজকের দিনে দাঁড়িয়ে ভাবি আমাদের ওই দাদাই ছিলেন সেদিনের একজন বড় পডকাস্টার। এরকম আমরা কত পডকাস্টারদের কথা সেই সময় ততটা মন দিয়ে ভাবিনি, কিন্তু আজকে তারা ভাবাতে বাধ্য করছেন। সেই জন্যই 9903050992 এই নাম্বার আজকে খুলে দেওয়া আছে। আপনার বাড়িতে আপনার ঘরোয়া পডকাস্টার যিনি এতদিন ধরে আপনাকে পডকাস্ট করে যাচ্ছেন নানান বিষয়ে, কিন্তু তার কথা খুব একটা খেয়াল হয়নি, আজকে তার কথা বলবার জন্যেই কিন্তু আমাদের মনের মেলোডি। পরের গান আমরা শুনব, গান শুনছি আমরা, গান শুনতে শুনতেই আমরা এগোচ্ছি, কারণ গান শুনতে শুনতেই এগোনো মনের মেলোডিতে, মন থেকে মনে সুর তাল গান ছন্দ লয় সব কিছু ছড়িয়ে পড়ে আমাদের। ঠিক এই মুহূর্তে স্বাগতর এই গান শুনি, শুনে ফিরে আসছি।

স্বাগতর গান শুনতে শুনতে আপনাকে একটু জানিয়ে রাখি, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে, 25 অগস্ট 2027 পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। মেসেজে যাই চট করে, আমাদের একজন বন্ধু আছে, তার কাছে সব রকমের খবর নিয়ে নানান কথা থাকে। লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে, আর আশিস দত্ত সল্টলেক থেকে, তিনি বলছেন অনেক মানুষ আছেন যারা ডায়লগে বিশ্বাস করেন না, মনোলগে একতরফা চালিয়ে যান, উপস্থিত যারা তারা সেটা শুনছেন কিনা সেদিকে লক্ষ্যও রাখেন না। সিধু জাটা একজন সবজানতা ইন্টারেস্টিং মানুষ ছিলেন, তার প্রখর স্মৃতিশক্তি ছিল। অন্যদিকে আবার কত গোয়েন্দারাই রয়েছেন যারা গুলগপ্প দিয়ে নানান রকম কাজ উদ্ধার করে নেন, সে কথাই তিনি বলেছেন। এরপর চলে যাব আমি পরের মেসেজ যেটা এসছে কোথা থেকে। আচ্ছা, অনেকবার এসছে নামটা, সেটা হচ্ছে বসিরহাট বাবলা স্টেশন, বাবলা হাইস্কুল, বাবলা কালীবাড়ির সামনে। এখানে উনি বলছেন যে প্রকাশ দে, উনি মেসেজ করেছেন এবং বহুবার মেসেজ করেছেন দেখছি নানান সময়। তো উনি যেটা বলছেন যে ওখানে গোল্ডের সিগন্যালের স্ট্রেংথ খুব কম থাকে, এটা নিয়ে মানে আমার তো সরাসরি এটা নিয়ে সত্যি কিছু করার নেই, আমি এটা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিশ্চয়ই জানাবো, বিভিন্ন কারণেই তো এটা হয়, তো আমি নিশ্চয়ই এটা জানিয়ে দেবো আমাদের কর্তৃপক্ষের কাছে। চলে যাব পরের গানে, সময় ক্রমশ এগিয়ে চলেছে। 100.1 FM গোল্ড শুনছেন মনের মেলোডি। আজকে কথা হচ্ছে, আজকের এই আন্তর্জাতিক পডকাস্ট দিবসে আপনার ঘরোয়া পডকাস্টারদের নিয়ে, যাদের কথা বহু বছর ধরে আপনি শুনছেন কিন্তু সেভাবে হয়তো শোনা হয়নি অনেক সময়, সেজন্য আজকে তাঁদের কথাই হচ্ছে। আর গান শুনছি আমরা, মনের গান।

সুমনার গান আমরা শুনছিলাম। সুমনার গান শুনতে শুনতে আপাতত চলে যাব আপনার মেসেজে। আমার বাড়িতে কোনো মাইক লাগে না। আমার বাড়ির সবচেয়ে বড় পডকাস্টার হলেন আমার বাবা। তার পডকাস্টের নাম প্রতিদিন খবরের খবর পড়ে শোনানো। সকাল ছটায় জোরে জোরে হাতে খবরের কাগজ নিয়ে জোরে জোরে তিনি খবর পড়ে শোনাতেন, যেন আমরা কেউ পড়তেই জানি না। আমি ছিলাম তার একমাত্র শ্রোতা, যার শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না, সোমেন যাদবপুর থেকে। এরপর হচ্ছে উৎপল মুখার্জি পুনে থেকে, তিনি লিখছেন, তিনি বলছেন যে এখন আশেপাশে পডকাস্টার তেমন কেউ নেই যে ভালো পডকাস্ট করতে পারে। ছোটবেলায় আমার দাদু অনেক বিষয় ভালো পডকাস্ট করতেন, তার পাশে বসে ঘন্টার পর

ঘন্টা কাটিয়ে দিতাম, নানান ধরনের বিষয় জানতে পারতাম। আজ সেই প্রয়াত দাদুর কথা মনে পড়ে গেল। এরপর হচ্ছে নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছে এলরোড থেকে, তিনি বলছেন ওনার বাড়িতে সবচেয়ে বড় পডকাস্টার ছিলেন হচ্ছে ওনার আপাত গম্ভীর রাশভারী প্রকৃতির বাবা। তাকে প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু তিনি সত্যি এবং সাধারণ ঘটনাকে এমন সুন্দর গুছিয়ে উপস্থাপনা করতেন যে শুনে আমরা কখনো রোমাঞ্চিত, কখনো ভয়, কখনো আবার হেসে গড়িয়ে পড়তাম। কিন্তু উনি গম্ভীর থাকতেন। শীতকালে বার্ষিক পরীক্ষা হয়ে গেলে আমরা বাড়ির ছোট বড় সবাই মিলে তাকে ঘিরে বসে গল্প শুনতাম। এক একটা গল্প দু তিন ঘন্টা শুনিয়েও ধারাবাহিকভাবে সেটা এক সপ্তাহে শেষ হতো। বড় হয়ে বুঝেছি সব বানিয়ে বানিয়ে বলতেন। বাবা মারা যাবার পর সেই ধাতটা আমার বড় ভাই পেয়েছে, কনস্ট্যান্ট বিষয় থেকে বিষয়ান্তরে চলে যেতে পারে। এরকম প্রত্যেক বাড়িতেই এক একজন করে পডকাস্টার থাকেন, যাদের সেভাবে আমরা লক্ষ্য না করলেও এখন কিন্তু মনে হয় এরাই আমাদের পৌরাণিক পডকাস্টার, বা যখন পডকাস্ট বলে কিছু ছিলই না, আমরা ভাবতেই পারতাম না, সেই সময়ও কিন্তু এরা পডকাস্টার ছিলেন। আর সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে তিনি লিখছেন, উনি আজ থেকে ঠিক করেছেন উনি পডকাস্টার হবেন। আপাতত তো ওনার বাড়ির কথা কিছু লেখেননি, উনি নিজেও তো নিজের বাড়িরই কেউ একজন, তো উনি পডকাস্টার হবেন এটাই উনি ঠিক করেছেন। পরের মেসেজ নিশ্চয়ই পড়ব, আরও অনেকগুলো মেসেজ আমার হাতে রয়েছে, কিন্তু তার আগে আরও একটা গান টোক করে শুনে চলে আসি। আপনি সঙ্গে থাকুন আমাদের, শুনছেন 100.1 FM গোল্ড, আর গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডি নিয়ে।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে শুনতে অনেকগুলো মেসেজ এসছে, চটপট একটু পড়তে হবে কারণ সময় মিনিট পনেরোর একটু বেশি সময় আমার হাতে রয়েছে। কার্তিক মণ্ডল দাউদপুর গ্রাম থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে তিনি পাঠিয়েছেন, ওনার বাড়িতে একমাত্র উনি, একমাত্র মেম্বার উনি, তাই উনি একা একা

নিজের মনেই কত কথা বলেন, বাইরে কথা বলা আজকাল খুব বিপদ, নিজের মনে কথা বলাই নিরাপদ বলে উনি মনে করেন। এরপর হচ্ছে চলে যাব কার কাছে, অনিরিনা ঘোষ বেহালা থেকে। তিনি বলছেন যে আমার দেখা সবচেয়ে ভালো এবং মজাদার পডকাস্টার ছিলেন আমার টুটুন কাকা। তখন পডকাস্টের কনসেপ্টও ছিল না, কিন্তু আমরা সকলে ওনার কথা হাঁ করে শুনতাম। দেখা হতো যখন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকতো, বাবা কাকা জ্যাঠা পিসিরা সবাই একত্র হতো, তাই কোনো ক্যামেরা লাগতো না, আলাদা করে সাজগোজ লাগতো না, মাইক্রোফোনও লাগতো না, কিন্তু সবাই এর মনোযোগ উনি কেড়ে নিতেন। এরপর চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ হচ্ছে আমার বাবা ছিলেন এইরকম একজন ব্যক্তি যিনি প্রত্যেকটা জিনিস সুন্দর করে গল্পের মতন সাজিয়ে বলতে পারতেন, সেটা সত্যি ঘটনাও হতো আবার কিছু সাজানো। বাবার গলার আওয়াজ খুব সুন্দর এবং গম্ভীর ছিল, যে কোনো কথা বলতেন শুনতে ভালো লাগতো, প্রত্যেক মানুষ ওনার কথা শুনতেও খুব ভালোবাসতেন। আমার মানে আরও দুজন ছিলেন ওনাদের পরিবারে, তারাও খুব ভালো কথা বলতে পারতেন। দুঃখের বিষয় এনারা তিনজনের কেউই আর এই জগতে নেই। বেলুর থেকে রঞ্জনা মজুমদার, আসলে এত তাড়াহুড়োতে লেখেন উনি রঞ্জনা মজুম বলেই কিন্তু ছেড়ে দিয়েছেন। আমি জানি না রঞ্জনা মজুম ওনার টাইটেল কিনা, কারণ নানান ধরনের টাইটেলই তো হতে পারে। আমি তো আমার জানা মধ্যে আমি বলে দিলাম মজুমদার, কিন্তু যাই হোক উনি রঞ্জনা মজুম বলে কিন্তু ছেড়ে দিয়েছেন। আর মাঝখানে এমন অনেক বানান রয়েছে যেটা একেবারেই তাড়াহুড়ো করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, একটু দেখে লিখলে সবারই সুবিধা হয়, এই হলো ব্যাপার। এরপরে আমি যাব কার মেসেজের দিকে। হ্যাঁ, পূর্ণিমা দত্ত গঙ্গাসাগর শ্রীধাম থেকে, তিনি বলছেন যে ওনার ছেলে এবং মেয়ে ভালো পডকাস্টার, আর কলকাতার বাড়িতে রতন বলে একজন থাকতো, পড়া হয়ে গেলে ও একটা ক্যামেরা আর একটা ছোট নকল মাইক নিয়ে ঘরে বা বাইরে নানান রকম পডকাস্টিং করতো এবং বিভিন্ন রেডিও চ্যানেল শুনতো, রেডিও চ্যানেলের বিভিন্ন যে ফাংশনগুলো হয় সেগুলো উনি করতো। সে এখন অনেক বড় হয়ে গেছে, সে কথাই জানিয়েছেন। এরপর হচ্ছে কার কথা, আমাদের এলাকায় একজন আছেন যিনি সেখান মানে পাড়ার সমস্ত খবর নিয়ে অসাধারণভাবে সাজিয়ে গুছিয়ে একটা পডকাস্ট করতে পারেন। ছোটবেলায় ওনাদের স্কুলে দুধ দেওয়া হতো, সেটা উনি জানিয়েছেন, ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে। হ্যাঁ, একটা সময় স্কুলে স্কুলে, আমি এখনকার খবর ঠিক জানি না, কিন্তু সেই সময় দেওয়া হতো বটে। এরপর হচ্ছে পরের মেসেজ আমরা নিশ্চয়ই যাব, অনেকগুলো মেসেজ আমরা পড়েছি। আর একটা গান আমরা শুনে আসি, শুনে এসে বাকি মেসেজগুলো নিশ্চয়ই পড়বো।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে একটুখানি বাকি যে মেসেজগুলো রয়েছে আমি পড়ে দিই চট করে। পডকাস্টের বিষয় যদি বলি, আমাদের বাড়িতেই একজন আছেন যিনি সকাল থেকে সন্ধে পর্যন্ত সরাসরি কথা বললে বোঝা যায় স্বাভাবিকভাবে বোঝা দায় স্বাভাবিকভাবে কথা বলছেন না ঝগড়া করছেন। মোবাইলের ক্ষেত্রেও একই অবস্থা হয়। আমাদের গ্রাম্য ভাষায় যাকে বলে মুখে খই ফোটে, কেন আমরা শহুরে মানুষরাও বলি কিন্তু মুখে খই ফুটছে। গোপাল মান্না, উলুবেড়িয়া, গরুহাট্টা, তেঁতুলতলা। এরপর হচ্ছে প্রথমেই উনি জানিয়েছেন যে জীবনের এই একমাত্র দিন যেদিন আমি কেঁদেছিলাম আর আমার মা হেসেছিল, আমার যতদূর মনে হচ্ছে আজকে ওনার জন্মদিন। আর আন্তর্জাতিক পডকাস্ট দিবসে ওনার মায়ের ভূমিকার কথা না বললেই নয়, সেই ছোটবেলা থেকে আমাদের শাসনই হোক বা পরামর্শ দেওয়াই হোক সব ব্যাপারে বক্তব্য থাকতই, আজও আছে। তিনি আজও শিশুর মতন আমাদেরকে গাইড করেন ঘন্টার পর ঘন্টা। বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা কখনোই বড় হয় না, এই এক আশ্চর্য উপায় কী করে যে তারা বয়সটাকে ধরে রাখেন সেই ছোট্টবেলায়, এইটা বোঝা কিন্তু খুব মুশকিল। এবং এটা প্রজন্মের পর প্রজন্ম বাবা মাদের কিন্তু হয়েই থাকে। আমি নাম বলেছি অনুপ সরকার সোদপুর থেকে। এরপর হচ্ছে প্রদীপ মুখোপাধ্যায়, জগাছা, হাওড়া। তিনি বলছেন, আমার চাকরি জীবনের প্রথম অবস্থায় আমাকে কয়েক বছর বিহারের ধানবাদে থাকতে হয়েছিল। একটি মেসে থাকতাম, কি বিচিত্র অভিজ্ঞতা তখন সঞ্চয় করতে হয়েছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের। একজন ছিলেন তিনি প্রায় আমার পিতৃতুল্য, আমি যে ঘরে থাকতাম তিনিও সেই ঘরে থাকতেন, সব সময় আমাকে উপদেশে জর্জরিত করে রাখতেন, আমাকেও মুখ বুঝে সায় দিতে হতো। তবে উনি খুব সৎ মানুষ ছিলেন, ওনার চোখে আমার যা যা দোষ ত্রুটি সব আমাকে বলতেন এবং শুধরে নিতেও বলতেন। ওনার অনেক কথাই আমার ভালো লাগতো না, তবু মুখে কিছু বলতাম না, হাজার হলেও উনি গুরুজন ছিলেন। প্রদীপ মুখোপাধ্যায়, জগাছা, হাওড়া থেকে। আজকের মতন মোটামুটি এখানেই আমার মেসেজ শেষ করতে হবে। যে কটা মেসেজ আমার কাছে এসেছিল আমি কিন্তু পড়ে ফেলেছি। আমাদের শেষের দিকে এবার গুটি গুটি পায় এগোতে হবে, সময় তো আমাকে তেমন কথাই বলছে। 100.1 FM গোল্ডেন মনের মেলোডিতে আজ আমরা শুনছিলাম যে আজকের এই আন্তর্জাতিক পডকাস্ট দিবসে আমরা শুনছিলাম আমাদের বাড়ির সেই সমস্ত ঘরোয়া পডকাস্টদের কথা, যাদের আপনি চেনেন, বহু বছর ধরে চেনেন, কিন্তু সেভাবে হয়তো মন দিয়ে

দেখা হয়নি বা মন দিয়ে যাদের কথা বলা হয়নি সেরকম মানুষদের কথাই আজকে আমরা এই আমাদের মনের মেলারিতে আমরা শুনছিলাম। গোপা আজ আপনার সঙ্গে ছিলাম। শুভমিতার একটা গান শুনতে শুনতে সবাইকে বলবো, সবাই ভালো থাকুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। নানান অনুষ্ঠান সারাদিন ধরেই সাজিয়ে রাখা থাকে FM গোল্ডে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আজকের মতন। তাহলে আসি, পরে আবার নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই কথা হবে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য ও বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফিউয়েল ইকোনমি ক্যাফে নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। পাঞ্জাব পুলিশ অমৃতসরে গতকাল দুটি পৃথক অভিযানে এক দম্পতি সহ আটজনকে গ্রেপ্তার করেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত 27 সেপ্টেম্বরের ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপো এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। আসি বিস্তারিত খবরে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য ও বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। দোহায় কাতারের বাণিজ্য অ্যাসোসিয়েশনের এক বৈঠকে তিনি ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং 2025-26 অর্থবর্ষে 94.5 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেকর্ড প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা তুলে ধরেন। এর আগে অর্থমন্ত্রী কাতারের বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর আহমেদ বিন মোহাম্মদ আল সায়েদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা, ওষুধ শিল্প, পেট্রোকেমিক্যাল, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং স্টার্ট আপ ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ভারত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলির মধ্যে স্বাভাবিক বাণিজ্য যোগাযোগ পুনঃস্থাপনের গুরুত্বের উপর জোর দেন শ্রীমতী সীতারমণ। হরমুজ প্রণালী দিয়ে অবাধ সমুদ্র চলাচল ও বাণিজ্য নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকে কাতারের 10 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ভারতে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির দপ্তর স্থাপন এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি ও

0: যুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও মত বিনিময় হয়। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। আমেরিকায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ম্যানুফ্যাকচারার্স আয়োজিত এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে মন্ত্রী ভারতের বিস্তৃত শিল্পক্ষেত্র এবং দক্ষ কর্মীদের বিষয়টি তুলে ধরেন। তিনি মার্কিন শিল্প সংস্থাগুলিকে ভারতে তাদের উপস্থিতি জোরদার করা, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা এবং উন্নত উৎপাদন শিল্পে যৌথ বিনিয়োগের সুযোগ খুঁজে নেওয়ার আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ এবং আগামীকাল উইসকনসিন এর মূল মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরের আমন্ত্রণে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সফরকালে শ্রী গোয়েল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা ত্বরান্বিত করার বিষয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন। G20 বৈঠকে সদস্য দেশগুলির সঙ্গে ভারত নিয়মমাফিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং মুক্ত বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা আরও মজবুত করার বিষয়ে আলোচনা করবে। বরিষ্ঠ বিজেপি নেতা, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, একটি স্বচ্ছ ভোটার তালিকা গণতন্ত্রের প্রাণ। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, ভোটার তালিকায় ভুল বা অযোগ্য ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকলে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা ক্ষুণ্ণ হতে পারে। নির্বাচনী অনিয়ম সংক্রান্ত বিরোধীদের দলের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং যোগ্য নাগরিকরাই যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকেন তা নিশ্চিত করায় কারো কোনো আপত্তি থাকা উচিত নয়।
1: আর ভোটার লিস্ট মে গলত নাম জুড়ে তো লোকতন্ত্র হি মর জায়েগা। আপকো কি আপত্তি আগর কোই ইস দুনিয়া মে হাই নি উসকা নাম ভোটার লিস্ট সে কাট দিয়া জায়ে। কই ডুপ্লিকেশন হে গাঁও মে ভি নাম, শহর মে ভি নাম, আগর নাম এক জগহ কট জায়ে তো আপকো দিক্কত কিয়া হে? কোই দেশ কা নাগরিক হি নাই হে তো উসকা নাম ভোটার লিস্ট মে কিউ জোড়না চাহিয়ে? পবিত্র লোকতন্ত্র কে লিয়ে ভোটার লিস্ট শুদ্ধ হোনা হি চাহিয়ে।
0: সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফিউয়েল ইকোনমি ক্যাফে নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। 2027 সালের পয়লা এপ্রিল থেকে বর্তমান ক্যাফে নীতির বদলে নতুন নিয়মাবলী কার্যকর হয়ে 2032 সালের 31 মার্চ পর্যন্ত বহাল থাকবে। ভারতে বিক্রয়ের উদ্দেশ্যে নির্মিত বা আমদানি করা নতুন সব যাত্রীবাহী যানবাহনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রক বলেছে, নতুন ক্যাফে নীতিমালা আগামী 5 বছর জ্বালানি ব্যবহারে ধারাবাহিক উন্নতি নিয়ে আসবে। 2027-28 অর্থবর্ষে প্রতি 100 কিলোমিটারে জ্বালানির পরিমাণ 3.9 লিটার থেকে কমিয়ে 2031-32 অর্থবর্ষে 3.32 লিটারে নামিয়ে আনা হবে বলে মন্ত্রক জানিয়েছে। পাঞ্জাব পুলিশ অমৃতসরে গতকাল দুটি পৃথক অভিযানে এক দম্পতি সহ 8 জনকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, পিস্তল, তাজা কার্তুজ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। অমৃতসরের বর্ডার রেঞ্জের IG গুরপ্রীত ভোল্লার বলেন, ধৃতরা ভারত পাকিস্তান সীমান্তের একটি গ্রামে পেয়ারা বাগান চালাচ্ছিল। তারা ড্রোনের মাধ্যমে ফেলা মাদক ও অস্ত্রের মজুতের স্থান হিসেবে ওই বাগানকে ব্যবহার করত। জনসেবা থেকে দেশ সেবায় মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় শ্রম আইন। একটি প্রতিবেদন,
2: শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের শ্রম আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করে তৈরি করা হয়েছে 4টি নতুন শ্রমবিধি। নতুন এই শ্রমবিধির অন্যতম লক্ষ্য হল শ্রমিকদের ন্যূনতম মজুরি, সময়মতো বেতন প্রদান, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বলে জানালেন আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার KC সাহু।
3: सारे वर्कर्स को मिनिमम वेज मिलेगा और उनका सोशल सिक्योरिटी और उनका सेफ्टी ये सब प्रोटेक्ट हो पाएगा। इसके अलावा हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर का डिजिटल इंडिया का एक इनिशिएटिव है जिसके चलते हम लोग एक समाधान पोर्टल बनाया है और इस पोर्टल के माध्यम से वर्कर को घर बैठ के उसको जो भी समस्या है समस्या को वो दर्ज करेगा, उसका सैलरी, ग्रेच्युटी, उसका वेज, बोनस, कुछ भी जो भी इश्यूज है उसका सारे समस्या इस पोर्टल के माध्यम से वो रेज करेगा और हम हमारे ऑफिस में सब समस्या को समाधान करेगा। हम श्रमिकों को न्याय दिला पा रहे और उनको सेवा दे पा रहे।
2: काश्मीर नाहर, आकाशवाणी संवाद, कोलकाता।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসুর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8।

বিদ্যায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত 27 সেপ্টেম্বরের ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার কুণাল আগরওয়াল এই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন। আগামীকালের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি 5-তারা হোটেলে এই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। কংগ্রেস অঞ্চল, ভাষা ও জাতির ভিত্তিতে দেশের জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। হিন্দু দেবদেবী সম্পর্কে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অভিযোগ করেন, কংগ্রেস হিন্দুদের উত্তর ও দক্ষিণে ভাগ করার চেষ্টা করছে। নতুন দিল্লিতে আজ দলের সদর দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, কংগ্রেস বিভাজনের রাজনীতি করতে করতে শেষ পর্যন্ত ঈশ্বর ও দেবদেবীকেও ভাগ করার পর্যায়ে নেমে এসেছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপো এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। জাপানের আইসি নাগায় ভারতের সাহিল যাদব ও চিকিতা তানিপার্থীর কম্পাউন্ড মিক্সড আর্চারি দল ফাইনালে শুট অফে কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছে। এই জয়ের ফলে তারা 2028 সালের অলিম্পিকে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। এর আগে ফাইনালে চীনকে 238-334 ব্যবধানে হারিয়ে ভারতের মহিলা কম্পাউন্ড আর্চারি দলও সোনা জেতে। অন্যদিকে বক্সিংয়ে ভারতের প্রিয়া গাঙ্গাস 60 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। বিরাট কোহলি, অধিনায়ক শুভমন গিলের জোড়া শতরানের উপর ভর করে রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 1-0 এগিয়ে আছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কাতারের বাণিজ্য প্রতিনিধিদের ভারতে বাণিজ্য ও বিনিয়োগের অংশীদারিত্ব আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে জোরালো গতি লাভ করেছে। সরকার যাত্রীবাহী যানবাহনের জন্য নতুন কর্পোরেট অ্যাভারেজ ফিউয়েল ইকোনমি ক্যাফে নীতির বিজ্ঞপ্তি জারি করেছে। পাঞ্জাব পুলিশ অমৃতসরে গতকাল 2টি পৃথক অভিযানে 1 দম্পতিসহ 8 জনকে গ্রেপ্তার করেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত 27 সেপ্টেম্বরের ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 9টি সোনা, 21টি রূপো এবং 27টি ব্রোঞ্জ সহ মোট 55টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 1:30।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ড।

0: তোমায় গান শোনাবো প্রতিদিনের মতো। আজও আপনাদের অনুরোধের গান দিয়ে শুরু হলো এই অনুষ্ঠান 100.1 FM গোল্ড। আপনারা প্রতিদিন অপেক্ষায় থাকেন যে গানের অনুরোধ করে পাঠিয়েছেন সেটা কখন বাজানো হবে। আর আমরা যারা স্টুডিওতে থাকি আমরাও কিন্তু অপেক্ষায় থাকি আপনাদের কতক্ষণে গান শুনিয়ে খুশি করব। আমরা কারা?
1: আমি ঝুমুর,
0: অনুপূর্বা।
1: আজকে অনেক দিন বাদে আমরা দুজন জুটি বাঁধতে পেরেছি।
0: হ্যাঁ, অনেক দিন বাদে। আমার মনে পড়ছে না কবে আমরা জুটি বেঁধে কনসোলে বসেছিলাম। তো আজকেই সেই মহেন্দ্রক্ষণ, মাসের শেষ তারিখ। তো
1: আজকে আপনাদের পছন্দের গান, যে গান দিয়ে আমরা শুরু করলাম, যার পছন্দের গান দিয়ে, তিনি সুমিত সিংহ, চুচুড়া থেকে শুনতে চেয়েছিলেন এই গান।
0: লতা মঙ্গেশকরের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় আর হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে কি অনবদ্য সেই গান। শুনতে শুনতে মনে হচ্ছিল সুরের কি কারুকাজ, চলন
1: ঠিক। আসলে আজকে জানি না পুজো বলেই কি না, মনটা অন্য সময়ের তুলনায় অনেক বেশি খুশি খুশি থাকে, তাই না? এই সময়টা আমাদের,
0: যদিও বিস্তর জ্যাম পেরিয়ে এসেছি, কিন্তু দেখছিলাম রাস্তায় বাঁশ পড়ে একেবারে, মানে প্রায় তৈরি প্যান্ডেল, ব্যস্ততা তুঙ্গে, যেহেতু ওয়েদারটা খুব ভালো। আবার কখন নিম্নচাপ নামে, মানে পুজো উদ্যোক্তারা রিস্ক নিতে চাইছেন না, তারা যতটা সম্ভব সেরে ফেলতে চাইছেন কাজ।
1: একদম। আমরাও খুব বেশি কথা না বলে এই মুহূর্তে আপনার পছন্দের গান থাকলো, আর এসে বলছি কিশোর কুমারের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কে?

0: অমিত ঘোষ মানিকতলা থেকে শুনতে চেয়েছিলেন কিশোর কুমারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, এবং এই গানটির জন্য উনি অনুরোধ করেছিলেন, সেই গান শোনানো হলো আপনাকে। আপনারা তো জানেনই আমাদের অফিসিয়াল পেজ, সেখানে আমাদের যে পোস্টার তার নিচে এসে আপনারা আপনাদের পছন্দের শিল্পী, আপনার পছন্দের গান সেটা আপনি জানাতে পারেন। সেই সঙ্গে যেটা করতে হবে, আপনার নাম এবং ছোট্ট করে আপনার লোকেশনটা আমাদের বলে দিতে হবে। আর একটা নিয়ম, সেটা অনেক দিন ধরেই চলছে, সেটা এতদিনে আপনাদের একদম সরগর হয়ে যাওয়া উচিত ছিল, সেটা হচ্ছে সপ্তাহের যে কোনো একদিন যদি আপনার গান শোনানো হয়, তাহলে এবার আপনার দায়িত্ব, আপনি আর কোনো দিন ওই সপ্তাহে আর রিকোয়েস্ট করবেন না। আপনি যদি রোজ রিকোয়েস্ট করেন তাহলে অন্য বন্ধুদের যে একটু মন খারাপ হয়, তাহলে সেইটা দায়িত্ব নিয়ে আপনি নিশ্চয়ই করবেন। আর একটা জিনিস, সেটা হলো যে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে অবশ্যই যে আপনি কোন গান শুনতে চাইছেন। সেক্ষেত্রে নাম্বার 9903052992, এই নাম্বারে আপনি জানাতে পারেন মেসেজ করে, কেমন? আর আমাদের একটা ধন্যবাদ নিশ্চয়ই দেওয়া উচিত, কি বলো, অশেষ বন্দ্যোপাধ্যায়কে।
1: ঠিকই তাই,
0: অশেষ ধন্যবাদ। মানে যারা দু একদিনের মধ্যে গান শোনা গেছে, সেই গানই আবার শুনতে চাইছেন, তিনি প্রত্যেকটা কমেন্টের নিচে এসে এসে এটা কিন্তু জানিয়ে দিচ্ছেন
1: যে এই গান বেঁচে গেছে।
0: হ্যাঁ,
1: কালই আমাদের কাজটা উনি করে দিচ্ছেন,
0: অনেকটা কমিয়ে দিয়েছেন। সেই জন্য পুজোর আগে থ্যাংক ইউ দাদা। এরপর চলে যায় আমাদের পরের গানে।
1: ঠিকই তাই, পুজো আসছে, কেনাকাটাও কিন্তু চলছে, সুতরাং রেশমি শাড়ির সাথে চুড়ি তো চাই, আর তাই যদি চাই তাহলে বন্ধুর পছন্দ মতো গান আশা ভোসলের।

আমরা পরপর দুটো গান শোনালাম। আশা ভোসলের কণ্ঠে যে গান শুনিয়েছি, গানের গীতিকার স্বপন চক্রবর্তী, আর সুরকার বলার অপেক্ষা রাখে না, আর ডি বর্মন। আর মোহাম্মদ রফির কণ্ঠে গান শোনালাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে। কিন্তু ঝুমুর, হ্যাঁ, কে শুনতে চেয়েছেন?

0: মিত্রের অনুরোধে মোহাম্মদ রফির এই গান শোনাচ্ছিলাম।
1: এর পরে আমরা শুনবো শ্যামল মিত্রের কণ্ঠে।
0: বেশ, গান শুনিয়ে নি আগে, না বলেই ফেলি যে এই গানের কথা এবং সুরকার কে। আবার সেই গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার সুধীন দাশগুপ্ত।

0: অন্তরাল ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান। আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে, অনুরোধ করেছেন সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: এরপর কার গান শোনাবো আমরা?
0: আচ্ছা, এরপর এরপর বরং অরুন্ধতী হোমচৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনি।
1: বেশ,
0: আর এই গান শুনতে চেয়েছেন কারা সেটাও তো বলা দরকার। আমরা এই গানটা শুনবো।
1: এই গান শুনতে চেয়েছেন ধীরেন বসাক, ফুলিয়া, চটকাতলা, নদিয়া থেকে। তাহলে অরুন্ধতী হোমচৌধুরী আর শিবাজী চট্টোপাধ্যায় দ্বৈত কণ্ঠে শোনাই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: জাত গেল জাত গেল বলে। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলাম আমরা এই গান। আর এই গানটা শুনতে চেয়েছিলেন যারা, তারা হলেন হীরামন শেখ এবং রেহানা শেখ, গোংরা চাপড়া নদিয়া থেকে। তবে আপনার পছন্দের শিল্পীর গান আমার কাছে না থাকার জন্য তাই আমরা ভাবলাম যে এই গানটা লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনি, দেখুন মনটা ভালো হলো কি না। একদম না পাওয়ার থেকে এই যে পাওয়া গেল, এটা কি একটু ভালো হলো না?
1: গানটার সাথে কোনো কম্প্রোমাইজ করিনি
0: না,
1: শিল্পী আমরা একটু মানে অন্য শিল্পীর কণ্ঠে শোনালাম।
0: আচ্ছা, এরপর
1: আমাদের ঘড়ির কাঁটা ছুটছে, এরপর শুনতে চেয়েছেন বাবলু মুদি ধুলাগড়ি হাওড়া থেকে, সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে সারাটি জীবন পালঙ্কে শুয়ে কাটালাম এই গান।

0: সতীনাথ মুখোপাধ্যায়ের এই গান নিজের সুরে এবং গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। গানটার মধ্যে একটা কি করুণ,
1: হ্যাঁ মানে এটাই দেখো, এটা আমাদের শেষ পরিণতি সবার জন্য। তবু জানি না কেন আজকে আপনি শুনতে চাইলেন, বাবলু মুদি আপনি শুনতে চেয়েছিলেন এই গান, কোথাও শোনাতে শোনাতে আমাদের মনে হলো দাদা সব ঠিকঠাক আছে তো, মন মেজাজ সব কিছু। আসলে এখন আমরা প্রত্যেকে এত চাপের মধ্যে দিয়ে যাই না, তখন সবারই মনে হয় যে একটু মন খুলে বোধহয় কথা বলতে পারলে ভালো হতো। এবং সত্যি কথা বলতে আমরা এফএম গোল্ডের এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবসময় বলি, যদি কখনও কোনো কারণে মন খারাপ হয়, আশপাশে যাকে পাবেন তার সঙ্গে শেয়ার করুন। যদি কাউকে না পান তাহলে গানের যখন রিকোয়েস্ট করছেন, যদি মনে হয় দু একটা কথা বললে আপনার মনটা ভালো হবে, এক লাইনে সেটুকুও লিখে দিতে পারেন। সকলে ভালো থাকা
0: মানে এফএম গোল্ডটা তো একটা পরিবার, সব সময় আকাশবাণী সেই পরিবার, আমরা একসাথে রয়েছি সবাই।
1: সন্ধ্যারানী বাগ বারবার ফোন করছেন, ফোন করলে যে এই নাম্বারে ধরা হয় না, শুধুমাত্র মেসেজ করতে হবে কেমন, না হলে অন্যদের মেসেজ পড়তে গিয়ে গণ্ডগোল হয়ে যাচ্ছে। এরপর আসি জয়শ্রী দত্তর কথায়। যাদবপুরে থাকে জয়শ্রী, শুনতে চেয়েছে কিশোর কুমারের কণ্ঠে গান গুরুদক্ষিণা ফিল্ম থেকে। জয়শ্রী, এই গান থাকলো তোমার জন্য।

0: বলার অপেক্ষা রাখে না গুরু দক্ষিণা ছবির গান। তো বাপি লাহিড়ি সুরকার ছিলেন এবং লিরিসিস্ট গীতিকার ছিলেন ভবেশ কুণ্ডু। এবং ঝুমুর, এই সিনেমার এই গান যে কি অসম্ভব জন, এখনো পুজো প্যান্ডেলে বাজে?
1: এখনো, ঠিক। ইনফ্যাক্ট আমরা বেশ কয়েকটা গানই কিন্তু এরকম শুনেছি পুজোর সময় পুজো প্যান্ডেলের সেই
0: বাজে,
1: মানে আমেজটা নিয়ে সেই সমস্ত গানগুলো যখনই বাজে তখন ধরা দেয়। এরপর যা সময় আছে তাতে দেখো
0: ঘড়ির কাঁটা ছুটছে, আর একজন বন্ধুর মন রাখতে পারবো আমরা খুব বেশি হলে,
1: ঠিকই তাই।
0: তিনি কিন্তু এসেছিলেন আমাদের স্টুডিও ল্যান্ডফোনে,
1: হ্যাঁ,
0: অনুরোধ করেছেন। কোথা থেকে যেন?
1: শ্যামনগর থেকে, বর্ষা বড়ুয়া। উনি বাঘিনী ফিল্ম থেকে শুনতে,
0: বাঘিনী ছবির গান শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে। এই গানও কালজয়ী গান, সিনেমা কালজয়ী গানও তাই, মান্নাদের কণ্ঠে। তাহলে এই গান শোনাতে শোনাতেই আমরা কি তাহলে সংবাদের বিরতিতে যাব?
1: হ্যাঁ, আবারও কিন্তু ফিরে আসছি 2:30। আর আজকে অমূল্য আধুনিক
0: বুধবার
1: ঝুমুর আর অনুপূর্বা থাকব, এবং সেখানে নিশ্চয়ই আপনাদের মন ভরে যাবে এরকম কিছু গান নিয়েই আমরা থাকব। তাহলে তোমায় গান শোনাবোতে আজকে আমরা
0: আপাতত আমরা বিদায় নিচ্ছি।
1: হ্যাঁ, এই গান শোনাচ্ছে বর্ষা বড়ুয়া, শুনতে চেয়েছেন শ্যামনগর থেকে মান্নাদের কণ্ঠে। শুনতে থাকি এই গান।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: কোন শিল্পীকে আজকে আমরা কথায় কথায় গানে গানে ছুঁয়ে যাব?
1: জটিলেশ্বর মুখোপাধ্যায়। কখনো আমরা তাকে পাব তিনি শুধুই শিল্পী হিসেবে, কণ্ঠশিল্পী হিসেবে তাকে পাব, কখনো আবার আজকে অমূল্য আধুনিকে তাকে গীতিকার হিসেবে পাব, আবার কখনো তাকে গীতিকার সুরকার শিল্পী, আবার কখনো গীতিকার সুরকার, এই রূপে মানে বিভিন্ন রূপে আজ তিনি বিরাজ করবেন পুরোটা সময় জুড়ে। আর আপনাদের সঙ্গে আমরা তো থাকলামই, পরপর পরপর এরকমভাবেই আমরা গান শুনতে থাকব, তার জীবনের টুকরো টুকরো কথা চেষ্টা করব আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার।
0: একদম তাই, আমরা পরের গানে চলে যাই।
1: হ্যাঁ, এই যে আমরা বলছিলাম না যে কখনো হয়তো এরকম হবে যে তাকে আমরা শুধুমাত্র শিল্পী হিসেবেই পাচ্ছি, এবার আমরা যে গানটা শুনবো সেক্ষেত্রে তাই। সলিল চৌধুরীর কথায় এবং সুরে তাঁর কণ্ঠে সেই গান এবার আমরা শুনবো, যে গানটা তৈরি এবং গানটা রেকর্ডিং পর্যন্ত তাকে প্রচণ্ড টেনশনে রেখেছিলেন সলিল চৌধুরী, এবং সেই গল্প আমরা এসে শুনছি, আগে আমরা গানটা শুনে নেবো।

0: সলিল চৌধুরী ঠিক করলেন যে জটিলেশ্বর মুখোপাধ্যায়কে দিয়ে এই গানটা করাবেন। তো তাকে ডেকে গানটা ঠিক আধখানা দিলেন সুর বসিয়ে এবং বললেন, এটা তোমার মতো করে তৈরি করো। জটিলেশ্বর বাবু খুব মন দিয়ে যত্ন নিয়ে রপ্ত করলেন সেটুকু, এবং সেটুকু কত অব্দি ছিল, বনে বনে তখন বাতাসি মাতালি বাঁশিতে কি কথা যায় বলে এই পর্যন্ত। এবার হঠাৎই উনি যখন প্র্যাকটিস করতেন, উনি এটা বুঝতে পারছেন যে এই গানটা এখানে কখনো শেষ হতে পারে না,
1: ঠিকই
0: তার মানে আরো কিছু আছে। এবং হঠাৎই একদিন ওনাকে বলা হলো যে চলো এসো কালকে স্টুডিওতে। তো উনি তখন ভাবছেন এই অর্ধেক গান নিয়ে আমি কি করব, কিন্তু গিয়ে বুঝতে পাচ্ছেন যে সেখানে অন্য সমস্ত যন্ত্রশিল্পীরা হাজির আছেন, তাদের প্র্যাকটিস করানো হচ্ছে, এখানে এটা হবে ওখানে ওটা হবে। সলিল চৌধুরীর যে কোনো কম্পোজিশনই ভেবে দেখো,
1: অর্কেস্ট্রেশনটাই আলাদা
0: প্রচুর, এবারে সেই রকমভাবে তৈরি হচ্ছে। এবার জটিলেশ্বর মুখোপাধ্যায় ভাবছেন যে এই অর্ধেক গান নিয়ে এটা কি তবে আজকে আমারই রেকর্ডিং, স্টুডিও যে আসতে বলেছেন। তাকে উনি গিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে দেখুন আমার কাছে কিন্তু এই গানটা এইটুকু আছে। তো দেখছেন আচ্ছা এইটুকু বলে কাগজটা নিয়ে নিয়েছেন সলিল বাবু। এবার সেখানে সবিতা চৌধুরীও ছিলেন, তো আর কাউকে না পেয়ে উনি গিয়ে এবার সবিতা চৌধুরীকে বলছেন, আমি না এইটা এইটুকুই পেয়েছি গানটা। সবিতা চৌধুরী বলছেন ও ঠিক পেয়ে যাবেন। এইবারে যেমনটা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে হয়েছে, ওনার সাথেও তাই, হঠাৎ দেখা গেল সলিল চৌধুরী স্টুডিওতে নেই, তিনি একটু পাশে সরে গেলেন এবং তারপর তিনি লিখে এনে বাকিটা হাতে ধরিয়ে দিলেন। সেটুকু কিন্তু একেবারেই প্র্যাকটিস করা নয়, একদম নতুন সেই মুহূর্তে পাওয়া, এবং তারপর বাকিটা যখন দিলেন এবার তৈরি হলো পুরো গান, এবং সেই দিনই এই গানের রেকর্ডিং হলো। সেই জায়গাটুকু ছিল এবার সাঙ্গমোর হয়েছে খেলা গো বিজয়িনী, এইখান থেকে পুরো হার মানা হারে আমারে সাজায় সজনী সে বাঁধনে দাও গলে।
1: আসলে ষাটের দশকে যখন জটিলেশ্বর বাংলা গানের জগতে আসছেন তখন সত্যি বলতে গেলে একটা ভরা কোটাল, এবং সেই ভরা কোটালে তো প্রচুর দিকপাল শিল্পীরা রয়েছেন। সেই সময় কিন্তু তার কাছে একটা আইকন দরকার ছিল, যেটা উনি পেয়েছেন সুধীন দাশগুপ্ত আর সলিল চৌধুরী।
0: একদম,
1: এবং সুধীন দাশগুপ্ত সলিল চৌধুরীর সুরেই কিন্তু প্রথম বাংলা গানের রেকর্ড করেছিলেন তিনি, এবং সুধীন দাশগুপ্তের থেকে ইন্সপায়ার্ড হয়ে তার কাছে শেখা, পরবর্তী সময় আমরা জানি সতীনাথ মুখোপাধ্যায়,
0: সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে আগেও শিখেছেন
1: বাড়িতে এসে, সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে গান শোনাতে গিয়ে সেই গান নকল করার কথাটা বলো,
0: মানে এটাই, মানে চুচুরাতে থাকতেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, এবং যা হয় যদি কোনো মানুষ ভালো গান জানেন তাহলে বন্ধু বান্ধব মহলে সবার আগে সেইটা নিয়ে চর্চা চলে। এবার জানেনই যে চুচুরার দিকে যারা থাকেন বা হুগলির ওই পাশটা,
1: সতীনাথ মুখোপাধ্যায়ও চুচুরার ছেলে,
0: এবার সেইখানে না গঙ্গার ধারে এই বসার একটা জায়গা থাকে, একটা জমাটি আড্ডা চলে,
1: বৈঠকি,
0: হ্যাঁ, বন্ধু বান্ধবরা মিলে সেখানে বসে বেশ সঙ্গীত চর্চা চলতো। তারপরে যা হয় লোকমুখে ছড়াতে ছড়াতে লোকাল কিছু প্রোগ্রাম করা শুরু করছেন, এবং দাদাও খুব ভালো গান গাইতেন বাড়িতে,
1: কমলেশ্বর মুখোপাধ্যায়, দিদি ভালো গাইতেন,
0: হ্যাঁ,
1: উষা মুখোপাধ্যায়,
0: একদম। এই এই যে প্রতিটা জিনিস নিয়েই তখন আস্তে আস্তে সবাই জানতে শুরু করেছে যে ইনি ভালো গান করেন। তো একবার সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা করানো হয়েছে এবং বলা হয়েছে যে ও ভালো গান গায়, তো তখন ওনাকে বলা হয়েছে যে ঠিক আছে একটু শোনাও। এবার উনি শোনাচ্ছেন
1: নারী গানের,
0: এরপর এক
1: সোনারি গানের সবগুলো শোনাচ্ছে,
0: হ্যাঁ, এবার ওনারও গান শুনিয়েছেন। সতীনাথ মুখোপাধ্যায় খুশি হওয়ার থেকে ওনার বন্ধুকে ডেকে একটা কথা বলেছিলেন যে এই ছেলেটির মধ্যে প্রচুর প্রতিভা আছে
1: কিন্তু নকল করছে,
0: হ্যাঁ, মুশকিল হচ্ছে রেডিও এবং গ্রামোফোন শুনে শুনে যে যেমন ভাবে গাইছে তাকে নকল করতে গিয়ে তাদের শ্বাস নেওয়া, তাদের যে কোনো কিছু, পুরো ম্যানারিজমটাকেই তিনি নকল করে নিচ্ছেন, তাহলে তো তার স্বকীয়তা থাকবে না। এই কথা শোনার পর থেকে কিন্তু উনি মানে একেবারে সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে গান শেখা শুরু করেন এবং খুব সচেতনভাবে এই ম্যানারিজমগুলোকে বাদ দিতে শুরু করেন এবং একটা নিজস্ব জায়গা করে তোলেন।
1: এবং সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে দক্ষিণ কলকাতায় তিনি বলে দিলেন যে তুমি নিয়মিত আসবে যাতায়াত করে গান শেখা। পাশাপাশি চিন্ময় লাহিড়ীর কাছেও শাস্ত্রীয় সঙ্গীতের কিছুটা তালিম নিয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীতের তালিম না নিলে যে ধরনের গান তৈরি করেছেন, বধূ আমার চোখে জল এনেছে, এত সূক্ষ্ম কাজ এই গানগুলোতে, সম্ভব ছিল না। আমরা আবার গানে চলে যাই,
0: একদম একদম।

0: নিজের কথায় নিজের সুরে এইভাবে গান তৈরি করা, এবং শুধু নিজের সুরে নয়, অসংখ্য সুর তৈরি করে গেছেন যেগুলো পরবর্তী শিল্পী, স্বর্ণযুগের স্বর্ণশিল্পীরা গেয়েছেন, এবং সেই সব গান সুপার ডুপার হিট। এবং গান শেখার ক্ষেত্রে দেখো, এই যে সুধীন দাশগুপ্ত কিংবা সতীনাথ মুখোপাধ্যায় তাকে যেভাবে গাইড করেছেন, তিনি সেই সময় মধ্যবিত্ত জীবনযাপন করেন, সরকারি চাকরি করেন, ট্রামে ট্রেনে বাসে যাতায়াত করে আবার দক্ষিণ কলকাতায়, তিনি নিজেও দক্ষিণ কলকাতার বাসিন্দা হয়েছিলেন, পরে এসে গান শেখা এবং নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করা।
1: একদম। দেখো, এই যে উনি এইটা বুঝেছিলেন, কোনো একজন গুরুর কাছে থেকে গানটা শেখাটা কত জরুরি, যার জন্য উনি যখন সরকারি চাকরি ছাড়লেন আর কি, তারপরে পুরো সময়টাই কিন্তু গানের শিক্ষকতা করে গেলেন আজীবন, এবং নিজের মতো করে তার স্টুডেন্টদের গড়ে তুললেন। এবং ওনার সমস্ত ছাত্রছাত্রীরা যে কোনো কথা ওনার সম্পর্কে হলে একটা কথাই বলেন, জটিলদা বড় ভালো মনের মানুষ, এবং সবসময় বলতেন এই গানটা বলতো। হ্যাঁ, তা ওনাকে একজন ওনার স্টুডেন্ট জিজ্ঞাসা করছিলেন, এটা আপনি বলতো কেন বলেন, কেন গাইতে বলেন না? তখন আমার, গানটা বলে দেখ তাহলে বুঝবি, আমরা যে ভাষায় কথা বলি আমার গানের কথাও ঠিক তেমন।
0: বনশ্রী সেনগুপ্তের নিজের মুখ থেকে শুনেছি, মানে তার কাছে গান শেখা, বনশ্রী সেনগুপ্ত দীর্ঘদিন সুধীন দাশগুপ্তর কাছে গান শিখেছেন, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে, যে নামটাই তার জটিল, মানুষটা কি সরল ছিলেন,
1: একদম
0: মানুষটা কি সরল ছিলেন, এবং বলতেন

0: গানটা পড়, গানটা বোঝ, গানটা তিনবার চারবার করে দুটো তিনটে স্টানজা পড়াতেন, তারপরে সুরের মধ্যে।
1: ঠিক,
0: মানে কতটা গভীরে গেলে একজন শিল্পী এটা করাতে পারেন।
1: তুমি ভেবে দেখো, আজীবন আমরা তাকে যেটা দেখতে অভ্যস্ত, তিনি ধুতি পাঞ্জাবি আর পান খেয়ে মুখ লাল করা একজন মানুষ, সুন্দর করে কথা বলেন, যেন মনে হতো বাড়ির কোনো একজন বড় মানুষের কাছে গিয়ে বসে দুদণ্ড তার সঙ্গে মনের কথা বলে।
0: একদম
1: সহজ সরল,
0: সেই জন্যই তো তারা অবিস্মরণীয়।
1: একদম। এবং এইবার তাহলে আমরা আরও একটা গান শুনি, যেখানে সলিল চৌধুরীর কথাও,
0: সলিল চৌধুরীর কথা
1: গাইছেন তিনি, এবং এই গানটা অনেকেরই, অনেক পরবর্তীতে অনেক শিল্পীরই ভীষণ পছন্দের এই গান, তারা ফিরে ফিরেই এই গানের কথা বলেন। এই মুহূর্তে সেই গান আপনাদের জন্য।

0: এবার এমন একজন মানুষের কথায় আসি যিনি জটিলেশ্বর মুখোপাধ্যায়কে নিয়ে কথা হলে একটা কথাই বলেন যে কেউ ভালো সুর করেন, কেউ ভালো লেখেন, কিন্তু যখন কোনো মানুষ এত ভালো লেখেন, এত ভালো সুর করেন, সঙ্গে ভালো গান করেন, তখন তো তার কাছে প্রণত হতেই হয়। আমরা পণ্ডিত অজয় চক্রবর্তীর কথা বলছি এবং জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান তাহলে তার কণ্ঠে শুনি এই মুহূর্তে। আমরা সেই গানটা শুনি এবং এই গানটা ভীষণ
1: জনপ্রিয় গান। আসলে কি, জটিলেশ্বর মুখোপাধ্যায় নিজে যে প্রচুর গান গেয়েছেন এমনটা কিন্তু নয়, কিন্তু দেখো নিজের সৃষ্টি করা গান তিনি অনায়াসে অন্য শিল্পীকে দিয়েছেন, সেখানেও তো একটা বড় উদারতার প্রশ্ন।
0: একদম। তাহলে এই মুহূর্তে অজয় চক্রবর্তীর কণ্ঠে এই গানটা আমরা শুনছি।

0: এটা ঠিক, স্বপন কিনতে পারার মতো আমির নেই, তবে এরকমও তার জীবনে হয়েছে তার সৃষ্টিকে কেউ জিতে নিয়েছে, তবে সেক্ষেত্রে না আমির হয়ে টাকার বিনিময়ে জেতেনি, সেটা অন্য ট্রিক ছিল, সে গল্পে আসব। তবে একটা গান সেটা কত রকমভাবে মানুষের মনে আসে সেটাও কিন্তু দেখার মতো ব্যাপার। একবার হাজরা মোড় থেকে ট্রামে যাচ্ছেন টালিগঞ্জে, তো খালি ট্রাম, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পিছনে সিটে বসেছেন দুজন অবাঙালি মানুষ এবং তারা একজন আর একজনকে বলছেন, আরে ইয়ার ম্যানে জিতি বাজি হারি। এই জিতি বাজি শব্দটা অ্যাট্রাক্ট করেছিল তাকে, তার মানে কিছু একটা জেতা কথা, কিন্তু সে হেরে গেল এবং শুধুমাত্র এই একটা ওয়ার্ড নিয়ে তিনি একটুখানি মাথার মধ্যে নাড়াচাড়া করতে করতেই দেখা গেল যে ওইটুকু রাস্তা যেতে যেতে ট্রামেই লেখা হয়ে গেল অর্ধেকটা, এবং সেই গানটাই কেউ একজন জিতে নিয়েছিলেন প্রায়।
1: হ্যাঁ, এই যে গানটা লেখা হলো, এবার স্রষ্টা তো সৃষ্টি করলেন, কিন্তু গানটা গাওয়াবেন কাকে দিয়ে? যাকে দিয়ে গাওয়ালেন তার সাথেও কিন্তু এই গানের ওপরে একটা বিশেষ গল্প বা ঘটনা আছে, সেটাও একটা মজার ঘটনা। পিন্টু ভট্টাচার্য আরেক দরদি শিল্পী, পিন্টু ভট্টাচার্য আর জটিলেশ্বর মুখোপাধ্যায় একদিন নৌকো করে গঙ্গা পার হচ্ছেন, কেন কি না ওপারে গিয়ে তারা মাছ ধরবেন। মাছ গঙ্গায় পিন্টু ভট্টাচার্য বলছেন, তুমি এই মাছ গঙ্গায় আমাকে একটা কথা দাও। তো জটিলেশ্বর মুখোপাধ্যায় অবাক হয়ে গেছে, হঠাৎ গঙ্গার মাঝে আবার কি কথা দেবেন? বলছে যে না তুমি বলো। তো বলছে কি কথা, আগে কথাটা তো বল। বলছে পিন্টু ভট্টাচার্য বলছেন যে তুমি বলো যে আমি ফুলকে যেদিন এই গানটা তুমি আমাকে ছাড়া কাউকে দেবে না, রীতিমতো হাত ধরে ওখানে টানাটানি,
0: কথা না রাখলে তোমার খারাপ হবে,
1: খারাপ হবে, মানে ভাবটা এমন যে গঙ্গাতেই ফেলে দেবে। মানে কি ভালোবাসা গানের প্রতি, এবং উৎকৃষ্ট গান আমিই গাইব জীবনের, এরকম একটা ব্যাপার। তো পিন্টু ভট্টাচার্যকে জটিলবাবু কথা দিলেন যে না, এই গান তুই গাইবি বা তুমিই গাইবে। এটা মানে সেই সত্তরের পরের কথা, শেষে ওই গান মাঝ গঙ্গায় কথা দেওয়া গান রেকর্ড করা হলো 1974 সালে, আমি ফুলকে যেদিন, এবং অনবদ্য মানে মুন্সিয়ানায় গাইলেন পিন্টু ভট্টাচার্য।

0: বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে অসাধারণ একটা গান শুনলাম, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় এবং সুরে। এবং আমরা সংবাদের বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত বলছিলাম যে বনশ্রী সেনগুপ্ত অনেক দিন তার কাছে সুধীন দাশগুপ্ত এবং জটিলেশ্বর, তিনি বারবার করে বলেছেন নামে জটিল হলেও মানে গানটা কি স্বচ্ছ নদীর মতো এবং কি ছোট ছোট কাজ তাতে।
1: উনি একটা কথা বলতেন না যে আমি যখন সুর করতাম, একটা জিনিস আমি এটা বুঝেছি যে কোথাও শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটা খুব জরুরি, এবং আমার জীবনে এটা এসেছিল বলেই আমি যে কোনো সুর এইভাবে করতে পারতাম। কিন্তু একটা সময় এরকমও হলো, তিনি গান লিখেছেন অসাধারণ একটা গান, কিন্তু কিছুতেই মনের মতো তার সুরটাকে তিনি তৈরি করতে পাচ্ছেন না।
0: তারপরে সেই সুরের দায়িত্ব হয়তো এমন একজন মানুষ নিলেন যিনি শাস্ত্রীয় সঙ্গীতের নিজে একজন দিকপাল ব্যক্তি,
1: ঠিক জ্ঞান প্রকাশ ঘোষ। এবং উনি এত পছন্দ করতেন জটিলেশ্বর মুখোপাধ্যায়কে, উনি বলেছিলেন যে জটিলের চিন্তা ভাবনা একটু অন্যরকম, ও যা দেখে, ও যা ভাবে, ও যা প্রকাশ করে সেটা একেবারে অন্য ধরনের, এবং কি অদ্ভুত, আমাকে গান লিখে দিয়ে গেছে, বলছে এই গানটার নাকি সুরও করতে পারছে না, আমাকে সেই সুর করে দিতে হবে। এবং যাকে বলছেন তিনিও পণ্ডিত অজয় চক্রবর্তী,
0: সেই তো,
1: তিনি শিখতে গেছেন গুরুর কাছে গিয়ে, এই সমস্ত কথা শুনছেন, গানের কথাটা শুনেছেন, ভালো লেগেছে, কিন্তু অতটা যে মন দিয়ে ব্যাপারটাকে অনুধাবন করেছেন এমনটা নয়। পরবর্তীতে যখন নিজে রেকর্ড করতে আসছেন সে সময় কিন্তু তিনি বেছে নিলেন এই গানটাকে, হ্যাঁ, এবং 1983 তার এই রেকর্ডটা বেরোলো। যে গানটা নিয়ে আমরা এত কথা বললাম, তাহলে এবার সেই গানটাই শুনি আমরা।

0: যে
1: কি অসাধারণ কথা দেখো, মনকে দুলিয়ে যাবে কাশ ভোলা কাজ ভোলা সাঁঝে।
2: ওই যে বলেছিলাম সুরকারের সাথে সাথে তার মধ্যে যে একটা কবি প্রতিভা আছে, লেখার পরতে পরতে সেটা কিন্তু প্রমাণ করে গেছেন।
1: ঠিক,
2: আসলে দেখো ঝুমুর, 60 আর 70 দশক তখন তো গান একেবারে রত্ন প্রতিভায় ভর্তি।
1: হ্যাঁ,
2: সতীনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে মানবেন্দ্র এবং এইসব প্রথিতযশা শিল্পীরা একে অন্যের জন্য কিন্তু সুর করছেন।
1: হুম,
2: সেইখানে দাঁড়িয়ে নিজের কথায় নিজের সুরে, এটা কিন্তু কম কঠিন কাজ ছিল না।
1: ঠিক,
2: এবং প্রত্যেকটা গান কিন্তু জনপ্রিয় হয়েছে। আমরা তো সব গান শোনাতে পারলামই না,
1: পারছি না, এবং কোথাও না ঝুমুর আর অনুপূর্বা বসে বসে বলছে যা সময় আছে তাতে এটা শোনাবো নাকি ওটা শোনাবো, ওটা শোনাবো নাকি সেটা। আসলে মানুষটাও যেমন, তার বিভিন্ন সুরের চলন, তার ভাষা যেমনভাবে আমাদের একেবারে আবিষ্ট করে রেখেছে, কোনো একটা দুটো গান বেছে নেওয়াটাও আমাদের পক্ষে খুবই মুশকিল। তবে আজকে আমরা বরং এই গানটাই তার কাছ থেকেই ধার নিয়ে বলি যে তোমার সঙ্গে দেখা না হলে আমাদের কত কিছুই জানা হতো না, শোনা হতো না।
2: ঠিকই তাই।
1: তো আজকে আমরা অমূল্য আধুনিকে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে, তাঁর গায়কী নিয়ে এবং তাঁর সুরে যারা অন্যরা গিয়েছেন সেই সমস্ত কিছু নিয়েই ছিলাম।
2: আমরা একোন সকাল গানটা শোনাতে পারিনি, যে গান মানে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একোন সকালে দুটো গান সমার্থক হয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়। তার কারণ হচ্ছে একজন শিল্পীর জন্মদিন, সেই বার্থডে সেগমেন্টেও আমরা যাব, হাতে সময় খুবই কম, কিন্তু ওই তুমি একটা গান রেডি করে রেখেছো,
1: সেই গান
2: তুমি ক্লিক করবে,
1: সেই গানটাই আমরা এই মুহূর্তে শুনি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold এ। সুরেলা সফর, সুরেলা সফর।

0: যাবে কি না যাবে আমার সাথে ভাবার আর অবকাশ নেই, কারণ তিনি দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে বসত করছেন, তিনি আমাদের মনের মানুষ এবং তার অভিনয় দিয়ে তিনি আমাদের, সত্যি কথা বলতে, আমাদের অবাকই করেছেন। একটা সময় তার অভিনয় ধারা যা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তিনি অনায়াসে নিজেকে বদলে নিয়েছেন এবং সময়ের নিয়ম মেনেই তিনি সেইভাবে নিজেকে গড়ে তুলেছেন। বলা যায় তিনি এখন আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির
1: নিজেই একটা ইন্ডাস্ট্রি,
0: একদম
1: মানে তার ছবিই অটোগ্রাফ।
0: ঠিক তাই,
1: আসলে 1968 সালে মাত্র 6 বছর বয়সে ছোট্ট জিজ্ঞাসা ছবি দিয়ে শুরু হয়েছিল সেলুলয়েডে পথচলা। তারপর 25 বছর বয়সে একটা ব্লকবাস্টার ছবি, সুপার ডুপার হিট, তাও কিন্তু মুম্বাইয়ের একজন অভিনেত্রীর বিপরীতে।
0: ঠিক,
1: যারা শুনছেন তারা বুঝতে পারছেন। তারপর থেকে দীর্ঘ পথ হেঁটে দেখো ঝুমুর, প্রথমে কিন্তু হিরো, এখন অ্যাক্টরে এসে পরিণত হয়েছেন
0: সময়ের সঙ্গে। এবং নিজেও যেমনটা বলেন যে আমার সবথেকে বড় পাওয়া সেটা হচ্ছে এই যে জেনজিরা, তারাও কিন্তু কোথাও আমাকে মেনে নিয়েছে, আমাদের মেনে নিয়েছেন এবং আমাদের এই অভিনয়টাকে তারা কোথাও সমর্থন জানাচ্ছেন। এবং দেখো এতদিন বাদে এসে তার তো সত্যি কথায় যে জার্নিটা তিনি নিয়েছেন সেটাও কিন্তু একটা শেখার মতো।
1: এবং আজকে তার 64 বছর বয়স হলো, সেলুলয়েডে কেউ যদি দেখি আমরা তাকে, আমরা বিশ্বাসই করতে পারি না যে 64 বছর বয়স হলো। তার কারণ হচ্ছে একটা খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে ডিসিপ্লিন। বেশ কিছু সাক্ষাৎকারে শুনেছিলাম একটা সময় ছিল যখন হিরো হিসেবে অভিনয় করতেন, তিনি সব পোশাক তার কস্টিউমগুলো নিজেরটা নিজে ব্যবহার করতেন, কোনো স্টুডিও কস্টিউম বা প্রফেশনাল কস্টিউম ব্যবহার করতেন না। কিন্তু আমরা সাসপেন্সে রেখেছি কার কথা বলছি, কার জন্মদিন।
0: সাসপেন্স আর থাকবে না।
1: এই সিগনেচার টিউনটাই কিন্তু যথেষ্ট, যার কথা বলছি, ওই যে বললাম 64 বছর বয়সে পা রাখলেন, কিন্তু দেখে কেউ বলবেন না তিনি কিন্তু সুপার হিরো, কিংবা যাই বলি না কেন বিশেষণ তার আগে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

0: সত্যি কথা বলতে তিনি আমাদের অমর সঙ্গী বটে, এবং এইভাবেই পুরো ইন্ডাস্ট্রিকে তিনি যেমনভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে বড় দাদার মতো ধরে রেখেছেন, প্রত্যেককে একসঙ্গে করে নিয়ে হাঁটার চেষ্টা করছেন এবং বাংলা ফিল্মকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমাদের সবসময়ই তার জন্য শুভকামনা। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই পুরো এফোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যান, আগলে রাখুন এই ইন্ডাস্ট্রিকে।
1: এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ট্রান্সফরমেশনটা দেখো, এই যে অমর সঙ্গী, হিরো থেকে একজন অ্যাক্টরে পরিণত হওয়া, যিনি মানে প্রথম সারির মূল ছবি থেকে প্রথম সারির যেসব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের পাশাপাশি হালামোলে, তুমি বলছিলে যে জেনজি যারা, এরকম বহু অভিনেত্রীর সাথে তিনি অভিনয় করেছেন, তারপর সৃজিৎ মুখোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, তাদের অন্য ধারার ছবি, গৌতম ঘোষের ছবি মনের মানুষ, কোনটা ছেড়ে কোনটা
0: কোনটার কথা বলবো,
1: জাতিশ্বর, কাকাবাবু, কিংবা নৌকা ডুবির মতো ছবি, যেখানে একেবারে সমস্ত হিরোইজমের ম্যানারিজমকে ঝেড়ে ফেলে অন্যভাবে অভিনয় করছেন। এই যে পরিবর্তন একটা অভিনেতার, এবং খুব সম্প্রতি এবছরই তিনি পদ্মশ্রী পেয়েছেন, তো এই পাল্টে পাল্টে এসে আজ পর্যন্ত, এই যে তুমি বললে বড় দাদা নিজের কেরিয়ারটা যেমন রেখেছেন, তেমনি ইন্ডাস্ট্রিতে একটা ছাতার মতো ধরে রেখেছেন। অনেক সময় দেখা গেছে যে কোনো সংকট, টেকনিশিয়ানরা কাজ করছেন না, কোনো আলোচনা, সেখানে তিনি আগে রয়েছেন। তো এরকম একজন অভিনেতা, তার আজ জন্মদিন, নিশ্চয়ই তার সুস্থতা কামনা এবং প্রচুর কাজ তার থেকে আমরা আরও আশা করি। আমরা জাতিস্বরের একটা গান শোনাই।
0: বেশ,

0: সুসেনজিৎ চট্টোপাধ্যায়কে এফ এম গোল্ডের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই জন্মদিনে অনেক শুভকামনা। সেই সঙ্গে আরও একজনের আজকে জন্মদিন।
1: এরকম দুজন হেভিওয়েট মানুষের জন্মদিন থাকলে কিন্তু মানে আমরা খুব মজা পাই। কাকে ছেড়ে কাকে বলি, কার গান রাখি কার গান বাদ দিই। 30 সেপ্টেম্বর আজকে কিন্তু প্লেব্যাক সিঙ্গার শানের জন্মদিন। শান নামেই পরিচিত, কিন্তু শান্তনু মুখোপাধ্যায় নামটা সে যে লুকিয়ে রাখে তা নয়, কিন্তু শান এই নাম দিয়েই কিন্তু বলিউডে তার যাত্রা শুরু হয়েছে এবং চলছে।
0: 90-এর দশকে তাকে আমরা পেয়েছি এবং সেই সময় তিনি মাতিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র যে বলিউডে কাজ করছেন এমনটা নয়, তিনি বাংলা ছবিতেও প্লেব্যাক করেছেন, সেই সঙ্গে নিজের কিছু অ্যালবাম আছে। সবটা মিলিয়ে শান কোথাও এসেই আমাদের জানান দিয়েছিলেন যে তিনি থাকতেই এসেছেন শানসে।
1: দেখো, টেলিভিশন শো দিয়ে কিন্তু শুরু হয়েছিল তার জীবন। সেই সময় বারবার একটা স্টার ভয়েস হয়ে উঠছিলেন তিনি, এবং পরবর্তী সময় দেখা গেল যে জিঙ্গেল থেকে শুরু করে অন্যান্য কিছু কাজ, ডকুমেন্টারি কিছু ফিল্মেও কাজ করেছেন, কিন্তু প্লেব্যাকে একটা অন্যরকম জায়গা করে নিচ্ছেন। তার বাবাও ছিলেন মুম্বাইয়ের সুরকার, যদিও খুব কম বয়সেই তিনি হারিয়েছেন মানস মুখোপাধ্যায়কে, 13 বছর বয়স যখন তার। পরবর্তীকালে সেই মা সেই সাপোর্টটা দিয়েছেন, গানের মাও সঙ্গীত শিক্ষক হিসেবেই শুধু সংসার ধরে রাখা তা নয়, শানকে গাইড করা। এবং তুমি যে বলছিলে বাংলাতেও প্রচুর গান করেছেন, আমরা
0: আমাদের বং কানেকশন তো তার সঙ্গে আছেই আছে। এবং সত্যি কথা বলতে এই এই যে শানের উপস্থিতি, একজন প্লেব্যাক সিঙ্গার, একজন সিঙ্গার হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও কিন্তু শান আমাদের মনের মধ্যে কোথাও একটা সহ

0: সহজ সরলতার উপস্থিতি দিয়ে একটা জায়গা তিনি তৈরি করেন।
1: এবং রবীন্দ্রনাথের গানও কিন্তু রেকর্ড করেছে
0: একদম,
1: এবং সেই গান যথেষ্ট জনপ্রিয় হয়েছে। গায়কীটা একেবারেই
0: অন্যরকম। আজকে তাঁর জন্মদিনে এফ এম গোল্ডের পক্ষ থেকে তাকেও জানাই আমরা অনেক শুভকামনা। হ্যাপি বার্থডে টু ইউ স্যার, এবং খুব ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: আরও কাজ করুন।
0: হ্যাঁ, সেই জন্য তো আমরা মুখিয়ে আছি নতুন নতুন কাজ শুনব বলে। আজকে তাঁর জন্মদিনে তাঁরই গাওয়া গান দিয়ে মানে শেষ করব আজকে আমাদের সুরেলার সফর, তাই তো?
1: খুব সামান্যই গান শোনাতে পারবো, বড় জোর একটা, কিন্তু ওই যে বললাম হেভিওয়েটদের জন্মদিন থাকলে ঘড়ির কাঁটা আমাদের কিন্তু জাপটে ধরে, আমাদের কিছু করার থাকে না।
0: সেটাই, তাহলে মাঝিরে এই গান শুনিয়েই বিদায় নিচ্ছি আজকের মতো। ঝুমুর আর অনুপূর্বা আজকে ছিলাম আপনাদের সঙ্গে, শুনতে থাকি এই গান,
1: আবার কথা হবে অন্য কোনো দিন
0: নিশ্চয়ই।

0: The Union Home Ministry has said the neutralization of senior Lashkar-e-Taiba elite Commander Musa, alias Asif Fauji, by Indian security forces is a major blow to the LET network in Jammu and Kashmir. He was neutralized at Gurwat Kalan under the Khan Sahib police station in Budgam district, the ministry said. With Musa's neutralization, all four senior LET commanders who had been operating in Jammu and Kashmir since 2022 have now been neutralized. India enjoyed its most successful day at the ongoing Asian Games in Japan so far, winning 4 gold medals. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য সমস্ত অপরিহার্য রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বৃদ্ধির অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কৃষকদের তাঁদের ফসলের উপযুক্ত দাম পাইয়ে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি কুসুমফুল বা সানফ্লাওয়ারের এমএসপি কুইন্টাল প্রতি 675 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া রাই সর্ষের দাম কুইন্টাল প্রতি 413 টাকা, মসুরের দাম 390 টাকা, বার্লির দাম 136 টাকা, ছোলার দাম 83 টাকা এবং গমের এমএসপি কুইন্টাল প্রতি 25 টাকা করে বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-19 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত দেড় গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে।
2: रबी सीजन की एमएसपी बढ़ाने से टोटल 84,263 करोड़ रुपीस हमारे किसान भाइयों के मेहनत के इसमें जाएंगे। आप जानते हैं कि इसका एक प्रॉपर मैकेनिज्म है, सीएसीपी, कमीशन फॉर एग्रीकल्चर कॉस्ट एंड प्राइसेस। सीएसीपी की रिकमेंडेशन आई और जो रबी सीजन के 6 बड़े क्रॉप्स हैं, व्हीट, बार्ले, ग्राम, लेंटिल, रेपसीड, मस्टर्ड और सनफ्लावर, इनके जो कमिटमेंट है कॉस्ट से मिनिमम 50% अधिक होना, उस कमिटमेंट को ध्यान में रखते हुए ये नए एमएसपी आज अप्रूव हुए हैं।
1: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ভোটারদের সুবিধার্থে নির্বাচন কমিশন একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আর ইআরও বা এইআরও দফতরে হাজির হতে হবে না। সংশ্লিষ্ট ভোটারদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও, পরে সেই নথি ইসিআই নেটে আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি হবে, তাও অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে। প্রয়োজনে ভোটারের পরিবর্তে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্য শুনানিতে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিজোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআইএম এর জন ব্রিটাস এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। 18 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করার কোন পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে কেন্দ্র জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই সংক্রান্ত কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদন আজ ভুয়ো ও ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। কেন্দ্র 18 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চাপাতে চলেছে বলে ওই প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছিল। আত্মনির্ভর ভারতের স্বপ্ন প্রকৃত অর্থে পূরণ করতে হলে দেশকে কেবল উন্নত প্রযুক্তির বিশাল বাজার হিসেবে থাকলেই চলবে না, বরং সেগুলির উৎপাদন ও রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে বলে কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারস্বামী মত প্রকাশ করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে ভারী শিল্প মন্ত্রকের ইন্ডাস্ট্রি অ্যাক্সেলারেটর প্রজেক্টের ইম্প্যাক্ট রিপোর্ট উন্মোচন ও ডিজিটালভাবে চালু করেন। রাজ্যে একের পর এক শিল্প আসছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে রীতি অনুযায়ী 12ই আশ্বিন দিনটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগদান করেন। বীরসিংহ গ্রামের এই সরকারি পর্যায়ের অনুষ্ঠানে সভামঞ্চ থেকে তিনি বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটেকে আদর্শ গন্তব্যস্থল করতে চান বলে জানান। এই লক্ষ্যে এলাকার বিভিন্ন রাস্তা চওড়া করা, বীরসিংহে রাত্রিবাসের জায়গা, লাইব্রেরি সম্প্রসারণ, মিউজিয়ামের ব্যবস্থা করা হবে বলে জানান। বীরসিংহ গ্রামের নানান উন্নয়নে টাকা বরাদ্দ করেন তিনি। পশ্চিমবঙ্গকে নেশামুক্ত করতে হবে বলেও তিনি জানান। এছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে জানিয়ে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 1200 কোটি টাকা তিনি আজ এই সভা থেকেই মঞ্জুর করেন।
3: ভারত সরকারের অনুমোদনে 50% টাকা দেবে, বাকি 50% টাকা রাজ্য সরকার দেবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকেও খানিকটা টাকা।

0: আমরা পাব সেই টাকা দিয়ে জমি অধিগ্রহণের কাজ চলছে। আমরা এই বছর 1200 কোটি টাকা মঞ্জুর করলাম ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। দ্রুত কাজ শুরু করে জুন মাসের মধ্যে যতটা সম্ভব কাজ এগিয়ে নিয়ে যাওয়া দরকার আছে।
1: দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমানকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। বিমানটিতে একজন পাইলটকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। FZ-1073 নম্বরের এই বিমানে বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক সহ প্রায় 180 জন যাত্রী ছিলেন। ককপিটে হামলাকারীকে কাবু করতে কেবিন ক্রুদের সাহায্য করেন যাত্রীরা। সংবাদ মাধ্যমের খবর, বোয়িং 737 ম্যাক্স বিমানটি ওড়ার সময় তীব্রভাবে নিচে নামতে থাকে এবং এক মিনিটেরও কম সময় আচমকা 34,000 ফুট থেকে 17,000 ফুটে নেমে আসে। যোগাযোগ ছিন্ন হয়ে যাওয়ায় ইসরায়েলি বিমানবাহিনী যুদ্ধ বিমান পাঠালেও পরে যোগাযোগ স্থাপন সম্ভব হয় এবং বিমানটি নিরাপদে অবতরণ করে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ 40 ওভারে 3 উইকেটে 329 রান করেছে। খবর শেষ হলেও পরে গ্রামীণ সংবাদ 6:35।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন এক গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। পুজোর আগে বেতন বাড়তে চলেছে প্যারা টিচার, শিক্ষা বন্ধু, আংশিক সময়ের শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রে মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। রাজ্যে আসন্ন উপনির্বাচনে আইএসএফ খাম প্রতীকের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা খারিজ। আইএফএ শিল্ড ফুটবলে আজ গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির কাছে পরাজিত। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরে ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস

0: পালনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একথা জানান। রাজ্যে ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগও এর ফলে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
1: এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। আজকে সুদূর মুম্বাই থেকে রিলায়েন্স কোম্পানি বড় টিম পাঠিয়েছেন কলকাতায়। এই রাজ্যে অনেক কর্মসংস্থান হবে। আমি দায়িত্ব নেওয়ার 5 মাস হয়েছে, নিশ্চয়ই উন্নয়ন হবে, স্বাস্থ্য শিক্ষা আধুনিকরণ হবে, প্রয়োজনীয় ভাতা, শিক্ষিত বেকার চাকরি, কৃষকের অধিকার রক্ষা হবে, মঠ মন্দির সেজে উঠবে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি আরো বিকশিত হবে।
0: সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিদ্যাসাগরের জন্মভিটেকে আদর্শ গন্তব্যস্থল করতে চান বলে জানান। এজন্য বীরসিংহ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য কেন্দ্র রাজ্য সরকার 50% করে অর্থ বরাদ্দ করবে। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী আজকের সভাতেই রাজ্য সরকারের তহবিল থেকে 1,200 কোটি টাকা মঞ্জুর করেন। বন্যা কবলিত ঘাটালের প্রতিটি কাঁচা বাড়ি পাকা করার জন্য তিনি অবিলম্বে 1,80,000 টাকা করে দেওয়া তালিকা তৈরির জন্য পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেন। বন্যায় যে সমস্ত এলাকায় কৃষকদের ফসল নষ্ট হয়েছে সেখানে ক্যাম্প করে নাম নথিভুক্ত করারও নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় আজ সকালে বন্যার জলে পড়ে গিয়ে 1 শিশুকন্যার মৃত্যু হয়েছে। 3 বছর বয়সী ওই মেয়েটি এবং তার ভাই দুজনে খেলা করতে হঠাৎ বন্যার জমা জলে পড়ে যায়। ভাইকে পরে উদ্ধার করা গেলেও দিদি মৃতদেহ উদ্ধার হয়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় ভোটদাতাদের হয়রানি কমাতে নির্বাচন কমিশন 1 গুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে। সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো ওই নির্দেশিকায় কমিশন জানিয়েছে, যাদের বিরুদ্ধে আনম্যাপড বা তথ্যগত অসঙ্গতির নোটিশ জারি হয়েছে তাদের আর ইআরও বা এইআরওর দপ্তরে হাজিরা দিতে হবে না। সংশ্লিষ্ট ভোটদাতার বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলও, পরে সেই নথি ইসিআই নেটে আপলোড করা হবে। শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে শুনানি হবে, তাও অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে। প্রয়োজনে ভোটারের পরিবর্তে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো সদস্য শুনানিতে অংশ নিতে পারবেন। এসআইআর চলাকালীন শুধু ফর্ম 6-এর সঙ্গে সংযুক্ত ঘোষণাপত্র ব্যবহার করা হবে, অন্য সময় প্রচলিত বিধি অনুযায়ী ফর্ম ব্যবহার করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী সংক্রান্ত বিষয়ে পরবর্তী কৌশল ঠিক করতে আজ নতুন দিল্লিতে বৈঠকে বসে আইএনডিআইএ জোটের শীর্ষ নেতারা। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ওই বৈঠকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডির তেজস্বী যাদব, সিপিআইএম এর জন ব্রিটাস এবং এনসিপির শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলে সহ অন্য জোট শরিকরা উপস্থিত ছিলেন। পুজোর আগে বেতন বাড়তে চলেছে প্যারাটিচার, শিক্ষাবন্ধু, আংশিক সময়ের শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রের মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে। 1 অক্টোবর থেকেই বর্ধিত বেতন কার্যকর হবে। প্রাথমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরে প্যারাটিচারদের বেতন বাড়ছে 5,000 টাকা করে। এছাড়া শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, সহায়ক, সম্প্রসারক, একাডেমিক ও এডুকেশন সুপারভাইজার এবং উচ্চ মাধ্যমিক স্তরে আংশিক সময় চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতনও 5,000 টাকা করে বাড়ছে। উল্লেখ্য, গত 7ই সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বেতন বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। জাতীয় পুষ্টি মাস উপলক্ষে নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে আজ এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয়। কাঁচরাপাড়া কলেজের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের ইকোলজিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। বিকশিত ভারত সংকল্পের ভাবনাকে সামনে রেখে সেবা, জনকল্যাণ ও জন অংশগ্রহণের বার্তা নিয়ে শুরু হয়েছে সেবা সংকল্প অভিযান। জলপাইগুড়ি মাল ব্লকের ওদলাবাড়িতে আজ এই বিশেষ সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। প্রায় 1 ঘন্টা ধরে খাটু শ্যাম মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে 1 কিলোমিটার এলাকা জুড়ে এই অভিযান চলে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান, এই নিয়ে দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলছেন কাশ্মীর নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ।

0: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8টায়। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের বিষয় শ্রম আইন।
1: শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দেশের শ্রম আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। দেশের 29টি কেন্দ্রীয় শ্রম আইনকে একত্রিত করে তৈরি করা হয়েছে 4টি নতুন শ্রমবিধি। নতুন এই শ্রমবিধির অন্যতম লক্ষ্য হল শ্রমিকদের ন্যূনতম মজুরি, সময়মতো বেতন প্রদান, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বলে জানালেন আসানসোলে কর্মরত কেন্দ্রীয় ডেপুটি চিফ লেবার কমিশনার কে সি সাহু।
2: सारे वर्कर्स को मिनिमम वेज मिलेगा और उनका सोशल सिक्योरिटी और उनका सेफ्टी ये सब प्रोटेक्ट हो पाएगा। इसके अलावा हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर का डिजिटल इंडिया का एक इनिशिएटिव है जिसके चलते हम लोग एक समाधान पोर्टल बनाया है और इस पोर्टल के माध्यम से वर्कर को घर बैठ के उसको जो भी समस्या है समस्या को वो दर्ज करेगा, उसका सैलरी, ग्रेच्युटी, उसका वेज, बोनस, कुछ भी जो भी इश्यूज है उसका सारे समस्या इस पोर्टल के माध्यम से वो रेज करेगा और हम हमारे ऑफिस में सब समस्या को समाधान करेगा। हम श्रमिकों को न्याय दिला पा रहे और उनको सेवा दे पा रहे।
1: काश्मीर नाहर, आकाशवाणी संवाद, कोलकाता।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি 2027-28 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি বেড়েছে কুসুম ফুল বা স্যাফফ্লাওয়ারের ক্ষেত্রে, কুইন্টাল প্রতি 675 টাকা। রাজ্যে আসন্ন উপনির্বাচনে ISF খাম প্রতীকের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা বিচারপতি কৃষ্ণা রাও খারিজ করে দিয়েছেন। ফলে এই উপনির্বাচনে ISF আলমারি প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছেন। পরিকল্পিতভাবে তাকে হেনস্থা করা হয় বলে মুক্তির পর দাবি করেন শ্রী প্রধান। উল্লেখ্য, নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে 6 অক্টোবর। রেজিনগরে আসন্ন বিধানসভা উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে শিশুকন্যার মৃত্যুর ঘটনায় রাজনৈতিক দলগুলি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত 27 সেপ্টেম্বর ঘটনায় তদন্তে সিট গঠন করা হয়েছে। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার কুনাল আগরওয়াল এই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন। IFA শিল্ড ফুটবলে আজ গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব FC কাছে 0-1 পরাজিত। আজকের ম্যাচে জয়ের ফলে পাঞ্জাব গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গেল। সান্দাকফু ফালু ট্রেক রুটে কোচবিহারের এক পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত প্রিয়তোষ অধিকারী তুফানগঞ্জের 1 নম্বর ব্লকের বাসিন্দা। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন এফএম গোল্ড আকাশবাণী মৈত্রী বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা।
1: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আশার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। স্টুডিওর ঘড়িতে এখন 8:30 আশার কথা অনুষ্ঠানে আপনারা কান পেতে থাকেন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের আজকের এই আশার কথা অনুষ্ঠান। প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা আজকের আলোচনার বিষয়। এবং এই আলোচনায় এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যিনি আছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণিমা হালদার, আর আমি আপনাদের সঙ্গে আছি শ্রোতমা মুখোপাধ্যায়। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আশা দিদিদের, আশা কর্মীদের যারা আপনারা আছেন নিজেরা, অথবা আপনারা আপনাদের বাড়ির লোক যারা শুনছেন, তারা সরাসরি চলে আসবেন 2248-8085 এই নম্বরে। আমাদের আজকের বিষয় আরও একবার জানিয়ে দিই, প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশা কর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। বিষয়টা একটু নতুন মনে হচ্ছে কি? তাহলে অবশ্যই 8:30 পর্যন্ত আপনি কোথাও যাবেন না, রেডিও সেটে কান রাখুন। আপনাকে প্রথমেই আমাদের স্টুডিওতে স্বাগত।
1: নমস্কার জি, ধন্যবাদ।
0: নিশ্চয়ই আপনাকেও স্বাগত। আজকে যে আলোচনার বিষয়, যে প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। আশাকর্মীদের পরিষেবা তো ছিলই, এবং আমরা জানি যে গর্ভাবস্থায় বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকেন আশাকর্মীরা, কিন্তু আজকের যে বিষয় সেটার মধ্যে কি নতুন কিছু জানবো আমরা?
1: একদমই, এটা পুরোপুরি একটা নতুন কনসেপ্ট যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার গোটা ভারতবর্ষে প্রথম ইন্ট্রোডিউস করেছেন।
0: আচ্ছা,
1: আমাদের আশা দিদিরা 36 সপ্তাহ অব্দি নর্মাল অ্যান্টিনেটাল চেক আপ, যেটা প্রসব পূর্ববর্তী যে গর্ভাবস্থার পরীক্ষা নিরীক্ষাগুলো এতদিন যেরমভাবে নিয়ম মতন হতো সেটা হবে, তার সাথে 36 সপ্তাহ যে লাস্ট ভিজিট, যেটা শেষ ভিজিট, সেটা ANM যিনি আছেন তিনি গর্ভবতী মায়ের বাড়িতে গিয়ে চেক আপ করে আসবেন, সব যন্ত্রপাতি নিয়ে গিয়ে যা যা পরীক্ষা করার দরকার, প্রেশার, ওজন, হেমোগ্লোবিন সব নিয়ে গিয়ে উনি ওখানে পরীক্ষা করবেন। করে আমাদের একটা সরকার চেকলিস্ট বানিয়ে দিয়েছেন, সেই চেকলিস্টের প্রথম কলমটা সেই 36 সপ্তাহ যা যা পেলেন ANM চেক আপ করে সেটা তিনি ফিল আপ করবেন। অনেকগুলো পয়েন্ট আছে যেটা আমরা পরবর্তী আলোচনায় আসছি, এবং তারপরে সেই চেকলিস্টে তিনি আশাকর্মীর হাতে দেবেন। তার উপর ভিত্তি করে প্রত্যেক সপ্তাহে একদিন করে, মানে 36 সপ্তাহ পর থেকে 37 সপ্তাহ, 38 সপ্তাহ, 39 সপ্তাহ, 40 সপ্তাহ, যতদিন না ডেলিভারি হচ্ছে, আশাকর্মী তার বাড়িতে গিয়ে ওই চেকলিস্ট অনুযায়ী কিছু ডেঞ্জার সাইন লেখা আছে, যেগুলো বিপদ সংকেত, যেগুলো আমাদের প্রেগনেন্সির, সেগুলো আছে কি নেই এইটা হ্যাঁ বা নাতে প্রশ্ন উত্তর জিজ্ঞেস করে চেকলিস্টটা ফিল আপ করে ফেরত নিয়ে আসবে।
0: আচ্ছা, অর্থাৎ এইখানে হচ্ছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আশাকর্মীরা তাদের এই সমানে যে তথ্য নিচ্ছেন সেই তথ্যটা এখানে গুরুত্বপূর্ণ, এবং এই যে ভাবনাটা সেই ভাবনাটা সরকার একেবারে নতুনভাবে শুরু করেছে। কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়, মানে কোন কোন জায়গায় ঝুঁকি, বা কোন কোন বিষয়ের উপর আপনাদের মনে হয়েছে যে এই ঝুঁকিগুলো দেখা যায় বলেই হয়তো, যাতে একটুও দেরি না করে স্বাস্থ্য পরিষেবা একদম মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য আজকের এই আলোচনা?
1: দেখুন, আমরা যেটা চাই যে কোনো গর্ভাবস্থার শেষে আমরা বলি একটি সুস্থ মা এবং সুস্থ বাচ্চা যেন আমরা পাই, কারণ মা 9 মাস ধরে কষ্ট করছেন, তারপর যদি তিনি নিজে ভালো না থাকেন বা তার বাচ্চা ভালো না থাকে বা কোনো দুর্ঘটনা ঘটে সেটা একদমই অনভিপ্রেত। তাই জন্য আমাদের যত ম্যাটার্নাল ডেথ হতো, মানে মাতৃ মৃত্যুগুলোকে আমরা যখন রেট্রোস্পেক্টে অ্যানালিসিস করি, করে আমরা দেখেছি যে এমন অনেক কমপ্লিকেশন আছে যেগুলো আপনার পার্টিকুলারলি লাস্ট মাসেতে গ্র্যাজুয়ালি বাড়ে, যেটা আমাদের এতদিন 36 সপ্তাহ যে চেক আপটা ছিল তাতে মিস হয়ে যেত, তখন হয়তো সমস্যা হয়নি। তারপর মা যখন বাড়িতে গেছেন, বাড়িতে প্রসব অবধি যতদিন থাকেছেন তিনি আমাদের চেক আপের বাইরে, কাজে তখন যে সমস্যাগুলো ধরা পড়ে সেগুলো যাতে আমরা আর্লি আইডেন্টিফাই করতে পারি, মানে মা সমস্যা বুঝে আমাদের কাছে আসার আগেই যেন আমরা সেগুলোকে চিহ্নিত করে তাকে নিয়ে আসতে পারি। আমাদের
0: সেই রকম দু একটা আমাদের যে বিপদের সংকেত বা কোনখানে সাবধানতা অবলম্বন করবে সেই বিষয়ে যদি একটু বলেন।
1: দেখুন, মোস্ট কমন আমাদের এখন যেটা কমপ্লিকেশন হয় প্রেগনেন্সিতে দু একটা, তার মধ্যে সবচেয়ে হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া, এবং এটা টিপিক্যালি একদম প্রেগনেন্সির শেষে গিয়ে বাড়তে আরম্ভ করে, হয়তো থ্রু

0: প্রেগনেন্সিতে প্রেশারের হেরফের খুব একটা হলো না, কিছু ধরা পড়লো না, কাজেই তাকে আমরা কোনো স্পেশাল কেয়ার দিলাম না। কিন্তু শেষ মুহূর্তে যখন সে আমাদের 36 সপ্তাহ চেক আপটার বাইরে গেল, তখন তার প্রেশারটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করলো। এই ক্ষেত্রে যদি আমরা বাড়িতে গিয়ে তার কিছু টিপিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমস বলি আমরা, যেগুলো প্রেশার বাড়ার ক্ষেত্রে, এই ধরুন তার চোখে ঝাপসা দেখতে আরম্ভ করলো, হঠাৎ মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, পেটের উপর দিকে যন্ত্রণা হচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে, বা ধরুন আংটি বা চুড়ি টাইট হয়ে যাচ্ছে হাতে, পা ফুলে যাচ্ছে, এইরকম কিছু জিনিস আশা দিদিদের ওই চেকলিস্টে আছে, যেটায় তারা দেখে হ্যাঁ বা নাতে টিক দেবেন। এবার যদি তারা দেখেন যে হ্যাঁ কিছু ডেঞ্জার সাইন তারা দেখতে পাচ্ছেন, তখন তিনি তখনই সেই মাকে রেফার করে নিয়ে আসবেন ডাক্তারবাবুর কাছে হাসপাতালে।
1: অর্থাৎ এই জায়গাগুলো নতুনভাবে ভাবার জায়গা এসেছে, এবং আশা দিদিদেরও এই যে নতুন যে ভাবনার কথা, যে কাজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কি তাদেরকে, তাদের নিয়ে ক্যাম্প করা বা তাদেরকে কোনো একই সঙ্গে ট্রেনিং দেওয়া, এই রকম কোনো পরিকল্পনা আগামী দিনে আছে?
0: দেখুন, আমাদের হেলথ কেয়ার সেক্টরে একটা কন্টিনিউয়াস ট্রেনিং চলতেই থাকে। আমরা কাজের মাধ্যমে শিখি, এবং যখনই নতুন কিছু আসে আমাদের পুরো ডিসেমিনেশন এগুলো হয়েছে, কাজে আশাকর্মীরা অলরেডি কাজ করছেন। এটা কিন্তু মানে আজকে প্রথম না, এটা মোটামুটি বেশ কিছুদিন হলো শুরু হয়ে গেছে জিনিসটা। এবার হ্যাঁ, সেখানে তাদের কিছু কোয়েরি হচ্ছে, কাজ করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে, কিছু প্রশ্ন আসছে মনে, সেইগুলোর জন্য তার ANM ম্যাডাম যিনি আছেন সাব সেন্টারে, তিনি হচ্ছেন মানে আমাদের একটা ওয়েডনেসডে মিটিং হয়, মানে যেটা কথা হয়েছে যে সোমবার বা মঙ্গলবার সপ্তাহের প্রত্যেক সপ্তাহে আশা দিদি গিয়ে বাড়িতে ভিজিট করবেন, করে তিনি চেকলিস্ট ফিল আপ করে, বা তার যদি কোনো কোয়েরি থাকে, কোনো সমস্যা হয়, সেটা বুধবার একটা মিটিং হবে।
1: আচ্ছা,
0: ওদের ব্লক, ওদের সাব সেন্টারের ওইখানে দিয়ে সেটা যদি সেখানে সমস্যা মিটে গেল তো হয়ে গেল, আর যদি না হয় তখন সেটা ব্লকে এসে
1: তারা সমস্যা অনুযায়ী পরের দিনই জানাচ্ছেন, এবং তখন সেই ব্লক থেকে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র যেখান থেকে আছে সেখান থেকে পরিষেবাটা পৌঁছে দেওয়া হবে। এই যে বারবার যে চেকলিস্টার কথা আপনি উল্লেখ করছেন, সেইখানে কোন কোন বিষয়গুলো, অনেক সময় হয় না যে যিনি হয়তো গর্ভবতী মা তিনি বুঝতে পারছেন না কোন তথ্যটা দেবেন কোন তথ্যটা দেবেন না, সেই গাইডলাইনটা যদি আজকে আমার শ্রোতা বন্ধুদের একটু দেন যে কী কী জানাতে তারা একদম দ্বিধা করবেন না।
0: একদম, আমাদের যেমন ধরুন আমি বললাম না, যেগুলো আমাদের সবচেয়ে কমন কমপ্লিকেশন যেগুলো হয়, ধরুন এই প্রেশার বেড়ে যাওয়া, রক্তে রক্তাল্পতা বা অ্যানিমিয়া, জন্ডিস হওয়া, বা কোনো ধরনের ইনফেকশন বা সেপসিস হওয়া, এইগুলোরই কিছু কিছু টিপিক্যাল সিমটম যেগুলো পাওয়া যায় মায়েদের মধ্যে, তার ভিত্তিতেই এই চেকলিস্টগুলো বানানো হয়েছে। ধরুন রক্তাল্পতা, আমি যদি পেশেন্টকে গিয়ে বলি তোমার রক্তাল্পতা হচ্ছে কি না, বা আশা দিদিকে বলি তুমি গিয়ে রক্তাল্পতা দেখবে, কেউই কিছু বুঝতে পারবেন না। তাই জন্য সেখানে আমাদের চেকলিস্টে কয়েকটা পয়েন্ট আছে, যে চোখের ভেতরে ফ্যাকাশে ভাব, এমনি ওভারঅল ফ্যাকাশে লাগা, জিভ ফ্যাকাশে হয়ে যাওয়া, হাতের নখ ফ্যাকাশে হয়ে যাওয়া, একটু হাঁটাচলা করলে বা কাজ করলে বুক ধড়ফড় করা। এবার এই পাঁচটা পয়েন্টের মধ্যে যদি কোনো একটা হ্যাঁ আসে, তাহলে আমার কিন্তু অ্যানিমিয়ার কথাটা মাথায় আসতে হবে।
1: আচ্ছা বেশ, আমরা পরবর্তী আলোচনা শুনবো, তার আগে হ্যালো হ্যালো, টেলিফোনে বন্ধু আছেন, হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ নমস্কার, আমি হুগলি জেলা হরিপাল থেকে বিশ্বনাথ ঘোষ কথা বলছি, কেষ্টপুর থেকে। আচ্ছা, এই যে আপনি বলেন মাথা ঘুরছে বা আপনার চোখ ধোঁয়া দেখছে, মানে হাত পা ফুলে যাচ্ছে, যাতে এ বিষয়ে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া ক্রিয়েটিনের কোনো সমস্যা দেখা দিতে পারে কিনা?
1: আচ্ছা বেশ, আপনার আর কোনো প্রশ্ন আছে?
2: হ্যাঁ
1: শুনতে থাকুন, শুনতে থাকুন।
0: যিনি শ্রোতাবন্ধু যে প্রশ্নটি করলেন, এটা কিন্তু জেনারেল লোকের ক্ষেত্রে, মানে একজন বয়স্ক মানুষের চোখ ধোঁয়া হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে, আমাদের প্রথমে মনে আসে সোডিয়াম পটাশিয়াম কম বেশি হচ্ছে, কিন্তু গর্ভবতী অবস্থায় আমাদের পুরো শরীরের ফিজিওলজিটা না নর্মাল মানুষের থেকে চেঞ্জ হয়ে যায়, কারণ দুটি প্রাণের কথা আমরা তখন ভাবছি। হ্যাঁ, কাজেই এক্স্যাক্টলি কমন লাইনে কিন্তু প্রেগনেন্সি ট্রিটমেন্টটা ঠিক হয় না,
1: ওরকম ভাবে বলতে পারা যাবে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অ্যানিমিয়ার যে বিষয়টা আপনি বললেন, যে এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটাও যদি দেখা যায়, তাহলে আশা দিদি সঙ্গে সঙ্গে আর একটু সতর্ক হবেন বা ইনফর্ম করবেন যে এনার মধ্যে যে কোনো একটা লক্ষণ আছে। তারপর
0: ধরুন জন্ডিস, জন্ডিসে আমি যদি বলি যে জন্ডিস হয়েছে কিনা বলো, সেটাও সেরকম একটা মানে ক্লিয়ার হলো না ব্যাপারটা, কাজেই চোখের তলা মানে আমরা যেটাকে স্ক্লেরা বলি, চোখের সাদা অংশটা যদি হলদেটে ভাব দেখা যায়।

0: ইউরিন বা পেচ্ছাপ যদি খুব বেশি হলুদ রঙের হয়, হাত বারবার ধোয়ার পরেও যদি হলুদ রং না যায়, এরকম কয়েকটি আমাদের সিমটমস বলা আছে, যেটা আশা দিদি গিয়ে জিজ্ঞেস করবেন যে এইগুলোর কোনোটা কি হচ্ছে। যদি বলে যে হ্যাঁ হচ্ছে, তাহলে অবভিয়াসলি আমার জন্ডিসের কথা ভাবতে হবে, আর যদি না হলো তাহলে তো কোনো ঝামেলা নেই।
1: হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ, উপস্থিত ডাক্তার দিদি এবং সঞ্চালক দিদি আমার নমস্কার নেবেন।
1: নমস্কার,
2: আমি শাস্ত্রদীপ রুদ্রনগর থেকে সজল কুমার দিনাল বলছিলাম। আমি দেখেছি, বিশেষ করে আমার বাড়ির সামনে হসপিটাল আছে, বিশেষ করে অনেক দুঃখজনক ঘটনা দেখেছি, এই প্রেশার বেড়ে যাওয়া, প্রেশার বেড়ে গিয়ে অনেক মা মারা গেছে, এটাও দেখেছি, খুব কষ্ট লাগে। প্রেশারটা বেড়ে গেল, কি প্রেশারটা বাড়া হচ্ছে? আর একটা প্রশ্ন আছে দিদি, বাচ্চা জন্ম হচ্ছে মায়ের ক্ষেত্রে, মায়ের জন্মে
1: আপনি শুনতে থাকুন। ওনার একটা প্রশ্ন ছিল হচ্ছে যে প্রেশার কতটা, প্রেশার বেড়ে গিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে প্রেশার কতটা ঝুঁকিপূর্ণ বা কিভাবে প্রেশারটাকে ওই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এর মতো প্রেশারটাকে কন্ট্রোলে রাখা যাওয়ার এরকম কোনো জীবন চর্চা বা কিছু মাথায় রাখা
0: না? এটা আমি আগের বারও যেটা বললাম যে এমনি নর্মাল হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যেটা বলি, প্রেগনেন্সির উচ্চ রক্তচাপটা কিন্তু এক্স্যাক্টলি সেটা নয়। কাজে ওখানে যেমন আমরা অনেক ধরনের বলি, লাইফস্টাইল চেঞ্জ করলে আমার প্রেশারটা কন্ট্রোলে থাকবে, প্রেগনেন্সির কিন্তু সেটা কোনো লাইফস্টাইল চেঞ্জের সাথে কিছু নেই। আমরা বড়জোর বলতে পারি নুনটা কম খাবেন, এমনি পাতে কাঁচা নুন নিয়ে খাবেন না, কিন্তু আদারওয়াইজ কোনো পার্টিকুলার কাজ করলে প্রেগনেন্সিতে প্রেশার বাড়বে না এরকম কিন্তু কোনো ডিকটাম নেই। বরং যাদের প্রেশার এমনিতে বাড়ে না, ধরুন টিনেজ মা, বয়স কম যে মায়েদের, তাদের কিন্তু প্রেগনেন্সির সময় হাই রিস্ক থাকে প্রেশার বাড়ার। অথচ একটি ইয়াং মেয়ের কখনো নর্মাল কন্ডিশনে আমরা প্রেশার বাড়বে এটা ভাববো না।
1: আচ্ছা, এই প্রসবকালীন সময় আশা দিদিরা যখন বাড়ি বাড়ি ভিজিট করতে যান, তারা কি প্রেশারও চেক করেন?
0: না।
1: আচ্ছা,
0: আশা দিদিরা কোনো ক্লিনিক্যাল এক্সামিনেশন এখনো অবধি করতে
1: সেক্ষেত্রে ধরুন ওই যে তার কোনো প্রেশারের সমস্যা হচ্ছে কিনা, সেই মা কি করে বুঝবেন একটা দুটো লক্ষণ?
0: ওই যে আমি একটু আগে বললাম আপনাকে, চোখ ধোঁয়া হয়ে যাওয়া, মাথা ঘুরছে, হঠাৎ মাথা ঘুরতে আরম্ভ করা, হাত পা ফুলে যাওয়া, আংটি বা চুড়ি সেগুলো টাইট হয়ে যাওয়া,
1: অর্থাৎ ওই সেরকম কিছু হলে তিনি সঙ্গে সঙ্গে নিকটবর্তী, সবসময় তো ধরুন সেই দিন হয়তো আশা দিদির আসার কথা নয় বা আসেননি, আপনি যে পরামর্শগুলো আজকের আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দিচ্ছেন, তার কোনো একটা লক্ষণ দেখা গেলে আপনি কিন্তু সরাসরি আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অন্তত পৌঁছে যাবেন, যেখানে বিশেষজ্ঞরা আছেন তারা আপনাকে পরামর্শ দেবেন।
0: না, আশা দিদির ফোন।
1: হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি হুগলি জেলা রাজঘাট থেকে আশিস ভর কথা বলছি।
1: বলুন।
2: আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই অন্তঃসত্ত্বা মায়েদের কতটা মিষ্টি খাওয়া উচিত এবং আদৌ খাওয়া উচিত কিনা?
1: আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি যে কথাটা বলছিলেন যে এক্ষেত্রে আশা দিদিদের সঙ্গেই যোগাযোগ করা যেতে পারে,
0: ফোন নাম্বার আমাদের এমসিপি কার্ড বলে, মাদার এন্ড চাইল্ড প্রোটেকশন কার্ড বলে একটি বুকলেট দেওয়া হয়, যেই মা প্রেগনেন্স অবস্থায় এসে রেজিস্ট্রেশন করে, প্রথম হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান, ওনাকে একটা বুকলেট দেওয়া হয় যাতে সমস্ত বাংলায় লেখা থাকে কি করণীয় কি না করণীয়। তার ফার্স্ট পেজে যেখানে মায়ের ডিটেলস, ধরুন নাম, বয়স, স্বামীর নাম, ঠিকানা ইত্যাদি লেখা থাকে, সেখানে আশাকর্মীর নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকে।
1: অর্থাৎ আপনি বলছেন যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত যাওয়ার দরকার,
0: আশা দিদি এসে কিন্তু নিয়ে যাবেন,
1: ফোন করে মা আশা দিদিকে ডাকবেন। অর্থাৎ এই আমরা জানি যে গর্ভকালীন অবস্থায় পুরো সরকারি যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আশা দিদিরা অত্যন্ত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যাই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা। অর্থাৎ এই যে গৃহভিত্তিক পরিষেবাটা আপনি যেমন বলছেন সেই অনুযায়ী ভীষণভাবে গুরুত্বপূর্ণ,
0: একদম গুরুত্বপূর্ণ।
1: এবারে ধরুন তারপর প্রসব পরবর্তীও কি এরকম কোনো পরিষেবা দেওয়া হয়?
0: পুরোপুরি দেওয়া হয়। প্রসব পরবর্তী পরিষেবা অনেক দিন ধরে চলছে, এটা এটা যেমন নতুন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষের মনে, লোকে এখনো ঠিক ক্লিয়ার নয়, যার ডেলিভারি হবে তিনিও হয়তো পুরোপুরি জানেন না যে তার এটা পাওয়ার কথা, কিন্তু প্রসব পরবর্তী পরিষেবাগুলো কিন্তু অনেক দিন ধরে চলছে। যেমন ধরো নর্মাল ডেলিভারির পর, দুটো ভাগে হয়তো ডেলিভারি হয়, নর্মাল হলো বা সিজার হলো, নর্মাল ডেলিভারির পর 48 ঘন্টা বাদে মাকে ছেড়ে দেওয়া হয় বাড়িতে।

0: যদি সব কিছু ঠিক থাকে, অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। হ্যাঁ, এবার সেই 48 ঘন্টার পর মা বাড়িতে গেলে ইমিডিয়েট থার্ড ডেতে আশাকর্মীর ওনার বাড়িতে ভিজিট করে দেখার কথা। এবার এরপরে টোটাল 6টা ভিজিট হবে নর্মাল ডেলিভারি হলে, তৃতীয় দিনে, সপ্তম দিনে, 14 নম্বর দিনে, 21 নম্বর দিনে, 28 নম্বর দিনে আর 42 নম্বর দিনে। এবার যা সিজারিয়ান হচ্ছে, সিজারিয়ান সেকশন হয়ে বাচ্চা হচ্ছে, তার 7 দিন বাদে ছুটি হয়, একদম সেলাই কেটে 7 দিনের মাথায় ছুটি হয়। তাহলে তার থার্ড ডে ভিজিটটা হবে না, তার ওই সপ্তম দিন থেকে 7th, 14th, 21st, 28th, 42th এই 5টি চেক আপ তার বাড়িতে আশা দিদি গিয়ে করবেন।
1: মা আর বাচ্চা যাতে সুস্থ আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেইটা দেখার কথা। এইবারে এইটা, এই যে পরবর্তী প্রসব পরবর্তীকালীন যে যত্ন, সেটা তো আশা দিদিরা দীর্ঘদিন ধরেই করে আসছেন। আর আমরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলছি, সেই বিষয়ে নতুন বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর আছে কি? যে ধরুন আমরা যে ফর্মটা ফিল আপ করার কথা আপনি বারবার বলছেন, চেকলিস্ট, সেই প্রসঙ্গে আর দু একটা কথা, যে কোন কোন বিষয় আমরা যেমন প্রেশারের কথাটা আলোচনা করলাম, অ্যানিমিয়ার কথাটা আলোচনা করলাম, সেই রকম আর কোন কোন দিক মা একটু মাথায় রাখবেন?
0: আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সেপসিস। সেপসিস মানে গোদা কথায় যাকে আমরা ইনফেকশন বা কোনো ধরনের সংক্রমণ বলি। এবার যেহেতু আমাদের,
1: তার আগে একবার দেখে নি, হ্যালো হ্যালো হ্যালো, যারাই আসবেন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যখন টেলিফোন করবেন তখন আপনার রেডিও সেটের যে ভলিউম সেটা একদম কম করে দেবেন, বা রেডিওর সামনে থেকে সরে গিয়ে ফোন করবেন, তাহলে আমরা খুব সুন্দরভাবে আপনার কথা শুনতে পাবো এবং আপনিও আমাদের কথা খুব ভালোভাবে শুনতে পাবেন। সেপসিস নিয়ে কথা বলছিলেন।
0: হ্যাঁ, কমনেস্ট ইনফেকশন যেটা আমাদের হয় প্রেগনেন্সিতে মহিলাদের, সেটা হচ্ছে, যেহেতু আমাদের পুরো বললাম না ফিজিওলজিটা চেঞ্জ হয়, অনেক হরমোনাল চেঞ্জেস হয়, সবচেয়ে কমন হয় আমাদের ইউরিনারি ইনফেকশন হয়। কারণ ওখানে হাইজিনের একটা ব্যাপার থাকে, আমাদের মায়েরা অনেক সময় পুকুর ধার বা পুকুরে চান করেন বা এই ধরনের এগুলো হয়, তো সেই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু এমনি নর্মালি শুনতে যেরকম সাধারণ, প্রেগনেন্সিতে কিন্তু সেটা অনেক বড় অসুবিধাতে ফেলতে পারে, প্রিটার্ম লেবার হয়ে যেতে পারে, তার জন্য সময়ের আগে বাচ্চা জন্ম হতে পারে, জল ভেঙে যেতে পারে, এই ধরনের অনেক সমস্যা হয়। তো সেখানে মাকে আমাদের জিজ্ঞেস করার কয়েকটি প্রশ্ন আছে, যেমন তার তলপেটে ব্যথা হচ্ছে কিনা, বারবার করে বাথরুম যেতে হচ্ছে কিনা, মানে প্রস্রাব পাচ্ছে কিনা, প্রস্রাবের সাথে জ্বালা করছে কিনা প্রস্রাব করার সময়, এবং কোনো দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে কিনা, এই কয়েকটি বেসিক কোয়েশ্চেন আমরা মাকে যেন মিস না করে যাই।
1: আর যদিও কোনো সময় হয় না, যে ধরুন কত মানুষের চাপ, যদিও যদি কোথাও ভুল হয়ে যায়, আপনি কিন্তু আজকে যারা যারা শুনছেন তাদের মধ্যে এই সমস্যাগুলোর যদি কোনো একটা আপনার হয়, আপনি নির্দ্বিধায় সেদিন আশা দিদি বাড়িতে এলে তো বলবেনই, আশা দিদি বাড়িতে না এলেও ধরুন হয়তো দুদিন পরে আসার দিন কি হয়তো আগের দিনই আশা দিদি আপনার বাড়ি থেকে ঘুরে চলে গেছেন, সেক্ষেত্রে আপনার কাছে ওই যে বুকলেটটি আছে এবং বুকলেটে আশা দিদির নাম্বার আছে, তিনি সত্যি আপনার কাছে সেই মুহূর্তে দিদির মতো বা মায়ের মতো, তাকে ফোন করে আপনি ইনফর্ম করুন যে আপনার এই এই লক্ষণের কোনো একটা দেখা দিচ্ছে, তিনি আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবেন, সঠিকভাবে কেয়ার দেবেন, যত্ন দেবেন, এবং সুস্থ মা ও বাচ্চা যাতে আমাদের সমাজে বেড়ে ওঠে সেই দায়বদ্ধতা, দায়িত্ব তারা প্রতি মুহূর্তে নিয়ে আছেন, নিয়ে চলেন, তাই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। আশা দিদিরা এত এই এই কাজগুলো করেন, অনেক ক্ষেত্রে কোনো কোনো এই কাজগুলো করতে গিয়ে আপনারা যেহেতু ফিল্ডে কাজ করছেন বা বিভিন্ন সময়ে নানান রিপোর্ট পান, সেখানে আপনারা কোনো উদ্বেগের চিত্র দেখতে পান কি, যে কোথাও এখনো এই জায়গাটায় হয়তো সচেতনতার দরকার আছে, যেটা এই মুহূর্তে আমার শ্রোতা বন্ধুরা শোনালে, আপনি বললে অনেকের কাছে পৌঁছে যেতে পারে, এইরকম কোনো বিশেষ সচেতন বার্তা যেটা আপনারা দেখেন মনে হয় যে না, এই জায়গাটায় যদি আমরা আর একটু সচেতন হতাম তাহলে বোধ হয় আরেকটু ভালো হয়?
0: যেরকম আমাদের আমাদের যখন মায়েদের কমপ্লিকেশন হয় বা কোনো খারাপ আউটকাম হয়, আমাদের 3টে ডিলের কথা বলা আছে, মানে দেরি কোন কোন লেভেলে দেরি হওয়ার কারণে সমস্যাটা হলো। ডিলে 1 হচ্ছে যে পেশেন্টের ডিসিশন মেকিং এর ডিলে, যে আমার যে সমস্যাটা, আমি যাব কি যাব না হাসপাতালে, এই একটা ডিলে যে শুরুতেই সমস্যাটা অনেকটা দেরি হয়ে গেল ধরতে। সেকেন্ড ডিলে হচ্ছে আমাদের যাতায়াতের পথে, ধরুন গাড়ি পেলো না, রাস্তা খারাপ, জল জমে গেছে, ব্রিজ ভেঙে গেছে, এই ধরনের। আর থার্ড ডিলে হচ্ছে হাসপাতালে এসে সে পৌঁছলো কিন্তু তার পরিষেবা পেতে ডিলে হলো। যে কোনো কারণে হয়তো ওটি বন্ধ আছে, কি ডাক্তারবাবু হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, বা হয়তো ট্রলি পাওয়া যাচ্ছে না তাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য, এই ধরনের। এবারে যে ফার্স্ট ডিলে যেটা, যেটা মায়ের ডিসিশন মেকিং বা মায়ের বাড়ির লোকের ডিসিশন মেকিং, এখানে বাড়ির লোককে ইনভলভ করাটা খুব দরকার। কারণ এই মা বলছে হয়তো আমার মাথাটা একটু ঘুরছে, হয়তো ঠাকুমা দিদিমা শাশুড়িকে বললো এই ওরকম সবার হয় এই প্রেগনেন্সি শেষের দিকে একটু একটু মাথা ঘোরে, বা ধরুন পা ফুলছে, হাত ফুলছে, মুখ ফুলে যাচ্ছে, তখন কোথায় অ্যানিমিয়া বা প্রেশার বাড়ছে কিনা না ভেবে ওরকম আমারও ফুলেছিল। এই যে জিনিসগুলো হয়, ওই জন্য বাড়ির লোককে ইনভলভ করা, এইটা আশা দিদির কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ যেটা ফেস করতে হয় অনেক সময়।
1: অর্থাৎ এই জায়গাটায় যদি আমরা ওই সামাজিক ট্যাবুগুলো একটু সরিয়ে রাখি, যে না আগে এরকম হতো তাই এখন এরকম হচ্ছে, হতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক কিছু পরিবর্তন হয়েছে, চারপাশটা চেঞ্জ হচ্ছে, সেই অনুযায়ী হয়তো আপনাদের সময়ে যেটা হতো বা আপনার ক্ষেত্রে যেটা বিপদ ডেকে আনেনি, হয়তো অন্যের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা ডেকে আনতেও পারে। এই জায়গাটা বোধহয় আমাদের ভীষণভাবে সচেতন থাকতে হবে। আর যে যেটা বললেন যে সেটা তো দেখুন, সেটা আমরা এখানেই তো চেষ্টা করা হয় যে যত তাড়াতাড়ি মাকে নিরাপদে আমাদের নিকটবর্তী যে হাসপাতাল আছে সেখানে পৌঁছে দেওয়া যায়, সেই রাস্তাঘাট পার করে যথাসম্ভব ধীরে সুস্থে এবং স্বস্তিতে পৌঁছে দেওয়ার লক্ষ্য একটা থাকেই। তাও অনেক সময় আমাদের হয় বানানান বাধা বিপত্তি এসে যায়, কিন্তু যে বিষয়টা বারবার মনে রাখতে হবে সেটা হলো যে ভাবনার কারণে যেন ডিলে না হয়, ভাবনার কারণে দেরি হলে সেখানে কিন্তু আমাদের বিপদের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে কি মায়ের প্রাণহানি পর্যন্ত হতে পারে?
0: হ্যাঁ, অনেক সময় হয়। তো ধরুন মায়ের ওই যে বললাম মাথা ঘুরছে, দু চার দিন মাথা ঘুরছে, কেউ অতটা এ করলো না যে ঠিক আছে ছুটির দিনে নিয়ে যাব, হাজবেন্ড হয়তো বাইরে চাকরি করেন বা বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, যেগুলো আমাদের নর্মাল সমাজে হয়ে থাকে। এবার করতে করতে হয়তো তিন দিন বাদে চার নম্বর দিনে তার একটা খিঁচুনি হয়ে গেল, প্রেশার বেড়ে। তাদের যদি আমরা প্রথম দিন প্রেশারটা তার মাপতে পারতাম হাসপাতালে এনে, তখনই ওষুধ ইঞ্জেকশন পড়লে ব্যাপারটা বালাবাড়ির জায়গায় যেত না। এবার যেই একবার খিঁচুনি হয়ে গেল বা এরকম কিছুটা হলো, বা ধরুন জল ভেঙে গেল বা ব্লিডিং আরম্ভ হয়ে গেল, তখন তো সেটা একদম এমার্জেন্সি, মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছতে হবে। এবার তখন গাড়ি পাওয়া, ফোন করা, রাস্তাঘাট, বাড়ির লোক, মানে এই এমার্জেন্সি সিচুয়েশনটা আমরা অ্যাভয়েড করার জন্যই কিন্তু এত ব্যবস্থার কথা ভাবছি।
1: অর্থাৎ এইখানে খুব সতর্ক থাকা দরকার, যে কথাটা শ্রোতা বন্ধু একজন জিজ্ঞেস করছিলেন, ওই প্রেশারটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তাই সেদিকে যদি একটু সজাগ থাকেন, দৃষ্টি রাখেন, তাহলে আমার মনে হয় আমরা অনেকটা বিপদ এড়াতে পারব। আর কোনো কোনো এখনো পর্যন্ত কোনো কোনো বিষয় কি আরেকটু সচেতন করার দরকার আছে, বা জরুরি বিষয় আলোকপাত করা, যেখানে ধরুন আশা দিদিরা তো আছেন, আশাকর্মীরা আছেন, তার সঙ্গে সঙ্গে বাড়ির লোক এবং যিনি গর্ভাবস্থায় আছেন, বা মূলত যে সময়টা নিয়ে আমরা আলোচনা করছি একদম প্রসবের ঠিক আগের অবস্থা, সেই সময় একজন মা তার নিজের খেয়াল রাখার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে যদি একটু বলেন?
0: যেমন প্রথম হচ্ছে বাচ্চার নড়াচড়া হিসেব রাখা। এটা আমরা সবাইকে বুঝিয়ে দিই যে 12 ঘন্টার মধ্যে বাচ্চা যেন অন্তত 10 বার নড়াচড়া করে, এটা একদম বেসিক। তার চেয়ে বেশিবার করুক কোনো অসুবিধে নেই, কিন্তু যদি কম করে তখন সেটা ডেফিনেটলি তাকে জানানো দরকার। এবার কি হয়, বাড়িতে হয়তো সে কাজকর্মের মধ্যে ব্যস্ত, একবেলা গুনতে সময় পেলো না বা মিস করে গেল, ভাবলো কালকে গুনবো কি পরশু গুনবো, এই করতে করতে এবার বাচ্চা প্রথম যখন কোনো সমস্যা আরম্ভ হয় ও কিন্তু নড়াচড়া দিয়ে বোঝায় যে নড়াচড়াটা হঠাৎ করে কমে যায়। এবার সেটা যদি আমরা একটু মন দিয়ে খেয়াল না করি সেটা কিন্তু ক্যাটাস্ট্রফি হতে পারে পরে।
1: আচ্ছা, অর্থাৎ এই জায়গাটা আমাদের ভীষণভাবে একটা সচেতনতার জায়গা আছে। এবং সেই সঙ্গে খাওয়া দাওয়া, মায়েরা তো আমাদের আশাকর্মী যারা আছেন তারাও এই সময় যে আয়রন ট্যাবলেট দেন বা প্রতি মুহূর্তে ওজন, খাওয়া দাওয়া, এই জাতীয় যে বিষয়গুলো সেগুলো ভীষণভাবে মাথায় রাখেন। হ্যাঁ, আর এর পরবর্তীকালেও যে কথাটা আমরা বলছিলাম, আচ্ছা, আর আশা দিদিদের ক্ষেত্রে যেহেতু এই আমাদের আজকের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেটা একদম নতুন ইমপ্লিমেন্ট হয়েছে, এখনো পর্যন্ত ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর সঙ্গে নিশ্চয়ই আশা দিদিদেরও কোনো আশার আলো আছে?
0: হ্যাঁ, আশার আলো তো অবভিয়াসলি আছে, মানে পুরো প্রসব পূর্ববর্তী যে ভিজিটগুলো আশা দিদিরা করবেন, 4টে ভিজিট করার কথা, তো মানে 40 সপ্তাহ অবধি আমরা ধরলে মিনিমাম 3টে ভিজিট যদি কমপ্লিট করেন তারা, তাহলে প্রতি গর্ভবতী মা পিছু তাদের 50 টাকা অ্যালটমেন্ট পাওয়া উচিত। তবে তার জন্য যেটা করতে হবে, ওই পুরো কমপ্লিটেড চেকলিস্টটা কিন্তু কেস INM দিদির কাছে জমা দিতে হবে। মানে আমি মুখে করেছি বললে হবে না, মানে ওটা কিন্তু
1: অর্থাৎ হাতে কলমে প্রমাণ সহ এই যে চেকলিস্টের কথা আপনি বারবার বলছেন, কি কি আছে, কোন কোন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, সেইটাকে তাকে সাবমিট করতে হবে
0: একদম
1: ডকুমেন্টস হিসেবে।
0: এটা কিন্তু ডেলিভারির পরে,
1: যেহেতু
0: ওটা 42 দিন অবধি ওদের দেখার কথা, 45 দিন কমপ্লিট করার পরে যদি মা বাচ্চা দুজনে সুস্থ থাকে তখন তারা ওই চেকলিস্টে গিয়ে আবার সেই ANM এর কাছে জমা দিলে 500 টাকা পার হাই রিস্ক প্রেগনেন্সি। এটা কিন্তু শুধু হাই রিস্ক প্রেগনেন্সির জন্য, সব মায়েদের কিন্তু এই প্রসব পূর্ব পরবর্তী পরিষেবার জন্য পাওয়ার কথা নয়। ওই 6 দিনের ভিজিট কমপ্লিট করে, 42 দিন অবধি ভিজিট করে, 45 দিন অবধি মা বাচ্চা দুজনে ভালো থাকলে আশা দিদি গিয়ে ওই ফর্ম জমা দিয়ে ক্লেম করলে তখন তার হাই রিস্ক প্রেগনেন্সি পিছু 500 টাকা পাওয়া।
1: আচ্ছা, অর্থাৎ যদি কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে সেক্ষেত্রে এই
0: স্পেশাল কেয়ারটা প্রোভাইড করবেন।
1: বেশ বেশ, আর আমরা তো মা আর বাচ্চার কথা বলছি বারবারই এই সময়, জানি যে আমরা গর্ভাবস্থায় মায়েদের যেমন স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি, ঠিক যেমন একটি নবজাতক শিশুর একজন জন্ম হলো, একটি প্রাণ পৃথিবীতে এলো, তার খেয়াল রাখাও জরুরি। সংক্ষেপে যদি একটু বলে দেন যে এক্ষেত্রে মা কী কী কেয়ার রাখবে বাচ্চাটির ক্ষেত্রে একদম নতুন অবস্থায়, সেই কথাটা যদি একটু বলেন একটা দুটো বিষয়।
0: বাচ্চার প্রথমেই হচ্ছে দুম করে আমরা চান করাবো না বাচ্চাকে, বাচ্চার আম্বিলিক্যাল কর্ড যেটা নাড়িটা তখনও শুকোয় না সেখানে আমরা কিচ্ছু করবো না, জল দেবো না, কিছু অ্যাপ্লাই করবো না, কোনো ওষুধপত্র কিছু লাগানোর চেষ্টা করবো না, আর বাচ্চাকে বাইরের কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করবো না। এই মধু টধু অনেকে খাওয়ানোর রিচুয়াল থাকে সেইগুলো একদম না। 6 মাস বাচ্চা শুধু মায়ের বুকের দুধ খাবে, তার জন্য মা খাবে ভালো মন্দ খাবার যাতে তার দুধটা ভালো হয়, কিন্তু বাচ্চা কিছু খাবে না, বাচ্চা শুধু মায়ের দুধ।
1: অর্থাৎ এইখানে যে কোনো সংস্কার বা কিছু সরিয়ে রাখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসা পদ্ধতি মেনে, চিকিৎসক যা বলছেন সেই পরামর্শ অনুযায়ী আপনাদের আমাদের সবাইকে চলতে হবে, তবেই কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। দেখতে দেখতে আমাদের সময় একবারে শেষ। আজ আমরা আশার কথায় শুনলাম প্রসব পূর্ব 36তম সপ্তাহের পরে আশাকর্মীদের গৃহভিত্তিক পরিষেবা, এই বিষয়ে স্টুডিওতে আলোচক হিসেবে যিনি উপস্থিত ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অরুণিমা হালদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আগামী দিনে আবারও কথা হবে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর আমাদের স্বাস্থ্য পরিষেবার যে মূল কাণ্ডারি একেবারে গ্রাসরুট লেভেলে তারা হচ্ছেন আশাকর্মীরা, আপনারাও এভাবেই থাকুন, তবেই আমরা সুন্দরভাবে এগিয়ে চলতে পারব। এতক্ষণ শুনছিলেন আশার কথা, অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ শিলিগুড়ি শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা, নিউজ অন, AIR অ্যাপে। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন এবং সরকারি পরিষেবার সঙ্গে জুড়ে থাকুন। আজকের মতো আশার কথা এই পর্যন্তই।
2: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: ফ্যাশনটা ব্যক্তিত্বের উপর নির্ভর করে এরকমটা নয়, ব্যক্তিত্বটা একটা জিনিস আর ফ্যাশনটা আর একটা জিনিস। অ্যাকচুয়ালি ফ্যাশন হচ্ছে সমষ্টিগত, আমরা যে ফ্যাশন ক্রিয়েট করি সেই ফ্যাশনটা যে কোনো যখন কোনো মানুষ এটাকে গ্রহণ করছে সেই মানুষটা সেই প্রোডাক্টটা আমাদের গ্রহণ করার পরে সে যখন তার নিজস্ব কিছু ইনপুট সেখানে দিচ্ছে তার ব্যক্তিত্বের সাথে, সেটা তার ব্যক্তিত্ব এবং স্টাইল সেটা একসঙ্গে মিশছে। সুতরাং ফ্যাশন একটা দিক, তাদের ব্যক্তিত্ব আর একটা দিক।
1: আমি একদম বেসিক একটা প্রশ্নে যাব, সেটা হচ্ছে দুটো শব্দ আমরা একসঙ্গে বলে থাকি, কখনো বলি ফ্যাশন কখনো বলি স্টাইল, সবসময় বুঝে বলি তা না, দুটো শব্দ কি সমার্থক বা কোরিলেটেড কোনো জায়গায়, না দুটো শব্দ একটু আলাদা?
0: শুনতে একই রকম কিন্তু আসলে দুটো শব্দ কিন্তু আলাদা। অ্যাকচুয়ালি ফ্যাশন হচ্ছে, আমি আগে বললাম যেটা ফ্যাশন হচ্ছে সমষ্টিগত, এটা হচ্ছে সমাজ মাধ্যমে এটা ক্রিয়েট করা হয় ফ্যাশন ডিজাইনারদের দ্বারা। যেমন আমরা কোনো প্রোডাক্ট যখন তৈরি করি সেই প্রোডাক্টটা একটা মানুষের কথা ভেবে নয়, সেটা আরও অনেক মানুষ যখন সেটাকে অ্যাকসেপ্ট করছে তখন সেটা হচ্ছে ফ্যাশন। আর যখন কোনো মানুষ সেই প্রোডাক্টটা আমাদের গ্রহণ করছে, গ্রহণ করার পর সেটা সে তার মতন করে পরছে, পরার পরে ধরুন আমি একটা পাঞ্জাবি তৈরি করলাম, সেই পাঞ্জাবিটা তৈরি করার পরে একজন কিনলেন, সেটা কেনার পরে সেই পাঞ্জাবিটা উনি কার সঙ্গে পরবেন, ধরুন আপারটা পাঞ্জাবি হচ্ছে, লোয়ার পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কেউ হয়তো চুড়িপা পরল, কেউ হয়তো পাতিয়ালা পরছে, বা কেউ হয়তো ধুতি পরছে, কিছু না কিছুর সঙ্গে হয়তো পরছে, হয়তো লোয়ার পার্টটাও আমি বানিয়ে দিলাম, কিন্তু লোয়ার পার্ট বানানোর পরেও এই যে ধুতি হোক বা পাটিয়ালা হোক বা চুড়িপা হোক তার সঙ্গে যে পাঞ্জাবিটা পরছেন সে, তার সঙ্গে যখন সে একটা নাগড়াই পরছে বা হয়তো লোফার পরছে, সেটা কিন্তু তার স্টাইল, স্টাইলটা একেবারে ব্যক্তিগত,
1: একক
0: একক স্টাইলটা কিন্তু তার নিজস্ব, আর ফ্যাশনটা কিন্তু সমষ্টিগত, অনেকের সঙ্গে এটা যায়।
1: ফোনে রয়েছেন আমাদের একজন লিসনার, নমস্কার।
2: নমস্কার,
1: হ্যালো,
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আচ্ছা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যারা ষাট বা তদূর্ধ প্রবীণ নাগরিক তাদের কোন স্টাইল এবং কোন ফ্যাশনটা গ্রহণ করা উচিত, এটা যদি একটু বলেন তো ভালো হয়। নমস্কার।
1: উনি মূলত বলতে চাইছেন প্রবীণ মানুষদের ফ্যাশন।
0: হ্যাঁ, নমস্কার জানাই আপনাকে। প্রথমত আপনি প্রবীণ এটা আগে যদি ভেবে নেন তাহলে পরে মুশকিল আর কি, সেটা না ভাবলেই আমার মনে হয় ভালো। আপনি আপনার মতন, আপনার এজ যাই হোক না কেন, আপনি যেটা পড়তে চাইছেন সেটা আনন্দের সঙ্গে পড়ুন, আপনার যেটা পছন্দ, আপনি যেটা পড়তে চান সেটা আপনি নিজে ঠিক করুন যে আপনি সেটা কি পড়বেন, সেই পড়ার উপরেই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিত্ব বা আপনার স্টাইল বা আপনি কিভাবে নিজেকে উপস্থাপিত করতে চাইছেন।
1: না, একটা জিনিস আমার মনে পড়ছে যখন আপনি বলছিলেন ফ্যাশনের কথা, বিশেষত পাঞ্জাবির প্রসঙ্গ যখন উঠল, প্রথম হচ্ছে যে পাঞ্জাবির সঙ্গে পুজোতে জিন্স পরবো না পাজামা পরবো না ধুতি পরবো?
0: কিছু পাঞ্জাবি হয় যেটা শুধুমাত্র জিন্সের সঙ্গেই পরা যায়, আবার কিছু পাঞ্জাবি হয় যেটা ধুতির সঙ্গে মানানসই, আবার কিছু পাঞ্জাবি হয় ধুতিও যাবে চুড়িপায়ের সঙ্গেও যাবে বা পাতিয়ালার সঙ্গেও পরা যাবে।
1: আমি যদি আরেকটু সহজ করে দিই কোশ্চেনটা, যে আমার ধুতিও আছে পাজামাও আছে জিন্সও আছে, ষষ্ঠী থেকে দশমী কোন দিন পাঞ্জাবি কিসের সাথে পরব?
0: যদি আমি তাই বলি তাহলে পরে আমি অবশ্যই বলবো যে ষষ্ঠীর দিনকে, ষষ্ঠী থেকে দশমী, তাই তো? ষষ্ঠীতে আমি পাজামার সঙ্গে পাঞ্জাবি পরলাম, সেটা সেই পাঞ্জাবিটা একটু কটনের হতে পারে, সেই পাঞ্জাবিটা

0: একটু ফ্লোরাল ডিজাইনের হতে পারে, আমি সেরকম পরলাম। আমি সপ্তমীর দিন আরেকটু গর্জিয়াস কিছু পরলাম, সেটা হয়তো কটন সিল্কের মধ্যে পরতে পারি বা অন্য কোনো কিছুর সঙ্গে পরতে পারি, সেই ক্ষেত্রেও আমি হয়তো চুড়ি পায়ের সঙ্গে পরলাম ওটা, বা আমি সেটা জিন্সের সঙ্গে পরলাম। কিন্তু আমি অষ্টমীর দিন যখন পরব তখন কিন্তু আমি চাইব যে ওটা যেন ধুতি এবং পাঞ্জাবি একসঙ্গে পরা হয় আর কি।
1: অঞ্জলির কথা মাথায় রেখে,
0: অঞ্জলির কথা মাথায় রেখে শুধু না, কারণ অষ্টমীটা আমাদের কাছে স্পেশাল সব সময়। অষ্টমীটাকে আমরা অন্যভাবে দেখি, কারণ সপ্তমী থেকে অষ্টমী মিডলে গেল এবং অষ্টমীর পরে নবমী শেষ হয়ে যায় আর কি পুজো। আমরা অষ্টমীটাকে স্পেশাল করে ওই জন্য রাখি যাতে আমাদের সব কিছুর সঙ্গেই ওই আনন্দটা আমরা ক্রিয়েট করতে পারি। আমাদের
2: একদম পুজোতে নিয়ে গেলেন অষ্টমী অঞ্জলি, কিন্তু তখনই মানে যখন এটা বলছেন তাহলে অষ্টমীর দিন পাঞ্জাবি সঙ্গে ধুতি প্রেফার করছেন।
0: একদম।
2: এবার আমি আসবো যে কালারটা কি, সবাই তো সাদা পরে, সাদা পরে অষ্টমী কাটাবো
0: না? আমি অন্য কিছু পরতে পারি, কালারফুল নিশ্চয়ই পরতে পারি, কিন্তু কালারফুলটা আমি বলবো যে এই মুহূর্তে যে ওয়েদার, সেই ওয়েদার ওয়েদারটাকে দেখে আমরা যদি কালারফুল পরলাম বাট কটনের পরলাম, আবার আমি হয়তো ধুতিই পরব, আমি ধুতির সঙ্গে পাঞ্জাবি পরব, সেটা হয়তো অষ্টমী রাত্রে পরব, তখন আমি আইদার সিল্ক অর তসর বা অন্য যে কোনো একটু এক্সক্লুসিভ টাইপের যে মেটেরিয়াল, আমি সেই মেটেরিয়ালের কোনো কিছু পরব, সেটা কালারফুল হতেই পারে।
1: বেশ, আমাদের আরেকজন লিসনারকে একটু জুড়ে নিই। নমস্কার।
2: হ্যালো।
3: নমস্কার, আমি কুনাল চ্যাটার্জি হাওড়া কোনা থেকে বলছি।
2: বলুন বলুন।
3: হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এবারে পূজোয় মানে কোন জিনিসটা প্রধান ফ্যাশন হতে চলেছে এবং কোন কোন জিনিসগুলো এবারে বেশি দেখা যাবে, বা কি কিরকম জামা প্যান্ট বা কিরকম পোশাক পরিচ্ছদ আমাদের হওয়া উচিত, এটাই আমার প্রশ্ন। ভালো থাকবেন।
2: এবারে পূজোয় ট্রেন্ড ইন কি কি, পুজোর ট্রেন্ড আছে এবারে, কি ধরনের পোশাক পুজোতে চলবে?
0: সেটা উনি বললেন না যে এটা কি আমাদের ছেলেদের জন্য নাকি?
1: বেশ, ছেলেদের দিয়ে শুরু।
2: হ্যাঁ, আগে ছেলেদের শুনি, তারপরে মেয়েদের, তারপরে বাচ্চাদের, তারপরে প্রবীণদের, চারটে পর্বে।
0: আচ্ছা, আমাদের ছেলেদের জন্য যদি হয় তাহলে পরে অবশ্যই জিন্স হতে পারে, জিন্সের সঙ্গে টি শার্ট হতে পারে, বা জিন্সের সঙ্গে কটনের শর্ট কুর্তা হতে পারে, এটা ছেলেদের জন্য। এবারে পাঞ্জাবি তো থাকবেই, পাঞ্জাবিটা আমরা আমাদের মতন অন্য কোনো দিনে ব্যবহার করব, পাঞ্জাবি অবশ্যই থাকবে। পাঞ্জাবির সঙ্গে তো আমি আগেও বললাম যে পাঞ্জাবির সঙ্গে যদি হয় সেটা চুড়িপা হতে পারে, ধুতি হতে পারে, তবে এবারের পাঞ্জাবি কিন্তু ওই আগের একটা ছিল কিছুদিন আগেও, বছর কয়েক আগেও, যে একটু ভারী কাজের, এখন কিন্তু সেরকম ভারী কাজ না, এখন একটু স্লিক, একটু অল্প কাজের মধ্যে মানুষ পছন্দ করছেন আর কি। আর কালারফুল তো অবশ্যই, কারণ এখন তো কালার আমরা সবাই পরি এবং সব রকমের কালার এখন পরছি, আগে আমরা পরতাম না, আগে শুধু সাদাই পরতাম, কিন্তু এখন তো আমরা সব কিছু কালারই পরছি। এটা গেল অষ্টমী বা অন্য দিনের কথা। তাছাড়া আমরা পরতেই পারি ধুতি, পাঞ্জাবি তো হলোই, আমাদের মেয়েদের জন্যে আমরা তো শাড়ি, শাড়ি তো অবশ্যই আমাদের কটনের থাকবেই, অবশ্যই কটনের থাকবে, এবং কটনের সঙ্গে হ্যান্ডলুম, হ্যান্ডলুম তো এখন খুবই জনপ্রিয়, তার সঙ্গে আছে লিনেনের, এবং লিনেনের শাড়ি এখনও এখন তো ভীষণ জনপ্রিয়, এবং লিনেনের একটা জিনিস আছে, লিনেনের পাঞ্জাবিও কিন্তু খুব ভালো হয়, তবে লিনেনটাকে আমি বলি যে লিনেন হচ্ছে ওয়েদার প্রুফ, কারণ ওটা শীতকালেও যেমন পরা যায় ঠিক তেমনিভাবে ওটা গ্রীষ্মকালেও পরতে পারবেন, কোনো অসুবিধা হয় না। অথচ লিনেনের কিন্তু একটা অসম্ভব এলিগেন্ট ব্যাপার আছে,
2: একদম,
0: এটা কিন্তু মানে খুবই, মানে আপনি লিনেনটা কাজ করিয়েও পরতে পারেন, আবার কাজ না করিয়েও পরতে পারেন, প্লেন পরতে পারেন। এখন লিনেন প্রচুর কালারফুল লিনেন পাওয়া যায়, বা হোয়াইটও বা ক্রিমিশ খুব ভালো লাগে
2: লিনেনের উপর কাজ করানো যায়। কি কি ধরনের কাজ লিনেনের উপর করা যায়?
0: যে কোনো কাজই হয়, হাতের কাজ যে কোনো ধরনের হয়, বা আমরা যদি চাই মেশিন এমব্রয়ডারিও হতে পারে আর কি।
2: আর এবার মহিলাদের,
0: মহিলাদের ক্ষেত্রে আমি তো বললাম যে কটনের শাড়ি অবশ্যই আমরা, ওটা তো আমাদের অগ্রাধিকার বেসিসে থাকে, তাছাড়া লিনেন আছে, লিনেনের ওপরে ফ্লোরাল মোটিভ এবং সেটা ব্রাইট কালারের মধ্যে, এটা আমরা পড়তে পারি। তার সঙ্গে তো আমাদের বাংলারই ধরুন সিল্ক আছে, বালুচরি আছে, যেগুলো চিরন্তন বা বাটিক হয় যেটা সিল্কের উপরে, এগুলো কিন্তু সব সময় চিরন্তন। আমরা মানে যে কোনো সময় আমরা পুজোতে এটা ইন করতেই পারি আর কি।
2: এর সঙ্গে সঙ্গে একটা সময় তসর উঠেছিল,
0: তসর এখনো আছে,
2: তসরের সঙ্গে আবার মিক্সড আছে এবং তসরের সঙ্গে অন্য ধরনের মেটেরিয়ালস বা ফেব্রিক্স মিশিয়ে করা হচ্ছে, সেগুলো ঠিক কেমন?
0: সেটা তসরটা আছে, তসর মিক্স বলতে তসরের দু রকমের হয়। একটা হচ্ছে পিওর তসর, যেটা খুব কম মানুষ এখন পড়ছেন বা কম মানুষ চেনেন, আর একটা আছে একটা মিক্স তসর। এই তসরটা অ্যাকচুয়ালি এই ইয়ারটা বাইরে থেকে আসে, এটা তুলনায় সস্তা, কিন্তু যেটা আমাদের এখানে তৈরি হয় যে তসরটা পিওর, সেটার কিন্তু চাহিদা সব সময়ই আছে। যদিও আমরা এখন প্রাইসের জন্যে একটু হয়তো পিছিয়ে যাই, আমরা এই মিক্স তসরটাকে প্রেফার করি, কিন্তু পিওর তসর পিওর তসরই।
2: ঘিচা বা সিল্ক কি পিছিয়ে পড়লো?
0: ঘিচাটা পিছিয়ে পড়েছে তুলনায়, সিল্ক পড়েনি, সিল্ক সিল্কের জায়গায় আছে।
1: আরো একজনকে একটু জুড়ে নেওয়া দরকার। কে আছে? নমস্কার।
4: নমস্কার বিশ্বজিৎ দা।
2: নমস্কার,
4: আমি শঙ্কর বাগ বলছি, মশাট হুগলি থেকে। স্যারকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, এই যে অষ্টমীর দিন বা নবমীর দিন যখন আমরা ঠাকুর দেখতে যাব, অনেকে মানে ভারী পোশাক পরলে, এই গরম পড়েছে, গরমের মধ্যে মানে একটু কষ্ট হয়, অনেকে হয়েছে যে একটু কোনো হালকা পোশাক, এরকম ধরনের পোশাক আর পরলে খোলাবে, আর ছেঁড়া জিন্স যে যেগুলো উঠেছে, ছেঁড়া জিন্স যেগুলো পড়ছে, ওগুলোর সাথে কোনো জামা বা শর্ট ড্রেস। আর মেয়েদের জন্য অনেক সময় দেখা যায় কালার, নানা রকমের কালারের সঙ্গে শাড়ির ম্যাচিং, কোনটা সঙ্গে শাড়ির ম্যাচিং করে পরলে একটু স্মার্ট লাগে,
2: যাদবেন্দ্র পণ্ডা বলছে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত ফ্যাশন জানলাম, দশমীর দিন ছেলেদের কি সাদা ধুতি সাদা পাঞ্জাবি না অন্য কিছু পরা উচিত? পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে তিনি লিখছেন।
0: সাদা ধুতি বা সাদা পাঞ্জাবি যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে অবশ্যই পরবেন, কারণ ওটা তো সব কিছুর, ওটা তো কালারের একটা মানে বেস্ট অপশান আর কি। কিন্তু আমরা শুধু সাদাই বা পরবো কেন? আমরা কটন পরবো, কিন্তু আমরা কটনের তো এখন প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় বিভিন্ন রকমের, আমরা কালারফুলই পরবো।
2: আমাদের নানান ধরনের প্রশ্ন নিয়ে রয়েছে, আমরা মহিলাদের ফ্যাশনের কথা বলছিলাম,
1: এবার পূজোর ট্রেন্ড,
2: হ্যাঁ প্রবীণদের কথাই যাব এবং ছোটদের কথা, বিশেষত টিনেজার যারা এই সময়টা প্রচুর ভাবে, তাদের জন্য কি কি ট্রেন্ড আসছে, টিনেজাররা কি ধরনের পোশাক পরবে, আর প্রবীণদের জন্য?
0: টিনেজার মিন্স এজ কিরকম? তাহলে পরে দেখুন, জিন্স এখন সবারই পছন্দ, এখন আমরা ট্রাউজার পরতে বলতে গেলে ভুলেই গেছি, সেই অর্থে আমরা জিন্স পরব। জিন্সের সাথে সাথে আমরা অন্যান্য যে কটনের যে ট্রাউজারগুলো হচ্ছে, যেটা কিন্তু অ্যাজ লাইক অ্যাজ পাজামা, আমরা সেই রকম মেটেরিয়ালের সঙ্গে সেই কাটিংয়ে আমরা যাব, যেটা আমাদের এই ওয়েদারে কমফোর্ট দেবে এবং যেটা দেখতে লুকস সবসময়ই খুব ভালো। এটা আমরা আমাদের এই ইয়াং এজ এটা কিন্তু ক্যারি করতেই পারে আর কি।
1: বেশ, এটা গেল ইয়াংদের কথা, এবার একদম প্রবীণ যারা,
0: প্রবীণ
1: প্রথমে বলে দিয়েছেন যে নিজেকে বয়স্ক ভাববেন
0: না, একদম
1: স্টিল যারা প্রবীণ হিসেবে অ্যাকসেপ্টেড, নিজেকেও অ্যাকসেপ্ট করে নিয়েছেন, কিন্তু তার চলাফেরাটাকে একদম তারা স্মার্টলি বজায় রাখছেন, তারা কি করবে?
0: প্রবীণদের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা তো যদি খুবই প্রবীণ হন উনি, তাহলে পরে এখন তো পাজামা পরতে হবে, কটনের পরবেন, কটনের পাজামার সঙ্গে আগে

0: আমরা ফুল স্লিভ পাঞ্জাবি আমরা বলতাম যে ওটাই ওনারা পরবেন, কিন্তু এখন আর সেটা নেই, এখন হাফ স্লিভ হয়ে গিয়েছে, এখন ওনারা ওটা পরবেন, ওই পাঞ্জাবি হাফ স্লিভ পাঞ্জাবি পরছেন, এবং তার সঙ্গে পাজামা, বা তার সঙ্গে যদি ওনার উনি খুব বেশি এজেড না হন তাহলে পরে অবশ্যই ধুতি পরবেন, ওই পাঞ্জাবির সঙ্গে মানানসই ধুতি। এবং ওনাদের ক্ষেত্রে আমি বলবো না যে বেশি বয়স হলে পরে সেটা কালারফুল বা বেশি কালারের দিকে যাওয়ার কোনো দরকার নেই, আমরা হোয়াইট বা অফ হোয়াইট বা নিরেনপক্ষে তসর বা তসর কালারের বেজ কালারের কটনের পাঞ্জাবি আমরা পরতেই পারি, সেটা খুব ভালো হয়। এবং ওনারা যদি পছন্দ করেন তাহলে সেটাতে অল্প কাজ টাচ দেওয়াই যেতে পারে, সেটা একেবারে অনন্য, একেবারে অন্য রকমের হবে,
1: মানে যেগুলো কাঁথা স্টিচের কাজ ইত্যাদি,
0: শুধু কাঁথা স্টিচ বলে না, হ্যান্ডওয়ার্কের প্রচুর অপশান আছে, আমরা আরি ওয়ার্ক করাই, আরি ওয়ার্ক ভীষণ ভালো হয়, দেখতে যেমন সুন্দর হয় তেমনি একটা এথনিক লুকও থাকে তার মধ্যে, আমরা সেটাও করতে পারি।
1: বেশ, এবার একটু বিতর্কিত প্রশ্ন করব, এই যে ট্রেন্ড ফ্যাশনের তৈরি হচ্ছে, এটা কি ফ্যাশন ডিজাইনাররা করছে বা আপনারা যারা এই প্রফেশনে আছেন, নাকি রিলস ইনস্টাগ্রাম এরা করছে,
2: মানে ক্রিয়েটেড কি না,
0: মানে ফ্যাশনের কোনটা
1: ট্রেন্ড, যে ট্রেন্ড তৈরি হচ্ছে,
0: আমরা তৈরি করছি এরকমটা বলাটা খুব মুশকিল আর কি, কারণ কাজটা তো আমরা করি, আমাদের পক্ষে এটা বলা মুশকিল যে আমরা ট্রেন্ড তৈরি করছি। তবে হ্যাঁ, আমরা ট্রেন্ড যদি তৈরিও করি সেটা কিন্তু ভালোর উদ্দেশ্যে, আমরা বিতর্কিত হলেও আমরা খারাপ করার চেষ্টা কিন্তু কখনোই করি না আর কি। এবারে কেউ যদি যেটা উনি বললেন, ওই যে মেদিনীপুরের উনি বললেন না ছেঁড়া জিন্স, এখন কেউ যদি ছেঁড়া জিন্সটাকেই যদি ফ্যাশন ট্রেন্ড হিসাবে ধরে সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু আমরা তো নিজেরা যখন কোনো কিছু করব, যখন কোনো কিছু বানাবো, তখন নিশ্চয়ই আমরা একটা জিনিস ছিঁড়ে দিয়ে সেটাকে নতুন করে তাপ্পি দিয়ে বা একটা সেলাই করে আমরা করার চেষ্টা করব না, এরকমটা নয়, আমরা যেটা বানাবো সেটা সুন্দর সভ্য বা রুচিশীল হবে, এটাই আমরা সবসময় চাইব বা আমরা চাই আর কি। এবারে তারপরে অনেক সময় হয় কি, ওইটার উপরে বেস করে অনেকে একটা জিনিস তৈরি করার পরে, ধরুন আমরা একটা জিনিস তৈরি করলাম, এই জিনিসটা তৈরি করার পরে ধরুন অনেকে তো ব্যবসা করছে, দেখা গেল যে আমরা যে ডিজাইনটা করছি বা আমরা যে কাটিংটা করছি সেই কাটিংটাকে ফলো করতে গিয়ে ওরা এমন একটা জিনিস কিছু মার্কেটে তৈরি হচ্ছে যেটা হয়তো আমাদের একটা জিনিস তৈরি করার পরে দাম দাঁড়ালো হয়তো 500 rupees, দেখা গেল তারা বিক্রি করছে ওটা 200 rupees,
1: মানে পাইরেসি বা কপি করতে গিয়ে যেটা হচ্ছে,
0: যেটা হচ্ছে সেই ট্রেন্ডটা ওই জায়গাটাতে নষ্ট হচ্ছে আর কি।
1: এই মুহূর্তে কে আছেন 2 4 8 8 0 8 5? হ্যালো,
3: হ্যাঁ, সঞ্চালক ভ্রাতৃদ্বয় এবং স্পেশালিস্ট সৈকত বাবুকে নমস্কার জানিয়ে প্রশ্নটা করছি। আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা যৌথ পরিবার হিসেবে অনেকে মিলে ট্রানজিস্টার রেডিওতে শুনি, তো বাড়ির মেয়েদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোনোর সময় সবসময় একটা বিবাদ প্রত্যেক বছর হয়। বাড়িতে অন্তত 3 জন এমন আছে যারা হিলস পরতে খুব পছন্দ করে। আমি ইচ্ছে করি প্রশ্নটা, ফ্যাশনের আলোচনা হলেই জামা কাপড় নিয়েই বেশি হয় কিন্তু ফুটওয়্যারটা একটু অবহেলিত হয়, তাই আমার প্রশ্নটা স্পেসিফিকলি পায়ের পা নিয়ে। তো এদের হিলস পরতে ভীষণ পছন্দ এবং হিলস পরাটা এরা নিয়ে খুব বায়না জেদ করে। আমি ব্যক্তিগতভাবে জিনিসটা এই জন্যে বিরোধিতা করি যে পুজোতে ঠাকুর দেখতে গেলে মানসিকভাবে তৈরি থাকতে হবে অনেক হাঁটাহাঁটি করার, আর অনেকগুলো যে মাঠ ময়দানে পুজোগুলো হয় সেখানে এমন এবড়ো খেবড়ো অবস্থা থাকে, হিলস পরে হাঁটা আমার মনে হয় একদমই সুবিধের নয়। তো এমন কোনো পন্থা যদি বার করতে পারেন যাতে মানে সাপও মরে লাঠিও না ভাঙে, মানে ওদের ইচ্ছেটা আর আমার ইচ্ছের মাঝখান দিয়ে যদি কিছু বার করা যায় ফ্যাশনের দিক থেকে এবং কমফর্টের দিক থেকে, সেইটা হলে জানলে খুব ভালো হয়। সাহেব মিত্তির, হাতিবাগান, ডালিমতলা। অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ। হিলে মানে একদম টপে উঠে গেছেন আপনি, হিল নিয়ে প্রশ্ন, একেবারে পায়ের হিল নিয়ে, ফ্যাশনের সঙ্গে কি ধরনের হিল বা জুতো চলবে?
0: উনি বলছেন অ্যাকচুয়ালি যে যে ধরনের জুতো পরতে চান ওনার পরিবারের মানুষেরা সেটা খুব একটা কমফোর্টেবল নয়। এবারে এটা সত্যি যে আমরা যখন বাড়ির বাইরে যাব, আমরা

0: যখন ঠাকুর দেখতে যাব, তখন কিন্তু আমাদের হাঁটার কোনো মাপকাঠি থাকে না। এই জায়গায় কিন্তু আমাদেরকে সবসময় দেখতে হবে যে আমাদের পোশাকের সঙ্গে সঙ্গে পাটাও যেন সুরক্ষিত থাকে। কারণ আমাদের প্রথম যেটা হয়, সেটা হচ্ছে যে আমরা নতুন জুতো কিনে আনি ঠিকই, কিন্তু সেই নতুন জুতোটাকে আমরা কিন্তু বাড়িতে পরি না ঠিকঠাকভাবে, যে কারণে আমরা যখন ঠাকুর দেখার জন্যে প্যান্ডেল হাফিংয়ের জন্যে যখন আমরা বেরোচ্ছি, তখন কিন্তু কিছুটা পরেই আমাদের পায়ের রফা শেষ আর কি, আমাদের ফোসকা পড়ে যাচ্ছে, আমরা পারছি না আর হাঁটতে, এটার একটা ব্যাপার। আর কমফোর্টেবলের দিক থেকে এখন প্রচুর জুতো তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের কাপড়েরও জুতো তৈরি হচ্ছে, রাবারের ভীষণ ভালো ভালো জুতো তৈরি হচ্ছে, যে জুতোগুলো ওই হিলের পরিবর্তে ওনারা অবশ্যই যেন ট্রাই করেন, যাতে পা এবং শরীর এবং তার সঙ্গে মন সবগুলোকে তো বাঁচিয়ে ঠাকুরটাকে দেখতে হবে।
1: একদম, আপনি এত সুন্দরভাবে বলছিলেন আর আমার একটা কথা বারবার মাথায় আসছিল যে তাহলে ফ্যাশনে কমফোর্ট না গ্ল্যামার কোনটাকে মানদণ্ড ধরব?
0: গ্ল্যামার আমরা প্রথমে দেখব, কিন্তু যখন আমাদের গ্ল্যামারটাকে পেরিয়ে যাব তখন কিন্তু কমফোর্টটাকেই দেখব। কারণ প্রায়োরিটি কিন্তু গ্ল্যামার, আমি যখন একটা প্রোডাক্ট পারচেজ করব বা আমি যখন একটা প্রোডাক্ট পরব, তখন সেটা আমি হয়তো সেই প্রোডাক্টটার গ্ল্যামারটা দেখে আমি হয়তো গ্ল্যামারাইজ হওয়ার চেষ্টা করব, কিন্তু আলটিমেটলি কিন্তু কমফোর্ট জোনটা যদি না থাকে, সেই প্রোডাক্টটা যদি ধরুন সিনথেটিকের হলো, এখনকার আমাদের যা ওয়েদার, আপনি একটা প্যান্ডেল ঘোরার পরেই আপনি কিন্তু পুরো ঘেমে যাবেন, গোটা শরীর আপনার ভিজে যাবে, তখন আপনি স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। সেই কারণে গ্ল্যামার অবশ্যই থাকবে, কিন্তু আমাদের চুজ করতে হবে যে আমরা যে গ্ল্যামারাস আমরা নিজেরা হতে চাইছি বা যে গ্ল্যামারাস প্রোডাক্টটা আমরা পারচেজ করতে চাইছি, সেটা যেন অবশ্যই কমফোর্ট জোনে থেকেই যেন হয়।
1: আচ্ছা, ফ্যাশনে কি এটা হয় ওল্ড ইজ গোল্ড? মানে আবার কি আমরা পিছনের দিকে ফিরে যাচ্ছি, নস্টালজিক হচ্ছি, রেট্রো বলছি, তার মানে কি নতুন কিছু ভাবতে পাচ্ছি না বলে পিছনে, না ওটাই ট্রেন্ড?
0: না, এটাই ট্রেন্ড। ফ্যাশন সবসময় গতিশীল, ফ্যাশন কখনো একটা জায়গায় থেমে থাকে না। দেখুন, আজকে আমাদের সেই রবীন্দ্রনাথের সময় যদি আমরা ধরি, সেই সময়ে মেয়েরা বড় হাতা ব্লাউজ পরতেন, ঘটি হাতা ব্লাউজ পরতেন, তাতে ফ্রিল দেওয়া থাকতো, বিভিন্ন জায়গায় বিশেষ করে লেস দেওয়া থাকতো, এগুলো তো আমরা দেখেইছি। আজকে কিন্তু সেটা আবার ব্যবহার হচ্ছে। এখন কি হচ্ছে, তখন হয়তো শুধুমাত্র একটা লেস দেওয়াতেই স্টাইলটা সীমাবদ্ধ ছিল, এখন আবার সেই লেস দেওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে পিঠে একটা এমব্রয়ডারি, তা ফিরে আসছে ঠিকই, কিন্তু ফিরে আসছে কিছুটা নতুন হয়ে।
2: আপনি রবীন্দ্রনাথের কথা বললেন, আমি যদি আর একটু পিছনে যাই, খুব বেশি পিছনে নয়, দুজন বিখ্যাত বাঙালির কথা বলবো, রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আরেকজন বিখ্যাত বাঙালির কথা বলবো, যিনি একেবারেই অধ্যাত্ম জগতের মানুষ, বিবেকানন্দ। বিদেশে যখন মানে দুবার তো অন্তত ঘুরেছেন, বিদেশে যখন গেছেন সেখানে তাঁর যে কোট বা তার পোশাক, এই তিনজনের ক্ষেত্রেই আমার মনে হয়েছে এরা বোধ হয় সেকালে অন্তত ফ্যাশন সচেতন ছিলেন। আমি জানি না কতটা বলা ঠিক হলো কিনা,
0: সচেতন তো অবশ্যই ছিলেন। যদি সচেতন না থাকতেন তাহলে পরে আজকে আপনি রাজা রামমোহন রায়ের কোনো একটা ছবি যদি দেখেন বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো ছবি যদি দেখেন, এখনকার মানুষের সেই ছবির সঙ্গে কিন্তু মেলাতে পারবেন না। তাদের ওই পোশাক এতটাই আইকনিক যে আমরা এখনও মুগ্ধ হই। বিবেকানন্দ সন্ন্যাসী হিসাবে যে পোশাক পরেছেন, সেই পোশাক কিন্তু আজও আমরা ফলো করি আমাদের প্রোডাক্ট তৈরি করাতে।
2: কীরকম?
0: উনি যে প্রোডাক্টটা এটা পরেছেন, সন্ন্যাসী হিসাবে যেটা পরেছেন, সেটা অনেকটা আমাদের আংরাক্ষার স্টাইল। আংরাক্ষাটাকে আমরা কি করেছি, আমরা ছোট করে দিয়েছি। উনি তো পরেছেন প্রায় গোড়ালি পর্যন্ত, আমরা সেটাকে উঠিয়ে হাঁটু পর্যন্ত করেছি।

0: আং রাখার স্টাইলটাই বিবেকানন্দ এ করেছেন, আমরা সেটা এখন ফলো করছি। শুধু তাই নয়, এই যে আপনি বললেন যে বঙ্কিমচন্দ্র বা রামমোহন রায়, রাজা রামমোহন রায়, ওনাদের ওনারা যে পোশাক পরেছেন ওগুলো কিন্তু ছিল শেরওয়ানি। আজকে যে শেরওয়ানিটা আমরা পরি, কটা মানুষ আমরা সেই শেরওয়ানি পরি? আমরা হয়তো শেরওয়ানি কাটিং পরি, শেরওয়ানি কাটিংয়ের কোনো প্রোডাক্ট আমরা পরছি, কিন্তু কটা মানুষ আমরা রিয়েল শেরওয়ানি পরছি? আমরা কিন্তু পরি না। ফিরে আসছে ঠিকই, কিন্তু সেই ফিরে আসাটা কোথাও না কোথাও আমাদের এই মুহূর্তে যে সময়, সেই সময়টার সঙ্গে ফিরে আসাটা ম্যাচ করছে।
1: আমাদেরও ফিরতে হবে, মানে তার আগে তো একবার যেতে হবে, তারপরে ফিরতে হবে। আমরা ঠিক 10টার সময় একটা বিরতি নেব, বিরতি মানে 10 মিনিটের সংবাদ বিরতি। যারা 100.1 FM গোল্ড শুনছেন তারা 10 মিনিটের ছুটি পাবেন, কিন্তু যারা ছুটি চান না, অনেক মানুষ আছে তো তারা কখনো ছুটি চান না, তারা আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। প্রচুর মানুষ অনুষ্ঠান শুনছেন, ফ্যাশন নিয়ে প্রশ্ন করছেন এবং অনেকে কমপ্লিমেন্ট দিচ্ছেন আপনাকে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আলোচনা খুব ভালো হচ্ছে, অনেক কিছু জানতে পাচ্ছি পুজো সম্পর্কে, সেগুলো বলছেন। আমরা আমাদের অনুষ্ঠানটা কিন্তু চলবে, কারণ তাদের তো আমরা নিরাশ করতে পারবো না। যারা সঙ্গে আছেন তারা প্রশ্ন করবেন আমাদের, আমাদের লাইভের নিচে যে কমেন্ট সেকশান আছে সেখানে গিয়ে, আর যারা FM-এ শুনছেন অর্থাৎ রেডিওতে শুনছেন তারা আবার আমাদের সঙ্গে যোগ দেবেন ঠিক 10:10। আর ততক্ষণ আমরা মূলত আলোচনা করব যে যে যে বিষয়গুলো নিয়ে, যে মূলত যারা তরুণ প্রজন্মে, যারা জেনজি, তারা কিভাবে এগিয়ে যাচ্ছে, তারা ফ্যাশন সম্পর্কে কতটা সচেতন হচ্ছে, এবং তাদের যদি স্পেশাল কোনো প্রশ্ন থাকে। আসলে অনেকে টিপস নিতে চাই, তো বন্ধুকে কী দেবে, বান্ধবীকে কী দেবে পুজোর গিফট হিসাবে, এটা ফ্যাশনেবল হবে বা মনে রাখবে সে, সেই বিষয়গুলোও আমরা এই আলোচনার মধ্যে আসবো। আর সবথেকে বড় কথা, ফ্যাশনের সঙ্গে তো টাকা পয়সার একটা বড় সম্পর্ক আছে, সেই প্রশ্নেও আমরা থাকবো।
2: আকাশবাণী খবর পড়ছে সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। গ্রিন এনার্জি করিডর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় ডাল, শস্য, তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প PSS এর আওতায় 5,547.99 কোটি টাকার ন্যূনতম সহায়ক মূল্য মঞ্জুর করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। গুজরাট সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS ভারতের অর্থনৈতিক জলসীমায় থাকা একটি ইরানি জলযান থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন সহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ বিষয়ে আলোচনার জন্য বিভিন্ন শিল্প সংস্থার এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ক্যাবিনেট কমিটি CCEA 2027-2028 বিপণন মরশুমের জন্য রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য লাভজনক মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
3: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए MSP तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही MSP में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। वीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम से कम 50% ज्यादा रखी गई है MSP।
2: তিনি জানান, ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি বেড়েছে কুসুম ফল বা সানফ্লাওয়ারের ক্ষেত্রে কুইন্টাল প্রতি 675 টাকা, এছাড়া সরিষার দাম কুইন্টাল প্রতি 413 টাকা এবং মুসুর ডালের দাম 390 টাকা, বার্লি 136 টাকা, ছোলা 83 টাকা এবং গমের ক্ষেত্রে MSP কুইন্টাল প্রতি 25 টাকা

0: বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি 2018-2019 সালের কেন্দ্রীয় বাজেটের ঘোষণা অনুযায়ী উৎপাদন খরচের অন্তত দেড় গুণ সহায়ক মূল্য দেওয়ার নীতি মেনেই করা হয়েছে বলেও অশ্বিনী বৈষ্ণব জানান। এছাড়া গ্রিন এনার্জি করিডর ফেজ থ্রি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে 135 গিগাওয়াট পর্যন্ত পুনর্নবীকরণযোগ্য শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। সেই সঙ্গে গ্রিডের ভারসাম্য বজায় রাখতে 50 গিগাওয়াট ঘণ্টা ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও স্থাপন করা হবে। খারিফ বিপণন মরশুম 2026-2027 জন্য উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানায় প্রধান প্রধান ডালশস্য ও তৈলবীজ কেনার লক্ষ্যে মূল্য সহায়তা প্রকল্প পিএসএস এর আওতায় 5,547.99 কোটি টাকার ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি মঞ্জুর করেছে কেন্দ্র। কৃষি মন্ত্রক জানিয়েছে, খোলা বাজারে ফসলের দাম কমে যাওয়ার হাত থেকে কৃষকদের রক্ষা করতে এবং তাঁদের পণ্যের ন্যায্য মূল্য সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার খসড়া পেট্রোলিয়াম সংশোধনী বিল 2026 উপর সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং সাধারণ মানুষের মন্তব্য পরামর্শ চেয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, 30 অক্টোবরের মধ্যে মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে বা sodist@png.gov.in এবং richa.86@nic.in এই ইমেলে মতামত পাঠানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের আয় বাড়াতেও সবরকম প্রয়াস চালাচ্ছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, রবিশস্যের জন্য এমএসপি বৃদ্ধির মন্ত্রিসভার সিদ্ধান্তে দেশের কয়েক লক্ষ কৃষক তাদের ফসলের ন্যায্য দাম পাবেন। এছাড়া গ্রিন এনার্জি করিডর ফেজ থ্রির প্রকল্পের অনুমোদনের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন শ্রী মোদী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, রবিশস্যের এই এমএসপি বৃদ্ধির সিদ্ধান্তে কৃষকরা উপকৃত হবেন। নতুন দিল্লিতে আজ তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু ও কাশ্মীর বিধানসভার শরৎকালীন অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে। 21 সেপ্টেম্বর শুরু হওয়া 10 দিনের এই অধিবেশনে মোট 25 ঘণ্টা চলেছে বিধানসভার কার্যক্রম। বিধানসভার অধ্যক্ষ আব্দুল রহিম রাথের জানিয়েছেন, অধিবেশন চলাকালীন 328টি চিহ্নিত প্রশ্নসহ মোট 640টিরও বেশি প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে 625টি প্রশ্ন আলোচনার জন্য তালিকাভুক্ত করা হয়। নির্বাচন কমিশন অন্ধ্রপ্রদেশ ও মেঘালয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে এসআইআর সংক্রান্ত দাবি অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া 10ই অক্টোবর পর্যন্ত চলবে এবং চূড়ান্ত ভোটার তালিকা 16ই অক্টোবর প্রকাশিত হবে। মেঘালয়ে চূড়ান্ত ভোটার তালিকা 26 অক্টোবর প্রকাশিত হবে। আজ সন্ধ্যায় নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও ডক্টর বিবেক যোশী উপস্থিত ছিলেন। উত্তরপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সমাজবাদী পার্টির প্রার্থী অধ্যাপক রামগোপাল যাদব এবং ধনরাজ পরিমল নাথওয়ানি লখনৌতে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মনোনয়ন জমা দেওয়ার সময় তাদের সঙ্গে ছিলেন। প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করা হবে। জলন্ধরে আজ নেশামুক্ত পাঞ্জাব র্যালিতে যোগ দিয়ে তিনি বলেন, মাদকের অভিশাপ থেকে পাঞ্জাবকে মুক্ত করার বিষয়কে সামনে রেখে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। সরকার জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ মোকাবিলা করছে এবং দেশের উত্তর পূর্বে উগ্রবাদের অবসান ঘটিয়েছে। এবার সরকারের মূল লক্ষ্য পাঞ্জাবকে মাদকমুক্ত করা। গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড এটিএস, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে ভারতের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল থেকে 526 কেজি মেথ, অ্যাম্ফিটামিন ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি ইরানি নৌকা বাজেয়াপ্তসহ 5 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে মোদী সরকার দৃঢ়প্রতিজ্ঞ। 16 দিনব্যাপী এই সফল যৌথ অভিযান বিভিন্ন সংস্থার মধ্যে চমৎকার সমন্বয়ের উজ্জ্বল নিদর্শন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে জলজীবন মিশন এবং স্বচ্ছ ভারত অভিযান, এই দুই বিশেষ পদক্ষেপ নিয়ে শুনবেন পরপর দুটি পর্বে আলোচনা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয় বসুর সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ প্রথম পর্বে জলজীবন মিশন নিয়ে বিশেষ আলোচনা শুনবেন রাত 10:10 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামীকাল দ্বিতীয় পর্ব সম্প্রচারিত হবে একই প্রচার তরঙ্গে রাত 8:00। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ ও প্রকল্প সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিভিন্ন শাখার সিইও সহ শীর্ষকর্তাদের একটি প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠকে বসে। রিলায়েন্সের শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে সরাসরি রাজ্যের প্রশাসনিক নেতৃত্বের এই আলোচনায় ডেটা সেন্টার ও এআই ক্লাউড, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কোল গ্যাসিফিকেশন, ফুডপার্ক, সড়ক পরিকাঠামো এবং মাল্টি স্পেশালিটি হাসপাতাল এই ছয়টি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত 21 সেপ্টেম্বর মুম্বাইয়ে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পর এদিনের বৈঠককে শিল্প বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যে একের পর এক শিল্প সংস্থা আসছে এবং শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একথা জানান। রাজ্যে ছেলে মেয়েদের কর্মসংস্থানের সুযোগ এর ফলে বৃদ্ধি পাবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
1: এই রাজ্যে একটার পর একটা শিল্প আসছে। আজকে সুদূর মুম্বাই থেকে রিলায়েন্স কোম্পানি বড় টিম পাঠিয়েছেন কলকাতায়। এই রাজ্যে অনেক কর্মসংস্থান হবে। আমি দায়িত্ব নেওয়ার 5 মাস হয়েছে, নিশ্চয় উন্নয়ন হবে, স্বাস্থ্য শিক্ষা আধুনিকরণ হবে, প্রয়োজনীয় ভাতা, শিক্ষিত বেকার চাকরি, কৃষকের অধিকার রক্ষা হবে, মঠ মন্দির সেজে উঠবে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি আরো বিকশিত হবে।
0: পুজোর আগেই বেতন বাড়তে চলেছে প্যারাটিচার, শিক্ষাবন্ধু, আকস্মিক সময়, শিক্ষক সহ শিক্ষাক্ষেত্রে মোট 13টি বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের। স্কুল শিক্ষা দপ্তর আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেছে। 1 অক্টোবর থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে। আইএফএ শিল্ড ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামী 4 অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে 5 অক্টোবর ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। দুটি ম্যাচই হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে বিকেল 5টায়। এশিয়ান গেমসে আজ ভারতের সেরা দিন। একদিনে 4টি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা, পুরুষ ও মিশ্র 3টি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে 1টি সোনা। বক্সিংয়ে প্রিয়া ঘাঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখরিয়া ব্রোঞ্জ পেয়েছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের 42 ওভারে 388 রান করেছে। অধিনায়ক শুভমন গিল 215 রানে ব্যাট করেছেন। রোহিত শর্মা 75 বলে 101 রান করেন। এর আগে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। অর্থনৈতিক বিষয়ে ক্যাবিনেট কমিটি 2027-28 অর্থবর্ষে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির বিষয়টি অনুমোদন করেছে। গ্রিন এনার্জি করিডর তৃতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে পাঞ্জাবকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর শেষ হলো, এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কানে কানে যুক্ত হবার পালা। কানে কানেই আমরা যুক্ত হলাম আপনাদের সঙ্গে।
3: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold। সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
4: সঙ্গে স্পেশালিস্ট চলছে বিশ্বজিতা সঞ্জয়ের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সৈকত ব্যানার্জি, ফ্যাশন ডিজাইনার, এবং তিনি বলছেন পুজোর সময়ের ফ্যাশনের কথা। এত সুন্দরভাবে বলছেন কখনো কালার কন্ট্রাস্টের কথা, আবার কখনো কোন পোশাকের সঙ্গে কোন পোশাক আমরা পরব সেগুলো আমাদের সামনে তুলে ধরছেন। আপনারা যারা প্রশ্ন করতে চান, অর্থাৎ আপনাদেরও তো প্ল্যানিং রয়েছে একটা, সেটা নিয়ে যখন একটু কনফিডেন্ট হতে চান, সরাসরি আমাদের কাছে আসতে পারেন 2248-8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে। আর আমাদের লাইভ অনুষ্ঠান হচ্ছে 100.1 FM Gold এবং আকাশবাণী কলকাতা, সেখানে এসেও আপনি আপনার প্রশ্ন আমাদেরকে করতে পারেন।
2: আমাদের কথা বলা চলছে ফ্যাশন নিয়ে, পুজোর ফ্যাশনের কথা তো স্পেশালি যখন হচ্ছে, শুরুর দিকে আপনি বলে দিয়েছেন পুজোর কোন দিন আমরা কী কী পরব। আচ্ছা, এই যে পরা, এর মধ্যে ধরুন আমরা সাধারণভাবে আপনি যেমন বললেন ঠিকই আছে, কিন্তু আমি শুধু বাঙালি মননটাকেই যদি ধরি, বাঙালি এই পুজোটাকে তিন রকমভাবে, মানে তিনটে ক্যাটাগরি হয়। একদল যারা পুজোর সময় বন্ধুবান্ধবরা কিছুটা ঠাকুর দেখা, গল্প করা, এখানে ওখানে একটু ইতস্তত ঘুরে বেড়ানো, ইটিং আউট, এসবগুলো করে। একদল যারা পুজোর মধ্যে একেবারে জুড়ে থাকে, অর্থাৎ পুজোর আয়োজনগুলোর সঙ্গে জুড়ে থাকে। এবং তৃতীয় একটি গোষ্ঠী হচ্ছে যারা খুব বাইরে বেরোনো ফেরোনো ইত্যাদি নয়, পাড়ার পুজোতে হয়তো অঞ্জলি দিলাম আর মূলত বাড়িতে বসে আড্ডা ঠাড্ডা মারলাম বা সারা বছর চললাম বাবা, আর পুজোর ভিড়টা ভালো লাগে না। এই যে তিনজনের পোশাক, ফ্যাশন, স্টাইল স্টেটমেন্ট, এগুলো কি আলাদা হবে?
5: হ্যাঁ, অবশ্যই আলাদা হবে। কারণ হচ্ছে যে আমরা যখন বাইরে যাচ্ছি এবং বাইরে যাচ্ছি, আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, ঠাকুর দেখছি, সেগুলো তো অনেকটা কি বলবো যে টাইমের ব্যাপার, দূরে যাওয়ার ব্যাপার, কিছু না কিছু আইদার হেঁটে বা কোনো ভেহিকলে আমাদের যেতেই হচ্ছে আর কি। সুতরাং সেই ক্ষেত্রে পোশাক অবশ্যই আলাদা হবে। আর যারা কাজের সঙ্গে, পুজোর কাজের সঙ্গে যুক্ত, তারা পুজো পরে ঠিকই, কিন্তু তাদের আর আলাদা করে ফ্যাশন বা কোনো কিছুর হওয়ার বা চিন্তা করার মতন কোনো কিছু থাকে না আর কি। কারণ তারা পুজোর মধ্যেই এতটা একনিষ্ঠ থাকে যে আর নতুন করে তাদের মধ্যে কিছু ইনপুট দেওয়ার প্রয়োজন হয় না। তারা শুধু নতুন জামা কাপড় পরে, এটা ঠিক কথাই। ধরুন কেউ কেউ, আমি এখনও দেখেছি এটা, যে সারাদিন হয়তো ধুতি পরে, ধুতি মানে আমরা যেভাবে ধুতি পরে পড়তে অভ্যস্ত সেরকম নয়, লুঙ্গির মতন করে ধুতি পরতে অভ্যস্ত, হয়তো তার সঙ্গে একটা হাফ হাতা হয়তো একটা পাঞ্জাবি বা কোনো কিছু পরে আছে, ব্যাস ওটাতেই তার পুজো কেটে গেল।
4: তাহলে পুজোয় ট্র্যাডিশনাল লুক নাকি ইন্দো ওয়েস্টার্ন লুক, কোনটা বেশি ইম্পর্টেন্ট বা বেশি চলবে?
5: ট্র্যাডিশনাল লুক সবসময়ই আমরা প্রেফার করব, বা আমরা যারা পড়ি আর কি, পোশাক যারা পরি তারা অবশ্যই ট্র্যাডিশনাল লুকটাই বেশি প্রেফার করি। তার সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা একটা এজের ক্ষেত্রেই সীমাবদ্ধ। কিন্তু ট্র্যাডিশনাল লুকটা সবার জন্যে, বা ট্র্যাডিশনাল পোশাকটা সবার জন্যে।
4: আচ্ছা, একই পোশাকে পরার ধরনে কি লুক বদলে দেওয়া যায়?
5: একই পোশাক পরার ধরনে লুক বদলে দেওয়া যায়, সেটা যাবে, অবশ্যই যাবে, যাই তো বটেই।
4: ফ্যাশনে অ্যাক্সেসরিজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
5: আগে ছিল না, কিন্তু এখন আছে। মানে মহিলারা চিরকালই পরেন, এটা ঠিক কথাই, যে মহিলারা চিরকাল পরেন তারা তাদের মতন করে। আগে তো ধরুন গোল্ড অর্নামেন্টের যথেষ্ট পরার প্রচলন ছিল, কিন্তু ইদানিংকালে তো সেটা হয় না। তবে গোল্ডের জায়গায় কিন্তু এখন সিলভার কিন্তু স্থান দখল করেছে আর কি। আর তার সঙ্গে তো আমাদের জাং জুয়েলারি আছেই, এটা হচ্ছে মহিলাদের। তবে পুরুষদের ক্ষেত্রেও, যেটা আগে ছিলই না, সেটা কিন্তু পুরুষরা এখন প্রচুর অ্যাক্সেসরিজ কিন্তু পরছে।
2: এই পুরুষদের গহনা নিয়ে আলাদা একটা প্রশ্নে আমরা আসব। আমাদের একজন লিস্টার আছেন।
4: হ্যালো,
6: নমস্কার।
4: নমস্কার,
6: আমি কদমতলা থেকে, আমরা কদমতলা থেকে সুজিত কুমার দাস বলছি।
4: বলুন।
6: স্যারকে আমার নমস্কার, আপনাদের সবাইকে আমার নমস্কার। আমি জেনজির লাইনে আর হাঁটতে পারবো না, 53 হয়ে গেছে, আর মেয়ে এখন জেনজি লাইনে পড়ে। যাই হোক, তা ফ্যাশনের ব্যাপারে আমি সেরকম ওয়াকি বললেই, সাধারণ জামা কাপড় পরেই ঘোরে বেড়া করি। কিন্তু বিশেষজ্ঞর যে মন্তব্যটা আমি শুনলাম খুব ভালো লাগলো, স্বামী বিবেকানন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রাজা রামমোহন রায়, আমি একটা জিনিস আউট মানে অ্যাড করতে চাইবো, যে আজ থেকে বহুদিন আগে, মানে যীশু খ্রিস্টের জন্মের আগেও আমরা ক্লিওপেট্রার নাম শুনেছিলাম, মানে ইতিহাসে পড়েছি, এবং তুতেনখামেনের যে স্ত্রী ছিলেন শুনেছিলাম উনি নিজের বোনকে বিয়ে করেছিলেন, নামটা আমি ঠিক বলতে পারবো না, ওনার যে ছবিটা আমরা দেখি বা মূর্তিটা আমি দেখেছি, মানে সত্যিকারের অসাধারণ একটা ফ্যাশন। এবং ইতিহাসে যেটা পড়েছি আমরা বা অনেক বই টয়েতেও পড়েছি যে মানে যীশু খ্রিস্টের জন্মের আগেও ক্লিওপেট্রা লিপস্টিক এবং সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করতেন, মানে সেটা শুনে খুব মানে পড়ে খুব আশ্চর্য।

0: হয়ে যাই, তার মানে ফ্যাশন জিনিসটা পৃথিবীতে বহুদিন থেকেই চলছে। মানে এইটুকুই বলার ছিল, নমস্কার।
1: ভালো প্রশ্ন ছিল না, উনি বললেন ওনার যে মতামত সেটা আমাদেরকে দিলেন, সমৃদ্ধ করার চেষ্টা।
2: আমরা আমরা এখানে আমাদের প্রশ্নের সঙ্গে ওর কথাটুকু একটু জুড়ে নেব, এই যে অ্যাক্সেসরিজের কথা, সাদা বাংলা গহনার কথা,
3: গহনা
2: ছেলেদের গহনা, আজকে ছেলেরা গহনা পরছে কি পরছে সেটা আপনি নিশ্চয়ই বলবেন বা ট্রেন্ড কি, কিন্তু আমরা পুরনো সময়কালে যদি যাই, সিন্ধু সভ্যতার কিছু মূর্তি আমরা দেখি, কিছু দেওয়াল চিত্র আমরা পাই যেখানে পুরুষ শরীরে গহনা, কানে বিশেষ করে বল দুল রয়েছে, গলায় হার রয়েছে, তাহলে এই গহনাটাও কি আমাদের মানে কি বলবো ঐতিহাসিক সময় বা প্রাচীন ইতিহাসের সময় থেকেই একটা ট্র্যাডিশন?
3: একদম, এটা আমরা যা কিছু পড়ি বা পড়ছি সেটা ধরুন আমরা যদি ফ্যাশন হিসাবে নাও দেখি তাহলে পরেও কিন্তু ওটা আমাদের চলে আসছে বংশ পরম্পরায়। এবার বংশটা মানে আমারই বংশ এরকমটা আমি বলছি না, মানে যেটা আমাদের মানুষের বংশ সেইখান থেকে কোনো না কোনোভাবে চলেই আসছে, কারণ আমরা দেখেছি সব সময়। ধরুন আমরা যদি এটাই দেখি না, আপনি তো বললেন মহঞ্জোদারো হরপ্পার কথা, আমি যদি ছত্রপতি শিবাজির মহারাজের কথা যদি বলি, উনি কড়া পড়ছেন, কত মোটা, তার সঙ্গে হার, তার সঙ্গে দুল, তার সঙ্গে ওনার যে মানে পোশাক যেটা সেটা কতটা ফ্যাশনেবল। আমি কিছুক্ষণ আগে যেটা আপনার সঙ্গে কথা হচ্ছিল যে এই যে রামমোহন রায় বা বিবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওনারা যে পোশাক পরেছেন সেটা আজকে আমরা কোথায় পড়ছি? আমরা ফ্যাশন সচেতন ঠিকই, কিন্তু আমরা ওই ধরনের হয়তো কাটিং পরছি কিন্তু আমরা ওই রকম পোশাক কিন্তু আমরা পরছি না। তেমনি গহনার ক্ষেত্রেও ওনারা যে গহনা ওনারা যে অ্যাক্সেসরিজ পরে এসেছেন বা পরেছিলেন সেই সময়ে, আমরা কিন্তু সেটার একটু সংস্করণটাকে জাস্ট চেঞ্জ করে নিয়ে আমাদের মতন করে এখনকার সময়ের মতন করে আমরা পড়ি।
2: এখনকার ছেলেদের গহনার ক্ষেত্রে ট্রেন্ডি কোনটা?
3: এখন সিলভারের উপরেই ম্যাক্সিমাম মানুষ যাচ্ছেন আর কি, সিলভার ব্রেসলেট বা চেন তো আছেই, বা সিলভার কড়া ওটাও এখন পড়ছেন, সিলভার চেন তো ধরুন সবসময় পড়েছে। এখন এই দুটোর মধ্যে যাদের কিছুটা হলেও একটু তারা যারা পড়তে ভালোবাসেন বা হয়তো খরচ করতে ভালোবাসেন তারা হয়তো প্ল্যাটিনাম পড়ছেন, প্ল্যাটিনাম ব্রেসলেটও হয়, প্ল্যাটিনাম চেনও পাওয়া যায়, তার সঙ্গে তো আপনার পাঞ্জাবির বোতাম আছে, যদিও পাঞ্জাবির বোতাম আগেও ছিল এখনও আছে, কিন্তু পাঞ্জাবির বোতাম এই মুহূর্তে আমাদের পরার চলটা অনেক কমে গিয়েছে, আমরা ইদানিংকালে পাঞ্জাবির বোতামটা কম পরছি আর কি, কিন্তু পাঞ্জাবির বোতাম কিন্তু একটা পুরুষ অ্যাক্সেসরিজের কিন্তু একটা বড় অঙ্গ।
1: কালো বা ব্ল্যাক পুজোর জন্য কি আন্ডারডেটেড?
3: না না, ব্ল্যাক পরাই যেতে পারে, এটা এমন কিচ্ছু নয়, তবে আমি বলবো যেটা যে দিনের বেলা না পড়লেই ভালো, দিনের বেলা পড়লে আমাদের যে ওয়েদার এই মুহূর্তে সেটাতে গরম বা ঘেমে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি হতে পারে, তার থেকে আমরা রাত্রে পরব।
1: একসঙ্গে অনেক কালার ব্যবহার করা এটা কি খুব বোল্ড ফ্যাশন নাকি সহজেই ফ্যাশন ডিজাস্টার হয়ে যেতে পারে?
3: ফ্যাশন ডিজাস্টার হতে পারে, আপনি কিভাবে সেটাকে ক্যারি করছেন তার উপরে। যদি আপনি ক্যারি করতে পারেন অনেকগুলো কালার মিশ্রিত কোনো প্রোডাক্ট, সেটা শাড়ি হতে পারে বা অন্য যা কিছু হতে পারে, যদি আপনি পরেন সেটার কিন্তু যে লুকস আপনাকে দিতে হবে সেই লুকসটা কিন্তু খুব সিম্পল দিতে হবে। যদি আপনি সিম্পল লুকস না দিতে পারেন তাহলে কিন্তু টোটালটাই ডিজাস্টার হবে, আর যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু এটা খুব ভালো একটা অভিনব আপনার কাছে আনতেই পারে অভিনবত্ব।
2: সিম্পল লুক মানে ধরুন ছেলেদের ক্ষেত্রে এই যে বলা হলো অ্যাক্সেসরিজ গহনা বা ইত্যাদি এগুলো কিছু থাকবে না, মেয়েরাও সাজগোজ মিনিমাম করবেন, এটাই কি?
3: না, সেটা আমি কি প্রোডাক্ট পরছি তার উপরে।
2: আচ্ছা,
3: মেয়েরা যারা পড়ছে পরছেন আর কি, মহিলা যারা পরছেন যে পোশাকটা পরছেন তার উপরে ডিপেন্ড করে সে কি অ্যাক্সেসরিজ পরবে সেটা ঠিক করা উচিত। আর পুরুষদের ক্ষেত্রে তো সেরকম কোনো ব্যাপার নেই, আপনি পুরুষরা যে কোনো যাই পড়ুক না কেন তার সঙ্গে আপনি বড়জোর হয়তো একটা চেন পরবেন বা হয়তো ব্রেসলেট বা কড়া পরবেন, হাতে হয়তো আপনি আংটি পরলেন, এখন আংটি বিভিন্ন রকমের হয়, বা কানের দুল ছেলেরা এখনও পরছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত অতটা আসেনি যতটা এলে পরে বলা যেতে পারে হ্যাঁ ছেলেরাও কানে দুল পরে, এরকমটা এখন এতটা আসেনি আর কি, পরছে কিন্তু সেটা খুব তুলনায় কম।
1: মহিলাদের শাড়ির ক্ষেত্রে এবারে কি কি কালার ট্রেন্ডিং?
3: ব্রাইট কালার সব কিছুই আর কি, এমনি তো প্যাস্টেল কালারের মধ্যে তো সব কালারই আমরা ইউজ করছি, কিন্তু ব্রাইট কালার সব কিছু, সেটা রেড হতে পারে, মাস্টার্ড ইয়েলো হতে পারে, পিঙ্ক হতে পারে, পার্পল হতে পারে, অনেক কিছুই, অনেক কালারই আমরা ব্যবহার সবসময়ই করছি। এবার সেটা ডিপেন্ড করছে যে আমরা কোন মেটেরিয়ালটার উপরে করছি, সেটা হচ্ছে আসল যে আমরা কোন মেটেরিয়ালের উপর করছি। ধরুন আমরা সিল্কে যে কালারটা ব্যবহার করি সেই কালারটাই কিন্তু তসরে ওই একই কালার কিন্তু আসবে না, তসরের কালারটা কিন্তু অনেক ফেডেড আসবে। সুতরাং কালার আমরা সব কিছুই ব্যবহার করছি, আমরা আমাদের মতন করে যে যে কালারগুলো ব্যবহার করলে পরে একটা প্রোডাক্ট সুন্দর হবে আমরা চেষ্টা করি সেই কালারগুলো ইউজ করতে।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন কে দেখি, না ছিলেন তিনি এতক্ষণ আমাদের সঙ্গে প্রশ্ন নিয়ে, যারা প্রশ্ন নিয়ে আসতে চাইছেন বা আপনার ফ্যাশন কি হবে পুজোর সময় সেটা ঠিক করে নিতে চাইছেন তারা সরাসরি চলে আসুন আমাদের কাছে 2248-8085। এই মুহূর্তে একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, যাবো তার কাছে। হ্যালো হ্যালো হ্যালো, না কথা বলছিলেন প্রথমে তারপরে কথা কেটে গেল, প্রথমে কিন্তু শোনা যাচ্ছিল কথা, আমরা কথা বলার চেষ্টা করছিলাম 2248-8085 নাম্বারে প্রশ্ন নিয়ে যারা আসছেন পুজোর ফ্যাশন তাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন সৈকত ব্যানার্জি, ফ্যাশন ডিজাইনার।
2: আমরা এবার আর একটুখানি আচ্ছা যাবো তো বটেই, কিন্তু অ্যালিস্টার একজন রয়েছেন যখন তার কথাটা একটু নিয়ে নিই। নমস্কার।
4: নমস্কার,
2: কে বলছেন?
1: একটু ফিড আসছে আপনার, রেডিও সেটের ভলিউমটা পুরো শূন্য করে দিন।
4: আর যেটা বলছিলাম যে পুজোর ফ্যাশনে 60 বছর বয়স যারা 60+ তাদের কি ধরনের ফ্যাশন করা উচিত?
2: কে বললেন?
4: আমার নাম শিলাদিত্য চন্দ্র।
1: ঠিক আছে, সঙ্গে থাকুন। 60 বছরের বেশি বয়স উনি বলেননি, পুরুষ বা মহিলা তা আমরা দুটোই শুনব।
3: যদি উনি ধুতি পরতে চান তাহলে অবশ্যই ধুতি পরবেন, কারণ ধুতিটা তো একটা বয়সের পরে তো আমরা নিজেরাই ক্যারি করতে চাই আর কি, নিজেরাই পরতে চাই। সুতরাং যদি ধুতি পরার হয় উনি অবশ্যই ধুতি পরবেন। যদি উনি ধুতি কালারফুল ধুতিতে ওনার আপত্তি না থাকে তাহলে এখন প্রচুর কালারফুল ধুতি পাওয়া যায়, সেই ধুতি উনি ইউজ করতে পারেন, এবং তার সঙ্গে মানানসই পাঞ্জাবি পরতে পারেন বা তার সঙ্গে মানানসই ওনার যেরকম পছন্দ সেরকম তৈরি করিয়ে নিতে পারেন কিছু একটা ওই ধুতির সঙ্গে পরার জন্যে, এরকমটা পরতে পারেন। আর উনি যখন বলেননি যে উনি পুরুষ বা মহিলার জন্যে, তাহলে 60+ আমাদের প্রচুর অপশান আছে, খুব ভালো তাঁতের কাপড় আছে যেটা পরতেই পারেন।
1: ধনেখালি, টাঙ্গাইল?
3: টাঙ্গাইল অবশ্যই, টাঙ্গাইল তো অবশ্যই, এবং টাঙ্গাইলেরও এখন প্রচুর ভ্যারাইটি তৈরি হয়েছে যেটা এখন মানে ভাবাই যায়নি কয়েক বছর আগেও যে টাঙ্গাইলের এতটা ডিজাইন এইরকমভাবে ডেভেলপ করতে পারে আর কি। সুতরাং টাঙ্গাইল পরতে পারেন, তারপরে হ্যান্ডলুম প্রোডাক্ট আমাদের এখন অনেক আছে সেটাও পড়তে পারেন।
1: হ্যান্ডলুমের প্রসঙ্গে আলোচনা করব, তার আগে একজন আছেন আমাদের 2248-8085-এ, সরাসরি যাব তার কাছে। হ্যালো
5: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
5: নমস্কার, আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি বলছি।
1: বলুন বলুন।
5: যাবতীয়

0: কিন্তু ওই বয়স্ক মধ্যবয়স্ক ইয়াংদের নিয়ে তো ফ্যাশন সম্বন্ধে বলছেন, আমি শুনছি ভালো লাগছে বেশ প্রোগ্রাম। আর আমার একটা বক্তব্য হচ্ছে যেটা, শিশুদের ফ্যাশন সম্বন্ধে যদি কিছু বলেন তো ভালো হয়, সবই তো শুনলাম বর্তমানে এই সময়।
1: ঠিক আছে, সঙ্গে সঙ্গে থাকুন। শিশুদের ফ্যাশন সম্পর্কে আপনি জানতে চাইছেন, শিশু আসলে বলে দিতে হবে বয়স কত থেকে কত আপনি বলতে চাইছেন, তাহলে সৈকতবাবুর বলতে সুবিধা হবে। তবে শিশুদের বিষয়েও আমরা আলোচনা করব, আমাদের এই আলোচনার মধ্যে আছে যে শিশুদের ফ্যাশন কি হবে। যেটা আপনি বলছিলেন হ্যান্ডলুম, হ্যান্ডলুমের শাড়ি কি এবার ট্রেন্ড পুজোয়? এবং হ্যান্ডলুমের ভিতরে তাহলে কী ধরনের শাড়ি, হ্যান্ডলুমে তো বিভিন্ন ধরনের শাড়ি আছে, হ্যান্ডলুমের ভিতরে কী ধরনের শাড়ি এবার পুজোয় চলছে?
2: হ্যান্ডলুমের প্লেন যে শাড়ি যেটা হচ্ছে সেটা তো চলছেই, তার সঙ্গে হ্যান্ডলুমের মধ্যেও মিক্স অ্যান্ড ম্যাচ করে বিভিন্ন রকমের শাড়ি হচ্ছে। হ্যান্ডলুমের মধ্যে স্টিচ করা হচ্ছে আলাদা করে, মিক্স অ্যান্ড ম্যাচ একটা পার্ট, প্লেন হ্যান্ডলুম একটা একটা শাড়ি আলাদা, তার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ যখন হচ্ছে সেটা আর একটা, এবং তার সঙ্গে যখন আমরা স্টিচ করছি সেটা আলাদা। সুতরাং হ্যান্ডলুমের যে শাড়িগুলো আগে শুধুমাত্র হ্যান্ডলুম হিসাবেই পরা হতো, মানে তাঁত থেকে এসেছে এবং তাঁত থেকে আসার পরে সেটা আমরা ব্যবহার করছি, এখন কিন্তু সেরকমটা আর নেই। এখন এইটার উপরে এক্সপেরিমেন্টাল অনেক কাজ হচ্ছে। এটা
1: এই হ্যান্ডলুমের সঙ্গে কি গামছা, যেটা শাড়ির সঙ্গে গামছার একটা কম্বিনেশন আসছে, বিভিন্ন গামছা শাড়িও বলছে অনেকে, কি বিষয়টা এবং কি এবার পূজোর ফ্যাশন?
2: পূজোর ফ্যাশন এটা আগেও ছিল, এবারেও আছে, কিন্তু পূজোর ফ্যাশন এটা গামছাটাকে ব্যবহার করার চলটা আমাদের আগেও ছিল, তবে ওটা হ্যান্ডলুমের মধ্যে, কিন্তু হ্যান্ডলুম যে প্রোডাক্ট যেটা সেটাতে ব্যবহার কম হয়। এটা ব্যবহার হয় মেনলি তাঁতের যে কাপড়টা, আপনি একটু আগে বললেন না যে টাঙাইল ধনেখালি, ধনেখালি কাপড়ের মধ্যে ম্যাক্সিমাম এটা এই গামছাটা ইউজ হচ্ছে। আগে তো শুধু গামছার কাপড়ও হয়েছে বা এখনও গামছার কাপড় হচ্ছে বা আছে, কিন্তু সেটা কি হচ্ছে, ওটা ইউজ করার পরে জিনিসটা একটু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা থাকছে বলে এই ধনেখালির কাপড়ের সঙ্গে ওটা মিক্স অ্যান্ড ম্যাচ করে ওই জিনিসটাকে তৈরি করা হচ্ছে, যেটাতে তার লংজিভিটিটা অনেকটা বাড়ছে আর কি।
1: হ্যালো, কে আছেন? হ্যালো,
3: আচ্ছা একটা প্রবণতা, এটা আমি অন্তত খেয়াল করেছি বেশ কিছু বছর ধরে, অনেক বছর না হলে কিছু বছর ধরে চলছে, ছেলেরা বিশেষত অকেশনগুলোতে, পুজো হোক বা বিভিন্ন অকেশনে, তারা মায়েদের বা মেয়েদের শাড়িকে ধুতি করে পরছে, এটাকে আপনি কিভাবে দেখেন একজন ডিজাইনার হিসেবে?
2: এটা তো আমি বলবো একটা, মানে আমাদের ব্যারিকেড ভাঙার তো একটা দিক, ঠিক ফ্যাশনটা যেভাবে এসেছে, আমরা ফ্যাশনকে যেভাবে দেখতে অভ্যস্ত হয়েছি, ঠিক এই যে ধুতি পরার মায়েদের বা তার ওয়াইফের বা তার পরিবারের কারুর এই যে শাড়িটা পরছে ধুতি হিসাবে, শুধু ধুতি নয়, এটা থেকে পাঞ্জাবিও তৈরি করছে, এটা থেকে পাঞ্জাবিও তৈরি করছে। সুতরাং আমি বলবো যে এটা তো একটা ব্যারিকেড ভাঙা হচ্ছে, এটা তো খুবই ভালো ব্যাপার। যে জিনিসটা হয়তো ব্যবহার হতো না, যে জিনিসটা হয়তো আলমারিতে পরেই থাকতো, কোনোদিনই হয়তো ব্যবহার হতো না, সেটা যদি পরে থাকে এবং সেটা যদি কেউ পরে, সেটা যদি ফ্যাশন হিসাবে সে নিয়ে আসতে পারে, খুবই ভালো। ক্যারি করাটাই হচ্ছে সর্বপ্রথম, সে করছে কিনা ক্যারি।
3: ফোনে কে আছেন? নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ
1: বলুন। ফ্যানটা বন্ধ করুন আপনি, ফ্যানটা চলছে, আপনি যেখানে কথা বলছেন।
0: আচ্ছা,
3: মানে রেইনকোটটা আপনি পরবেন, এবার রেইনকোটের সঙ্গে কি কি হবে, তাই তো? আচ্ছা, আপনি কে বললেন, কোথা থেকে?

0: হ্যালো,
1: না পরিচয় না হলে সে প্রশ্নের উত্তরে আমরা খুব একটা আগ্রহী নই। আপনার পরিচয় তিনবার জানতে চাইলাম, কে বলছেন, কোথা থেকে বলছেন। আসলে প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিই, রেনকোটটা যদি নাও থাকে বৃষ্টির দিনে, কারণ একটা সম্ভাবনার কথা বলছে বৃষ্টি হতে পারে, তাহলে কি ধরনের পোশাকের দিকে আমরা নজর দেবো?

0: যেতে হবে সিল্ক বা তসর বা ওই জাতীয় প্রোডাক্টের কথা, আপনাকে পড়তে হবে সিনথেটিক জাতীয়, অবশ্যই, এটা ছাড়া আর কোনো গতি নেই। অবশ্যই সেটা শিফন হতে পারে, জর্জেট হতে পারে, জর্জেটের কোনো প্রোডাক্ট হতে পারে, শিফনের কোনো প্রোডাক্ট হতে পারে, এই ধরনের প্রোডাক্ট অবশ্যই পরে যাওয়া যায়। যদি বৃষ্টিও হয় তাতে খুব একটা এফেক্ট পড়বে না আর কি।
1: শিফন কি তরুণীরা পরবে না বয়স্ক যারা তারা পরবে?
0: সবাই পরবে।
1: কালারের ক্ষেত্রে?
0: কালারের ক্ষেত্রে কালারটা তো পছন্দের, নিজের উপরে ডিপেন্ড করবে, কারণ কালার তো আমরা বলতে পারি না যে যে বয়স্ক উনি ব্রাইট কালার পরবেন না। এখন অনেক বয়স্ক মানুষও, সেটা পুরুষ হোক বা মহিলা, ব্রাইট কালার পরেন, সুতরাং পছন্দটা তার থাক। কিন্তু শিফন শাড়িটা বা জর্জেটের যদি ভালো শাড়ি হয় সেটা অবশ্যই যে কোনো এজের মানুষই পরতে পারেন।
1: এই যে ছেলেরা ফ্যাশন করে বিভিন্ন সময়, আসলে ফ্যাশন শব্দটা যখন আমরা শিখেছি তখন যেন মনে হতো যে ফ্যাশনটা মনে হয় শুধুমাত্র মহিলাদের জন্য, কিন্তু পুরুষেরও ফ্যাশন আছে। এই ফ্যাশন করতে গিয়ে পুরুষেরা সবচেয়ে বেশি ভুল কি করে?
0: সবথেকে ভুল তো আমি একটাই বলবো যে প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে যে আপনাকে এই যে বলছিলাম না যে মহিলার জুতো পরার কথা বলছিলাম, আমরা জুতোটা কিনে আনি, আমার প্রোডাক্ট আমি যেটা পরবো তার সঙ্গে মিলিয়ে আমি হয়তো একটা লোফার বা স্নিকার্স বা কোনো কিছু, আমি ওই ধরনের নর্থ স্টার ওই জাতীয় কোনো একটা শু কিনে নিয়ে এলাম, দেখা গেল সেটা আমি পরলাম না। ভুল সব থেকে মারাত্মক আমরা যেটা করি, ওই যেদিন পরে বেরোবো প্যান্ডেল হপিংয়ে আমরা হয়তো যাব, সেদিনই হয়তো ওই নতুন জুতোটা পরে বেরোলাম। ব্যাস, আমাদের ভুল ঠিক যা হবার ওখানেই সবটা শেষ হলো আর কি, কারণ আপনি বেশিক্ষণ ওটা পরে আর চলতে পারবেন না।
1: এ তো গেল জুতোর কথা। তাহলে কি যেসব জামা কাপড় তৈরি করেছি বা পাঞ্জাবি তৈরি করেছি পুজোর আগে কি একবার পরে নেব?
0: পুজোর আগে পরার দরকার নেই, কিন্তু দেখে তো নিতে হবে যে ওটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। যদি আমি বানিয়ে আনি তাহলে অবশ্যই আমি পরে একবার দেখব যে সেটা ফিটিংসের দিকে ঠিক আছে কিনা, কারণ পরতে গিয়ে যদি আমি, আমার যদি প্ল্যান থাকে যে আমি অষ্টমীতে পাঞ্জাবি পরব বা নবমীতে আমি এই টি শার্টটা পরব বা সপ্তমীতে আমি এই শর্ট কুর্তাটা পরব, তাহলে অবশ্যই একবার পরে দেখে নেওয়াটা, দেখে নিলে পরেই ভালো হয়, কারণ তা নইলে পরতে গিয়ে যদি আমাদের সেই হ্যাপাটা পোয়াতে হয় তাহলে পর সেটা তো খুব একটা যুক্তিযুক্ত হবে না আর কি।
1: এই যে শর্ট কুর্তার কথা বললেন, পুরুষদের এটা একটা অন্যতম ফ্যাশন এবং এখন এটা ইন, তাহলে এই শর্ট কুর্তা কিসের কিসের সঙ্গে পরা যাবে?
0: শর্ট কুর্তা জিন্সের সঙ্গে খুব ভালো লাগে, মেনলি জিন্সের সঙ্গেই শর্ট কুর্তাটা পরে আর কি, বা আপনি যদি স্ট্রেট প্যান্ট তার সঙ্গেও পরতে পারেন, মানে ট্রাউজার আর কি, স্ট্রেট কাটিং তার সঙ্গেও পরতে পারেন শর্ট কুর্তাটা।
1: এই শর্ট কুর্তার ডিজাইন কি হতে পারে, মানে এর সঙ্গে কি কোনো, যেটা আপনি আগে বলছিলেন পাঞ্জাবির ক্ষেত্রে লাইট ফেব্রিক্স বা অন্য কিছু যদি থাকে, কোনো ফ্লোরালস কোনো ডিজাইন, এগুলো কি হতে পারে?
0: শর্ট কুর্তায় সবই হয়, ফ্লোরাল মোটিভের মধ্যে হয়, ফ্লোরালের মধ্যে হয়, আপনি মিক্স অ্যান্ড ম্যাচ মানে দুটো মেটেরিয়াল ইউজ করে হচ্ছে, একেবারে নতুন নতুনভাবেই এটা তৈরি হচ্ছে, যেটা আপনার কমফোর্ট, অবশ্যই কমফোর্ট দেবে এবং জিনিসটা লুকস সেটাও ভালো লাগবে আর কি।
2: আমরা একদম পুজোর মধ্যে থেকেও একটু ওই তাদের কথা যাবো, আপনি বলছিলেন না যারা পুজোটা অর্গানাইজ করেন, আমিও বলছিলাম পুজো যারা অর্গানাইজ করে থাকেন। পুজো অর্গানাইজের মধ্যে দুটো পার্ট করা যায়, একটা হচ্ছে একেবারে পুজোর আয়োজন সেটার সঙ্গে, একটা দেখবেন ওই পাড়ায় পঙ্ক্তি ভোজন, একসঙ্গে পাড়ার লোকজন খাওয়া দাওয়া করছেন বা সন্ধ্যাবেলা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, এইসবগুলো যারা অর্গানাইজ করেন এরাও কিন্তু যে একদম খুব ফ্যাশনেবল দারুণ অনেক কিছু পরছেন ধুতি পাঞ্জাবি যেমন যেমন আপনি বললেন, এরা খুব স্কোপ পান না, এরা কী করবেন? মানে আমি বলছি সরাসরি পুজোর মধ্যে খুব ঘেমে নিয়ে নেই, কিন্তু ওদিকে একদম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টে রয়েছেন কিংবা সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্টে রয়েছেন, তারা কী পরবেন? কারণ তাদের একটু কমফোর্টেবল কিছু পরতে হবে, চলাফেরাটা বেশ করতে হবে, আবার পুজোর দিনটা একটু সেজে না থাকলে তো হবে না।
0: তো আমি বললাম না আপনাকে যে ওই যে আমরা কটনের যে ট্রাউজার যেটা আমরা

0: তৈরি করছি, যেটা ট্রাউজার এবং পাজামা দুটোর একটা মিক্স আর কি। এই ধরনের কোনো প্রোডাক্ট তারা পরতে পারে, যেটাতে আপনার পরলো পরার পরে যেখানে খুশি সেখানে বসেও পরতে পারবে, বা আপনি 12 আওয়ার্স 10 আওয়ার্স ওটা পরেও কাটাতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। ওর সঙ্গে আপনি হাফ স্লিভ কোনো পাঞ্জাবি বা ফুল স্লিভ শর্ট পাঞ্জাবি আপনি পরতে পারেন, কটনের, পিওর কটনের বলছি কিন্তু এটা, যা কারণ যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের লেবার দিতে হয় অনেক বেশি আর কি। হ্যাঁ, তো সেই কারণে তারা পরবে অবশ্যই যে এই ধরনের ট্রাউজার পাজামার সঙ্গে শর্ট পাঞ্জাবি, সেটা ফুল স্লিভ হতে পারে বা সেটা হাফ স্লিভ হতে পারে, এই ধরনের পরতে পারে। বা এই যে বলছিলাম আগে যে শর্ট কুর্তাটা যদি হয় শর্ট কুর্তাও পরতে পারে, এই ক্ষেত্রে এগুলো কমফোর্ট।
1: আমি একেবারে একটা অন্যদিকে যেতে চাই, তা হলো একটু বিতর্কিত শোনালেও, ধরুন রাজনীতির পালা বদলের সঙ্গে সঙ্গে সমাজে না কিছু রঙের চেঞ্জ ঘটে, তা সম্প্রতি পশ্চিমবঙ্গে যে একটা বড় রকমের পালা বদল ঘটেছে তাতে করে যে রংটিকে খুব সিগনিফিক্যান্ট ধরা হয় যারা এই মুহূর্তে এই ক্ষমতায় বা দায়িত্বে রয়েছেন তাদের দিক থেকে, সেই রংটা কি এবার প্রাধান্য পাচ্ছে জামা কাপড় পোশাকে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে?
0: প্রাধান্য পাচ্ছে মানে আমাদের তৈরির ক্ষেত্রে হয়তো প্রাধান্য সেই অর্থে পাইনি, কিন্তু প্রাধান্য পাচ্ছে আমি এটা বুঝতে পারি, কারণ আমার সঙ্গে যারা জড়িয়ে আছে বা আমার জড়িয়ে আছে মানে যারা হয়তো আমার ক্লায়েন্ট, তারা হয়তো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত এবং তাদেরকে যেতে হয় হয়তো সেই রকম জায়গায় যেখানে এই সরকার বা এই গভর্নমেন্ট বা এই পার্টি হয়তো অবস্থিত, সেখানে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় এই ওই কালারটা পরেই যাওয়ার চেষ্টা করছে আর কি,
1: বা ওই ধরনের শেডসগুলো
0: তার মানে তার একটা ট্রেন্ড তৈরি হচ্ছে,
1: এটা
0: এবং এটা হবে, এটা স্বাভাবিক ব্যাপার আর কি। মানে এটা তো আমি আগেই বলেছি না যে ফ্যাশনটা হচ্ছে সমষ্টিগত, এটা তো অনেক মানুষকে নিয়ে, এই ক্ষেত্রেও তাই, এই সংগঠন বা পার্টি এগুলোও তো একটা অনেক মানুষকে নিয়ে, সুতরাং সেটাও তো একই সঙ্গেই প্রবাহিত হবেই আর কি।
1: ফোনে একজন আছেন, নমস্কার, কে আছেন, কে বলছেন?
2: আমি হাওড়া আন্দুল থেকে দীপক রায় বলছি।
1: বলুন।
2: আমার বয়স ওই 43 বছর বয়স, কিন্তু মানে কি করবো
1: বেশ, আপনি দুটো শুধু বলুন যে ওভারঅল আপনাকে দেখতে কেমন এবং উচ্চতা কেমন?
2: আমি উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি।
1: বেশ।
2: আর এমনি গায়ের রং সম্পন্ন, আর আমি এমনি পেলাইন, আর এমনি গান বাজনা করি, কীর্তন কীর্তন করি, আর খোল বাজাই।
1: বাহ বাহ, তো তো গুণী মানুষ আপনি, ঠিক আছে, শুনতে থাকুন আপনি। হ্যাঁ, উনি, এটা খুব ইন্টারেস্টিং যে উনি কিন্তু গান বাজনা করেন, কেমন? উনি জানতে চাইছেন যে কীরকম পোশাক এবার উনি পরবেন।
0: আচ্ছা, উনি যদি উনি পাঞ্জাবি পরতেই পছন্দ করেন আর কি, তাহলে পরে আমি বলবো যে স্ট্রাইপড মিন্স ভার্টিক্যালি যে মেটেরিয়ালগুলো হচ্ছে, উনি যদি সেটারকে বেস করে যদি পাঞ্জাবি তৈরি করেন, সেটা কালারফুল হতে পারে বা সেটা হোয়াইট বেস হতে পারে, তার উপরে বেস করে যদি উনি পাঞ্জাবিটা তৈরি করেন এবং তার সঙ্গে যদি মিক্স অ্যান্ড ম্যাচ করা যেতে পারে, সেই ক্ষেত্রে ভালোই লাগবে ওনাকে, কারণ উনি যেহেতু গান বাজনার সঙ্গে যুক্ত, আমি মিক্স অ্যান্ড ম্যাচটা সেই কারণেই এখানে ওনাকে বললাম, আদারওয়াইজ উনি ভার্টিক্যালি যে কোনো পড়তে পারেন আর কি, মেটেরিয়ালের প্রোডাক্ট পড়তে পারেন, ভালো লাগবে। তার সঙ্গে উনি যেহেতু গান বাজনা করেন, উনি পাজামা পরবেন, সব থেকে কমফোর্ট যেটা আর কি ওনার জন্যে হবে সেটাই বেটার।
1: ফোনে আরেকজন আছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার।
3: নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ চট্টোপাধ্যায়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধু কিন্তু আমি,
1: জানি তো,
3: অ্যাকচুয়ালি সঞ্জয়বাবুকে আমার মানে দুজনকেই আমার ভীষণ প্রিয়। আচ্ছা, এবার সোজা কথা আসি, আচ্ছা একটা সময় ছিল যখন ওই ছবি টবি হিন্দি ছবি বা কোনো ছবি থেকে ফ্যাশনটাকে নেওয়া, অ্যাডপ্ট করা, এরকম ছিল না একটা টাইম, মানে আমাদের একটা সময় তো টাইম
4: ওই মাইনে পেয়ার কি ড্রেস ইয়ে এরকম।
3: হ্যাঁ হ্যাঁ, আর তারপরে একটা আমার মনে আছে হরেকৃষ্ণ হরিরামের একটা যেটা দেবানন্দের ছবি, তাতে একরকম শার্ট বেরিয়েছিল সি থ্রু, সেই শার্টটা সেই সময় মানে মার মার মার কাট কাট অবস্থা করে খুব বাজারে চলেছিল। আর বেল বর্ডসের তো একটা টাইম ছিল, এখন জানি না যিনি এসে ওনাকে আমি বলি যে এই যে জিন্সের একটা ব্যাপার আছে, জিন্সের টি শার্ট জিন্স এগুলো তো এখন মানে অনেকদিন ধরে চলে আসছে। আচ্ছা জিন্সের কি কোনো নতুনত্ব কিছু এসছে কি? আর টি শার্টের ব্যাপারটা যদি বলেন, সেই ব্যাপারগুলো এগুলো যদি একটু বলেন তাহলে ভালো হয় আর কি। ব্যাস এইটুকুই জানতে চাইছি।
1: ধন্যবাদ ধন্যবাদ প্রিয়দর্শক, ভালো থাকবেন।
0: উনি মেনলি জিন্সের উপরেই জানতে চাইলেন না,
4: জিন্সের ভ্যারিয়েশনসগুলো কী কী এসছে
0: এখন, জিন্সের বিভিন্ন রকমের প্রোডাক্ট হচ্ছে আর কি।
4: মানে একটা সময় জিন্স মানে বেশ মোটা ইয়ে ছিল, যে ফেব্রিক্সটা খুব মোটা হবে, সেরকম নয়, বরং অনেকটা বদলেছে।
0: হ্যাঁ, এখন জিন্সের উপরে ডেনিম জিন্সের উপরে স্ট্রাইপড হয়, ডেনিম জিন্সের উপরে অলওভার প্রিন্ট হচ্ছে, ডেনিম জিন্সের উপরে এমব্রয়ডারি হচ্ছে, এই ধরনের প্রোডাক্টও এখন তৈরি হচ্ছে, যেটাতে আপনি চাইলে পরে শার্ট তৈরি করতে পারেন, চাইলে পরে আপনি পাঞ্জাবি তৈরি করতে পারেন, চাইলে পরে ওটা দিয়ে আপনি জ্যাকেটও তৈরি করতে পারেন, এবং সেটা দেখতে সুন্দর। এই ভেরি রিসেন্ট আমিও বানিয়ে দিলাম একেবারে ট্রাউজার এবং শার্ট একই জিন্সের আর কি, জিন্সের মেটেরিয়ালের।
1: আমার স্মৃতি যদি খুব মানে আমার সঙ্গে এ না করে তাহলে বলবো, 90-এর দশকে পুজোর সময় আমার একদম শালটা মনে নেই, দেখেছিলাম ছেলেদের পাঞ্জাবিতে কথা লেখা, বাংলা কবিতার কথা, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এগুলো এলো এবং আমার সেবার বেশ ভালো লেগেছিলো, মানে বেশ ট্রেন্ডি লেগেছিলো সেটা। তো সেইটা কি এবারের পুজোতেও চলছে, যেহেতু পুজোর সাজ নিয়ে আমরা কথা বলছি?
0: ওটা অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে স্ক্রিপ্টেড স্ক্রিপ্ট।
1: হ্যাঁ,
0: স্ক্রিপ্টটা ইউজ হচ্ছে, কিন্তু সেই ইউজটা এই মুহূর্তে একটু কমেছে আর কি। মানে আগে আমরা যেভাবে গত বছরেও আমরা যেভাবে ব্যবহার করেছি এই স্ক্রিপ্টেড মেটেরিয়াল, সেটা শাড়িতে হোক বা আমাদের পুরুষ পোশাকে হোক, সেটা কিন্তু এখন তুলনামূলকভাবে কমেছে আর কি। কারণ কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমাদের যে ফ্যাশন সেটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় বা হচ্ছে আর কি।
1: মানে এই প্রসঙ্গে আপনাকে বলি, আকাশবাণী শতবর্ষ চলছে, আপনি একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনি এই যে স্ক্রিপ্টেড বললেন, পাঞ্জাবি হোক শাড়ি হোক, সেখানে কোনো জায়গায় আকাশবাণীর কিছু নিয়ে কি আপনি ভাববেন কি না, সেটা জানতে চাই।
0: হ্যাঁ অবশ্যই, সেটা তো মানে খুবই আনন্দের হবে যদি আমি এরকম কোনো কাজ করতে পারি, কারণ যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ভাবনা, সেই ভাবনাটা যদি আঙ্গিকটা যদি বড় হয় তাহলে পরে সেই ভাবনা নিয়ে তো অবশ্যই কাজ করা যেতে পারে আর কি। নিশ্চয়ই আমি চেষ্টা করব, সেটা আমার এটা মাথায় থাকলো, সে সুযোগ এলে পরে আমি নিশ্চয়ই সেই কাজ করব।
4: এবার একটা অন্য প্রশ্ন করি।
0: হ্যাঁ,
4: ওভারসাইজড পুজোয় কি চলবে?
0: ওভারসাইজ আমরা পরি, পরি না তা নয়, কিন্তু ওভারসাইজটা ম্যাক্সিমাম সময় ইয়াং, একেবারে ইয়াং জেনারেশনের মধ্যেই কিন্তু আটকে আছে ওভারসাইজটা। কিন্তু আমরা বা আমাদের থেকেও যারা হয়তো বছর পাঁচেক বা বছর দশেকের ছোট, তারাও কিন্তু খুব একটা পড়ে না, এবং ওভারসাইজটা কিন্তু ওটা ঠিক কি বলবো যে বাইরের প্রোডাক্ট হিসাবে কিন্তু খুব একটা এখনো পর্যন্ত স্থান পায়নি। মেনলি ওটা একেবারেই মানে হাউসহোল্ড ব্যাপার, ব্যাপারটা হচ্ছে এইরকম আর কি, আমি বাড়িতে পড়ে আছি ওভার সাইজ কিছু একটা পড়ে থাকলাম আর কি, ব্যাপারটা এইরকম।
4: ওভারসাইজটা কমফোর্ট বেশি,
0: কমফোর্ট বেশি, ওই কারণেই আমি বাইরে পড়ে যাচ্ছি না তো, ওটা ওই কারণে আমি থাকছি পড়ে ওটা বাড়িতেই।
1: আপনি পুজোর পোশাক নিয়ে বললেন, গহনার কথা ডিটেইলে বললেন, জুতোর কথায়, ফুটওয়্যারের কথায় যদি আসি, ফুটওয়্যারে আপনার কোনো সাজেশন থাকবে? একদম তাদের কথা, বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়ে যারা প্যান্ডেল হপিং করবে, শুধু না বড়রাও অনেকে করেন, তবে আমি মূলত ইয়াং জেনারেশনের কথা ভাবছি, ফুটওয়্যারে বিশেষত্ব কিছু? কমফোর্ট তো একটা প্রশ্ন বটেই, কিন্তু তাছাড়াও ট্রেন্ড কিছু?
0: দেখুন, শু তো সবসময়ই থাকবে, বিশেষ করে যে এজের আপনি কথা বললেন আর কি, সেই সময় শু তো থাকবে, তার সঙ্গে নর্থ স্টার জাতীয় যে শু সেটাও থাকবে। আর এখন আরও আলাদা বিভিন্ন রকমের মানে ছোট ছোট রিমোট কিছু তৈরি হচ্ছে আর কি, শু জাতীয়ই বাট ডিফারেন্ট টাইপ তৈরি হচ্ছে। যদি সেরকম ব্যবহার করতে পারে সেরকম তারা ব্যবহার করুক, কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে শু যেটাই ব্যবহার করবে সেটা, বিশেষ করে আমাদের ওই ইয়াং জেনারেশন বা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জুতো নিয়ে প্রবলেমটা তৈরি হয় সবসময়, বিশেষ করে পুজোতে, তারা যেন আগে থেকে এটা পরে অভ্যস্ত হয়ে যায়, তারপরে তারা যেন প্যান্ডেল হপিংয়ে যায় আর কি।
4: আচ্ছা, হেভি জুয়েলারি নাকি মিনিমাল জুয়েলারি, এবারে ট্রেন্ড কোনটা?
0: মিনিমাল জুয়েলারিটা সবসময়ই আছে, হেভি জুয়েলারিটা কিছু কিছু ড্রেস বা কিছু কিছু পোশাকের সঙ্গেই যায় আর কি। মিনিমাল জুয়েলারিটা সবসময় থাকে, এটা যে কোনো সময় ক্যারি করার জন্যে আমাদের কাছে খুব সহজলভ্য, আমরা খুব সহজেই এটা ক্যারি করতে পারি, যেটা পারি না হেভি জুয়েলারি পরতে, আমরা সবসময় পারি না। হেভি জুয়েলারিটা একটা বেসিক একটা মানে কি বলবো, যে একটা পোশাক থাকে, যে পোশাকের পরেই ওই হেভি জুয়েলারিটা আপনি ইউজ করতে পারবেন।
4: এবারে যে প্রশ্নটা করব সেটা একটু কঠিন মনে হয়, বা অনেকের এই ইচ্ছা আছে যে একটি সাধারণ শাড়ি তাকে কিভাবে ডিজাইনার লুক দেওয়া যায়।
0: সাধারণ শাড়ি বলতে আমরা কি বুঝবো আগে সেটা বুঝতে হবে।
4: সাধারণ শাড়ি মানে আমি একটা শাড়ি দোকান থেকে কিনে আনলাম, যার নিশ্চয়ই কোনো ডিজাইন আছে, পাড় আলাদা এবং আঁচলটা আলাদা, আর বডিটার ভিতরে কখনো বুটি থাকতে পারে, কখনো নাও থাকতে পারে, ডিজাইন থাকতে পারে, সেলফ ডিজাইন থাকতে পারে, সেটাকে আমি ডিজাইনার লুক দেবো।
0: সেটাকে যদি আমি ডিজাইনার লুক দিতে চাই, তাহলে একটা সাধারণ শাড়ি, সেই শাড়িটাতে যদি আমার অপশান থাকে, তাহলে প্রথম আমি যেটা করব সেটাতে আমি ব্লক প্রিন্টে যাব। ব্লক প্রিন্ট কমপ্লিট হলো, আমি যদি ভাবতে চাই যে এটাকে নিয়ে আমি আরও একটু এগোবো, তাহলে পরে সেই ক্ষেত্রে আমি সেটার সঙ্গে এমব্রয়ডারি অ্যাড করব। এমব্রয়ডারি অ্যাডের পরে যদি মনে হয় যে আরেকটু কিছু করা দরকার, তাহলে পরে জিনিসটা পূর্ণ হবে, তাহলে পরে আমি ওটাতে মিক্স অ্যান্ড ম্যাচ করে কোনো ফ্রিল অ্যাড করতে পারি। এই শাড়িটাই কিন্তু যেটা একেবারে সাধারণ ছিল সেটা কিন্তু আর সাধারণ থাকলো না, এটাই কিন্তু তখন অন্য রকমের একটা লুক এই শাড়িটার মধ্যে চলে এলো, এবং শাড়িটা একটা সত্যিকারের একটা অসাধারণ কোনো প্রোডাক্টে তো
4: লুক তৈরি হলো,
0: লুক তৈরি হলো।
4: এবারের প্রশ্নটা শাড়ি নয়, ব্লাউজ নিয়ে, যে শাড়ির সঙ্গে ট্র্যাডিশনাল ব্লাউজ নাকি এক্সপেরিমেন্টাল ব্লাউজ, কোনটা এখন বেশি ইন্টারেস্টিং এবং ট্রেন্ডিং? সঙ্গে এটা জুড়ে দিই যে একটা সাধারণ ব্লাউজকে কী করে ইন্টারেস্টিং করা যায়, অর্থাৎ লুক চেঞ্জ করা যায়।
0: আমরা যদি যে প্রোডাক্টটা আমরা পরছি, যে শাড়িটা আমরা পরছি, সেই শাড়িটার সঙ্গে আমরা যে ব্লাউজটা পরব, সেই ব্লাউজটাকে আমরা অনেকভাবে পরতে পারি। সেই ব্লাউজটার এখন যেমন নতুন কাটিং আমরা পরছি, যেমন আপনার ওই আংরাক্ষা কাটিং একটা হয়েছে, সেই আংরাক্ষা কাটিংটা আমরা যে আংরাক্ষা পাঞ্জাবি পরছি, সেই পাঞ্জাবিরই একটা সংস্করণ। আমাদের পাঞ্জাবিটা কি হয়, হাঁটু পর্যন্ত যায় বা হাঁটুটা ছাড়িয়ে যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু যাচ্ছে না, সেটা ওই কোমর পর্যন্ত থাকছে, এবং সেটাতে এই ব্লাউজটাই কিন্তু আসল ক্যারি ফরওয়ার্ড করছে টোটাল ফ্যাশনটাকে, টোটাল স্টাইলটাকে, কারণ শাড়িটা সেই ক্ষেত্রে কিন্তু প্রায় বলতে গেলে নগণ্য হচ্ছে, সেকেন্ডারি হয়ে যাচ্ছে শাড়িটা, প্রাইমারি হয়ে যাচ্ছে ব্লাউজটা। এটা ছাড়াও আবার ফিরে আসছে নতুন করে ওই ছেলেদের যে আমরা যে শার্ট পরি কলারের, কলার দেওয়া, সেই শার্ট শার্ট কলারটা আবার ফিরে আসছে ব্লাউজে, এটাকে আবার তৈরি করা যেতে পারে। আমাদের ইদানিংকালে আর একটা হচ্ছে, সেটা হচ্ছে লাম্বানি ওয়ার্ক, ওটাও হাতেরই হ্যান্ড স্টিচ, লাম্বানি ওয়ার্ক, হেভি ওয়ার্ক ওটা। ওটা দিয়ে ব্লাউজ আপনি তৈরি করলে পরে সেই ব্লাউজটাও কিন্তু একটা এক্সক্লুসিভ ব্লাউজই হচ্ছে, সেটা আপনি মানে খুব একটা এক কালারের যে কোনো শাড়ির সঙ্গে আপনি ওটা পরতে পারেন এবং সেটা অসাধারণ লুক দেবে। এটা এইভাবে ব্লাউজগুলোকেও আমরা নতুন করে নতুন আঙ্গিকে আমরা তুলে আনছি আর কি।
4: ধরুন এক কালারের শাড়ি, তার সঙ্গে আজরক বা অন্য কোনো কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করলে সেটা কি ট্রেন্ড তৈরি করতে পারে?
0: অবশ্যই, আজরক দিয়ে হতে পারে, বা এই যে আপনাকে আমি বললাম যে এক্ষুনি লাম্বানি ওয়ার্ক, যেটা এক কালারের শাড়ির সঙ্গে লাম্বানি লাম্বানি ওয়ার্কটা বেসিক্যালি হচ্ছে একদম একটা জমাট ওয়ার্ক হয় এবং সেটার সঙ্গে বিভিন্ন কম্বিনেশন থাকে, মানে লট অফ কালার আর কি।
4: অনেক সময় হাতাতেও একদম
0: ওটা ব্যবহার করা হতে পারে। সুতরাং আপনি এগুলো এক কালার শাড়ির সঙ্গে এগুলো পরা যেতে পারে, তবে দেখতে হবে এই কন্ট্রাস্টটা যেন ঠিকঠাক হয় আর কি। এটা কিন্তু কন্ট্রাস্টের ওয়েতে যাবে, এটা কিন্তু ওই ম্যাচিংয়ের ওয়েতে যাবে না, এটা কিন্তু কন্ট্রাস্টের ওয়েতে যাবে।
4: এখানে আরেকটা কথা, শাড়ি আর ব্লাউজের কালার ম্যাচ করার ক্ষেত্রে কন্ট্রাস্টে যাবে নাকি ম্যাচিংয়ে যাবে?
0: না, যদি আমি যদি ব্লাউজটাকে হাইলাইট করতে চাই তাহলে অবশ্যই কন্ট্রাস্টে যাবে, আর আমি যদি ব্লাউজ হাইলাইট না করি তাহলে পরে কিন্তু শাড়ি এবং ব্লাউজ মোরাললেস একই থাকবে।
4: আমরা বারবার এখন, একটা সময় ছিল ফেব্রিক্স, বিভিন্ন ধরনের ফেব্রিক ব্যবহার করা হতো কালার বা ইয়ে, এখন কি কোনোভাবে ফ্যাশানের সঙ্গে বা নতুন শাড়ি পাঞ্জাবি ড্রেস যে কোনো কিছুর সঙ্গে কি ফেব্রিকটা যায়?
0: ফেব্রিকের চল আছে, কিন্তু ফেব্রিকের চল কখনোই খুব ছড়িয়েছে এরকমটা নয় আর কি। ফেব্রিক কিছু মানুষ পছন্দ করে, ফেব্রিক খুব একটা প্রাধান্য পায়নি আমাদের ফ্যাশন জগতে বা আমাদের কাজের জগতে। যেটা পেয়েছে ধরুন আজকে কাঁথা স্টিচ, যেটা পেয়েছে হয়তো লাম্বানি ওয়ার্ক, যেটা পেয়েছে হয়তো আরি ওয়ার্ক, সেটা কিন্তু ফেব্রিক পায়নি আজকে। কিন্তু আপনি দেখবেন কোনো বিয়ের বা কোনো অনুষ্ঠানের অকেশন পারপাস আপনি যদি কোনো কিছু তৈরি করেন, কেউ কিন্তু বলবে না এসে যে আপনি আমাকে এটাতে ফেব্রিক করে দিন।
4: ঠিক, একটা সময় ফেব্রিক, তারপরে বাদনি, এই বিভিন্ন ধরনের একটা ট্রান্সফরমেশন হলো। এখন কোনটা বেশি চলছে?
0: ওগুলো তো যেমন ছিল সেরকমই আছে, এখন যেটা আছে সেটা হচ্ছে স্টিচের, স্টিচের উপরেই এখন ম্যাক্সিমামটা এ হচ্ছে। আপনার ওই জুয়েলারি হিসাবে ধরে সেই ব্লাউজটাকে আলাদা করা এবং সেই ব্লাউজের সঙ্গে ম্যাচিং করে শাড়িটাকে নিয়ে আসা, এখন এটাই আছে।
4: ফোনে একজন আছেন, নমস্কার।
5: হ্যালো,
4: হ্যাঁ বলুন।
5: আমি মিসেস মেঘমালা গুপ্ত, আমি বেহালা শখের বাজার থেকে বলছি।
4: বলুন।
5: আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি সারা জীবন আমি শাড়ি পরেছি, তাঁতের শাড়ি আমার খুব পছন্দ, আমি 24 hours শাড়ি পরে থাকি। তা আমার একটাই প্রশ্ন হচ্ছে, পিওর তাঁতের শাড়ি যাকে বলে, যেখানে কোনো মিক্সেশন থাকবে না, যেমন আপনারা ধনেখালি তারপরে টাঙ্গাইল এ সমস্ত কথাগুলো বলছেন, আমার নিজের ইচ্ছে আমি ওই জায়গা থেকে গিয়ে কি তাঁতের শাড়ি আনা যাবে কি কলকাতায় কোন দোকানে বা কোন জায়গাতে আমি পাবো? আমি খুব দামি একদম পিওর তাঁতের শাড়ি এবারে পুজোতে পরতে চাই।
4: খুব ভালো কথা। দেখুন, আমরা তো এখানে আর দোকান বা জায়গার নাম বলতে পারি না, আমাদের অনুষ্ঠানে বলা যায় না, তবে আপনি যদি খবর রাখেন, চোখ কান খোলা রাখেন, তাহলে অনেকের কাছেই পাবেন, অন্তত যারা এই তাঁতের শাড়ির ব্যাপারে স্পেশালিস্ট, অন্তত তাঁতের শাড়ির ক্ষেত্রে কোনো খাঁদ আছে এরকম যাদের কাছ থেকে খবর পাওয়া যায় না।
6: এইবার হ্যাঁ, আপনি ধনেখালিতে যেতেই পারেন, সেখানে গিয়ে আপনি কালেক্ট করতে পারেন।
4: এইবারে আমাদের সময় কমে যাচ্ছে কিন্তু প্রশ্ন বেড়ে যাচ্ছে, এটা আমাদের নিয়ম, যত শেষের দিকে যাবে প্রশ্ন তত বাড়বে। এই যে মেয়েদের যারা একটা পার্ট, ওয়ান পার্ট বা ড্রেস বলে যেটাকে, সেইটার জন্যে এবারের ফ্যাশন কি?
0: ওয়ান পার্ট সেটা তো ওয়ান পার্ট হিসাবে আমরা প্রথমে তো আমরা কটন ব্যবহার করেছি, কিন্তু ইদানিংকালে ওয়ান পার্টের সঙ্গে কিন্তু আমরা সিল্ক বা তসর কিন্তু ব্যবহার করছি ওয়ান পার্ট হিসাবে। এবং এই ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এগুলো এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ফেব্রিকটাও আসছে, এই ক্ষেত্রে ফেব্রিকটা আসে, কারণ ওয়ান পার্টে কি হয়, ওয়ান পার্টে অনেকটা স্পেস পাওয়া যায়। আমি যে কাজটা করতে চাইছি মেবি সেটা ফেব্রিক হতে পারে বা অ্যাসিড পেন্টিং হতে পারে, এই কাজগুলো হচ্ছে। তার সঙ্গে তো ধরুন স্টিচ হতেই পারে, লোয়ার পার্টটাতে আমরা স্টিচ ইউজ করি, তারপরে গলায় বা হাতাতে স্টিচ ইউজ করা হয়।
4: ফ্যাশনের গোল্ডেন রুল বলে কিছু হয় না, কিন্তু একটা কঠিন কাজ, এক মিনিট সময় আছে সামনে আর ১৯ দিন আছে পুজোর, কি গোল্ডেন রুল কি এই ফ্যাশনের এবারের পুজোয়?
0: যেটা পরবেন সেটা কমফোর্ট যেন হয় সেটা দেখতে হবে, যেটাতে পরে আপনি কমফোর্ট ফিল করবেন সেরকমই পোশাক আপনি চুজ করুন, কারণ সেরকম পোশাক না পরলে পরে আপনার পুরো পুজোটাই মাটি হয়ে যেতে পারে, এটা হচ্ছে প্রথম। আর যা যা পরবেন তা সেটা যেন আপনার নিজের ব্যক্তিত্বের সঙ্গে যায়, সেটা আগে বুঝে নিতে হবে। সেটা বুঝলে পরেই তাহলে পরে আপনার পক্ষে পুজোটা ভালোভাবে কাটানো খুব ভালো হবে।
4: সৈকতবাবু, আপনাকে পুজো পর্যন্ত রেখে দিতে পারলে ভালো হতো, কারণ আলোচনাটা যেভাবে এগোচ্ছিল অনেক প্রশ্ন অনেক আলোচনা চলতো, কিন্তু আমাদের ছুটি দিতে হবে, ঘড়ির কাঁটা বলছে আর বেশিক্ষণ আপনাকে আটকে রাখতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন, এত প্রশ্ন এত মানুষের জিজ্ঞাসার উত্তর দিলেন। ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন।
0: ধন্যবাদ FM গোল্ডের সমস্ত শ্রোতা এবং ফেসবুক লাইভের দর্শককে ধন্যবাদ জানাই।
7: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं मोहम्मद जुबैर। केंद्रीय मंत्रिमंडल की आर्थिक कार्य समिति ने विपणन सत्र 2027-28 के लिए सभी अनिवार्य रबी फसल के न्यूनतम समर्थन मूल्य में वृद्धि को मंजूरी दे दी है। नई दिल्ली में आज मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने कहा कि यह निर्णय किसानों की उपज का लाभदायक मूल्य सुनिश्चित करने के लिए लिया गया है।
8: सबसे पहला फैसला लिया गया रबी क्रॉप्स के लिए MSP तय करना। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने कार्यकाल के आरंभ से ही MSP में 50% प्रॉफिट देना वो तय किया था, उस फैसले को इसमें लागू किया गया है। वीट, बार्ली, ग्राम, लेंटिल्स, रेपसीड, मसूर, मस्टर्ड और सेफ्लावर, इन सब के लिए जो प्रोडक्शन कॉस्ट है उससे कम से कम 50% ज्यादा रखी गई है MSP।
7: कुसुम के लिए सबसे अधिक 675 रुपए प्रति क्विंटल वृद्धि की गई है। सरसों और खसखस का मूल्य 413 रुपए प्रति क्विंटल बढ़ाया गया है। श्री वैष्णव ने बताया कि मसूर के लिए 390 रुपए, जौ के लिए 136 रुपए, चने के लिए 83 रुपए और गेहूं की कीमत में 25 रुपए प्रति क्विंटल की वृद्धि की गई है। सरकार ने उत्तर प्रदेश, कर्नाटका और तेलंगाना में वर्तमान खरीफ सत्र के लिए प्रमुख दालों और तिलहनों की MSP पर खरीद के लिए 5,548 करोड़ रुपए की मंजूरी दी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सरकार देश भर के किसानों की आय बढ़ाने के साथ उनके हितों की रक्षा के लिए हर संभव प्रयास कर रही है। श्री मोदी ने कहा है कि सरकार ने वर्ष 2027-28 के लिए रबी फसलों के न्यूनतम समर्थन मूल्य MSP में बढ़ोतरी को स्वीकृति दे दी है। प्रधानमंत्री ने हरित ऊर्जा गलियारे के तीसरे चरण पर मंत्रिमंडल के फैसले का स्वागत किया है। श्री मोदी ने कहा है कि यह पहल वर्ष 2035 तक 900 गीगावाट गैर जीवाश्म ईंधन आधारित क्षमता हासिल करने की दिशा में प्रोत्साहन देगी। प्रधानमंत्री मोदी कल नई दिल्ली के भारत मंडपम में संघ लोक सेवा आयोग UPSC के शताब्दी समारोह में शामिल होंगे। प्रधानमंत्री इस अवसर पर लोगों को संबोधित भी करेंगे। श्री मोदी UPSC के शताब्दी समारोह का स्मारक सिक्का, स्मारक डाक टिकट और 100 लैंडमार्क जजमेंट शेपिंग द पॉलिसीज ऑफ UPSC एंड पब्लिक सर्विस कमीशन इन इंडिया नाम की एक पुस्तक भी जारी करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी और अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने आज टेलीफोन पर बातचीत में व्यापार, रक्षा, ऊर्जा और महत्वपूर्ण प्रौद्योगिकियों सहित अन्य क्षेत्रों में आपसी सहयोग की समीक्षा की। प्रधानमंत्री ने कहा कि दोनों नेताओं ने वैश्विक शांति और सुरक्षा के लिए जारी प्रयासों सहित क्षेत्रीय और अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विचार विमर्श किया। दोनों नेता व्यापक वैश्विक रणनीतिक साझेदारी और मजबूत करने के लिए सहयोग जारी रखने पर सहमत हुए। गृह मंत्री अमित शाह ने कहा है कि गुजरात आतंक रोधी दस्ते, भारतीय तटरक्षक बल और केंद्रीय खुफिया एजेंसियों के संयुक्त अभियान में एक ईरानी नौका से 5 पाकिस्तानी नागरिकों को गिरफ्तार किया गया है। अभियान के दौरान भारत के विशिष्ट आर्थिक क्षेत्र में मौजूद नौका से 526 किलोग्राम मादक पदार्थ जब्त किए गए। श्री शाह ने कहा कि मोदी सरकार युवाओं को नशे की लत से बचाने के लिए प्रतिबद्ध है। सामाजिक न्याय और अधिकारिता मंत्रालय ने आज नई दिल्ली में सफाई मित्र सुरक्षा एवं सम्मान शिविर का आयोजन किया। यह कार्यक्रम स्वच्छता ही सेवा 2026 अभियान के तहत आयोजित किया गया। कार्यक्रम में सामाजिक न्याय और अधिकारिता मंत्री डॉ. वीरेंद्र कुमार ने कहा कि नमस्ते योजना का उद्देश्य केवल सहायता देना नहीं बल्कि सफाई कर्मचारियों की सुरक्षा, सम्मान और सामाजिक आर्थिक समावेशन सुनिश्चित करना है। जापान एशियाई खेलों में भारत ने आज तीरंदाजी में 3 और निशानेबाजी में 1 स्वर्ण सहित कुल 4 स्वर्ण पदक जीत लिए हैं। तीरंदाजी में पुरुष कंपाउंड टीम ने चीन को, मिक्स्ड कंपाउंड टीम ने कोरिया को और महिला कंपाउंड टीम ने चीन को हराकर स्वर्ण पदक जीता। निशानेबाजी में नीरू ढांडा और किनान चेन्नई की भारतीय जोड़ी ने ट्रैप मिक्स्ड टीम स्पर्धा में स्वर्ण पदक हासिल किया। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन और प्रधानमंत्री नरेंद्र मोदी ने एशियाई खेलों में शानदार प्रदर्शन करने वाले भारतीय खिलाड़ियों को बधाई दी है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
9: दिस इज आकाशवाणी द न्यूज रेड बाय अनुजा कुमार। The Cabinet Committee on Economic Affairs, CCEA, today approved an increase in the minimum support price, MSPs, for all mandated Rabi crops for the marketing season 2027-28. Briefing the media in New Delhi after the Union Cabinet meeting, Information and Broadcasting Minister Ashwini Vaishnaw said the decision has been taken to ensure remunerative prices for farmers for their produce. He said the highest absolute increase in MSP has been announced for safflower at 675 rupees per quintal, followed by rapeseed and mustard at 430 rupees per quintal. The minister said the MSP for lentil or masoor has been increased by 390 rupees per quintal, barley by 136 rupees per quintal, gram by 83 rupees per quintal and wheat by 25 rupees per quintal.
10: Rabi season ki MSP badhane se
11: the increase in MSP for the Rabi season will bring an additional 84,263 crore rupees to our farmers in recognition of their hard work and efforts. MSP is determined through a well-established mechanism based on the recommendations of the Commission for Agricultural Costs and Prices. The new MSP rates for the 6 major Rabi crops, wheat, barley, gram, lentil, rapeseed and mustard and sunflower have been approved today. This decision is in line with the government's commitment to ensuring that MSP remains at least 50% above the cost of production.
10: Us commitment ko dhyan mein rakhte hue ye naye MSP aaj approve hue hain.
9: The minister said the CCEA has also approved the implementation of the Intelligent Traffic Management System project by the Delhi Police at an estimated cost of over 1,789 crore rupees, inclusive of taxes. Mr. Vaishnaw said the Union Cabinet today also approved the Green Energy Corridor Phase 3 scheme. It will strengthen India's intra-state transmission system to enable the evacuation of up to 135 gigawatts of renewable energy across states and union territories. Prime Minister Narendra Modi has said that the government is leaving no stone unturned to protect the interests of farmers across the country while working to increase their incomes. In a social media post, Mr. Modi said the government has approved an increase in the minimum support price or MSP for Rabi crops for the 2027-28 marketing season. He added that their decision will ensure that millions of farmers across the country receive a remunerative price for their produce. The Prime Minister also welcomed the Cabinet's decision on the Green Energy Corridor Phase 3. He added that the initiative will create more jobs in manufacturing, construction and energy storage while providing a major boost towards achieving 900 gigawatts of non-fossil fuel based capacity by 2035. Prime Minister Narendra Modi and US President Donald Trump today reviewed bilateral cooperation in trade, defense, energy, and critical technologies, among other areas.

0: Prime Minister Modi held a telephonic conversation with US President Trump this evening. In a social media post, the Prime Minister said the two leaders also exchanged views on regional and international issues, including the ongoing efforts to advance global peace and security. Both leaders agreed to maintain close engagement to further strengthen their comprehensive global strategic partnership. Home Minister Amit Shah today said five Pakistani nationals have been arrested from an Iranian boat during a joint operation conducted by Gujarat Anti-Terrorism Squad, Indian Coast Guard and Central Intelligence Agencies. During the operation, 526 kilograms of methamphetamine and heroin was seized from the boat, which was within India's exclusive economic zone. In men's cricket, India crushed the West Indies by 8 wickets in the second match of the 3-match ODI series in Guwahati, taking an unassailable 2-0 lead. Put into bat first, the West Indies posted the highest ever ODI score of 405 for 7. In reply, India comfortably overhauled the target in 43.3 overs. India enjoyed its most successful day at the ongoing Asian Games in Japan so far, winning 4 gold medals today. India's medal tally has risen to 60, including 10 gold, 21 silver and 29 bronze medals. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold 100.1 FM Gold FM Gold লড়াইয়ের কথা জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান 100.1 FM Gold বেঁচে থাকার গান বেঁচে থাকার গান 100.1 FM Gold
2: FM Gold বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিতা সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। বেঁচে থাকার গানে শুনব সেই সব মানুষের কথা, সেই সব প্রতিষ্ঠানের কথা যারা লড়াই করে সমাজের জন্যে, মানুষের জন্যে, আমার আপনার আমাদের সকলের জন্যে। ব্যক্তির উপরে উঠে দেশের কথা, রাষ্ট্রের কথা সবার আগে তাদের মাথায় থাকে। গানের বিরতির পর ফিরছি আপনাদের কাছে।

0: বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিতা সঞ্জয় রয়েছে আপনাদের সঙ্গে। তবে এমন একটা খুশির বা স্বস্তির খবর দেবো যে খবরে হয়তো আপনারও মনে হবে না, আরও কিছুদিন বেঁচে থাকলে এসব শুনে যেতে পারবো, দেখে যেতে পারবো। কারণ আমরা যে বিষয়টা নিয়ে প্রচণ্ড ভাবি, যে ছোট ছোট শিশুরা বা ছেলেমেয়েরা তাদের শৈশব হারিয়ে ফেলছে, ওই স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি এটা ভাবতে ভাবতে, কিন্তু প্রকৃতি থেকে শেখার যে পাঠ সেটা নিতে ভুলেই যাচ্ছে। মোবাইলের স্ক্রিন আর স্কুলের পড়াশুনো এর মধ্যে আটকে রয়েছে, এর থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে লড়াই করছে একদল ছেলেমেয়ে।
1: কাশ্মীরে যারা গেছেন হয়তো চেনেন হয়তো চেনেন না পাম্পোরে। পাম্পোরে হচ্ছে কাশ্মীরের একটি অঞ্চল, যেটা যে অঞ্চলে গেরুয়া তৈরি হয়। এবার পাম্পোরের কথাটা আজকে কেন আমরা বলছি, আসলে পাম্পোরের জন্য বলছি না, বলছে সেখানকার দ্য নেচার স্কুলের জন্য। হ্যাঁ ঠিক, প্রতি রবিবার শিশুদের জলাভূমি, বন্যপ্রাণী, যোগাযোগ এবং পরিবেশ সম্পর্কে শেখানোর জন্য এদেরকে একত্রিত করে কোনো ফি, কোনো নির্দিষ্ট কারিকুলাম মানে পাঠ্যক্রম বা গতানুগতিক ক্লাসরুম ছাড়াই একটি স্কুলকে এভাবে চালিয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, স্কুলটি কীভাবে কাজ করে, পাম্পোরে রবিবারটি একটু অন্যরকম করে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আর কেউ নন, একজন আইনজীবী, পরিবেশ আইনজীবী অ্যাডভোকেট নাদিম কাদরি। তার প্রতিষ্ঠিত স্কুলটির নাম দ্য নেচার স্কুল। দিনের বেলা ঘরের ভেতরে না কাটিয়ে খোলা জায়গায়, একেবারে মাঠে বা খোলা জায়গায় একটা তারা চলে আসে, সেখানে বই, রং, আলোচনা, মাঠ, প্রকৃতি তাদের শিক্ষার অংশ হয়ে ওঠে। সারা সপ্তাহ বাচ্চারা স্কুলে যায়, স্কুলের ব্যাগটা ভারী হতেও পারে নাও হতে পারে, রোববারটা কিন্তু আর স্কুল নয়, রোববারটা একেবারেই প্রকৃতির পাঠশালায়, পাম্পোরের দ্য নেচার স্কুল। আসবো সেই গল্পে আরও ডিটেলে গান শুনতে শুনতে।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ড।

0: বেঁচে থাকার গান নিয়ে সঞ্জয় আর বিশ্বজিৎ আপনাদের সঙ্গে রয়েছে। বলছিলাম এক স্কুলের কথা। স্কুলটি একটি সহজ ধারণা নিয়ে তৈরি করা হয়েছিল। শিশুরা ভবিষ্যতে যাই করতে চাক না কেন, তারা যে পরিবেশের উপর নির্ভরশীল তা যেন তারা বুঝতে পারে। এই উদ্যোগটি 2019-20 সালের দিকে শুরু হয়েছিল এবং তারপর থেকে এটি একটি বিনামূল্যের রবিবারের শিক্ষামূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন স্কুল ও বয়সের শিশুরা প্রকৃতির সম্পর্কে জানতে, যোগাযোগের দক্ষতা বাড়াতে এবং এমন সব আগ্রহের বিষয় খুঁজে একত্রিত করে যেগুলোর জন্যে প্রচলিত ক্লাসরুম সবসময় সুযোগ দেয় না। নেচার স্কুল টিম এটা নিয়ে উৎসাহী এবং এই উদ্যোগটি শুরু হওয়ার পর থেকে কয়েকশো শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। 30 জনেরও বেশি শিক্ষার্থী নিয়মিত রবিবারের সেশনগুলোতে যোগ দেয়, যেখানে 8 থেকে 30 বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করে।
1: এই যে নেচার স্কুলের কথা আমরা বলছি, সেখানে নেচার স্কুল টিম তারা কি জানিয়েছে জানেন? বলেছে উদ্যোগটি শুরু হওয়ার পর থেকে শত শত, মানে প্রায় শয়ে শয়ে স্টুডেন্ট, শিক্ষার্থী এখানে অংশ নিয়েছে। 30 জনের কথা তো আমরা শুনলাম এবং সেখানে 8 থেকে 30 বছর বয়সী বাচ্চারা তারা অংশ নিয়ে থাকে। 10 জন ভলান্টিয়ার এই উদ্যোগটা পরিচালনা করে থাকে এবং তাদের পরামর্শদাতা এবং পেশাদার ব্যক্তিরা রয়েছেন, যারা নির্দিষ্ট সেশনগুলো চালান বা সেখানকার যে প্রোগ্রামগুলোকে সেগুলো তারা কন্ডাক্ট করে থাকেন। স্পষ্ট বলছেন এই নেচার স্কুলের যারা দায়িত্বে আছেন তারা, আমরা বাচ্চাদের বলতে চাই যে তোমাদের লক্ষ্য যাই হোক না কেন, আমাদের জন্য পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের জানা উচিত। পরিবেশ বিজ্ঞানে স্নাতক সিরাত, তিনি এখানকার অন্যতম একজন উদ্যোক্তা, তিনি বলছেন 4 বছর আগে ইনিও এনএচএস স্কুলে জয়েন করেছিলেন এবং এখন ইনি এখানকার একজন উদ্যোক্তা এবং ভলান্টিয়ার। বার্তাটা খুব সহজ নেচার স্কুলের, প্রকৃতি যদি ভালো থাকে তুমিও ভালো থাকবে। শুনতে ভালো লাগছে না? কিন্তু এটাও কিন্তু সত্যিকারের এক বেঁচে থাকার গান।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। 100.1 FM গোল্ডে।

0: বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিতা সঞ্জয় আর দিচ্ছি অন্য এক স্কুলের সন্ধান যেখানে প্রকৃতি শিক্ষা দেয়।
1: পামপুরের নেচার স্কুল, হ্যাঁ, এখানে কোনো বড় কংক্রিটের ভবন বা আনুষ্ঠানিক শ্রেণীকক্ষের কাঠামো তো নেই, কি আছে তাহলে? পড়াশোনা হয় একটা খোলা মাঠে, শিশুরা ভিতরে যে বিভিন্ন কোণ এবং চারপাশের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ঘোরাফেরা করে। ছবি আঁকতে আগ্রহী কোনো শিশু, তাকে রং এবং উপকরণ দেওয়া হয়। যারা পড়তে ভালোবাসে তাকে বই

0: বই দেওয়া হয়, লাইব্রেরি আছে সেখানে। আর যারা আলোচনায় অংশ নেয় বা খোলা মাঠে কার্পেট বা চেয়ার বসে চেয়ারে বসে বাইরে সময় কাটাতে চায় তাদের তাই করা হয়। আসলে এই যে কারিকুলাম পাঠ্যসূচি নেই, এটা কিন্তু খুব ইচ্ছাকৃত। আয়োজক যারা তারা কি করেন, বিজ্ঞানীদের ডেকে আনেন, বিভিন্ন বিষয়ে যারা বলতে পারেন তাদের ডেকে আনেন, পেশাজীবীদের ডেকে আনেন, এরা এই বাচ্চাদের সঙ্গে মত বিনিময় করে এবং যার যে বিষয়ে বিশেষত্ব বা বিশেষজ্ঞতা সেইটা নিয়ে বাচ্চাদের সঙ্গে তারা কথা বলে। ফলে কখনো কখনো বাচ্চারাও ছোটরাও তারা কিন্তু আগ্রহী হয়ে ওঠে এবং যে বিষয়ের যে এক্সপার্ট তার সঙ্গে তারা তখন ইন্টারঅ্যাক্ট করে, আলোচনা করতে চায়। আমরা শুরুতেই বলেছি যে রবিবার স্কুলটা খোলা থাকে এবং বয়সের কোনো সীমাবদ্ধতা এখানে নেই। বামপুর অঞ্চল বা তার আশেপাশে বিভিন্ন স্কুল এবং গ্রামের ছেলেমেয়েরা কোনো অ্যাডমিশন ফি ছাড়াই, কোনো ভর্তি প্রক্রিয়া ছাড়াই এখানে আসে। এখানে এই স্কুলের জন্য গাড়িরও ব্যবস্থা আছে, স্বেচ্ছাসেবকরা চার চাকার যানবাহন ব্যবহার করে শিক্ষার্থীদের আনা নেওয়া করে, ফলে শিক্ষার্থীরা আসা যাওয়া করতে পারে। সম্পূর্ণ বিনামূল্যে চলছে দ্য নেচার স্কুল। আয়োজক, মূল আয়োজক যিনি সেরাত, তিনি বলছেন এর উদ্দেশ্য এটা নিশ্চিত করা যে আর্থিক পরিস্থিতি যেন এই সুযোগগুলো পাওয়ার ক্ষেত্রে কখনোই ডিসাইসিভ না হয়। আর কাদরি তাঁর সমর্থনে এটা চলছে, কাজ করে চলেছেন স্বেচ্ছাসেবকরা। এটাই বেঁচে থাকার গান।
1: বেঁচে থাকার গানে এমন নেচার স্কুল আমাদের অনুপ্রাণিত করে আরও একটু বেশি বাঁচার জন্যে। আজকের মতো এই পর্যন্তই। গান শুনতে শুনতে ছুটি নিচ্ছে বিশ্বজিৎ আর সঞ্জয়। ভালো থাকবেন,
0: শুভরাত্রি।

লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:31। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শুভমিতার কণ্ঠে গান। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

হঠাৎ বৃষ্টি নামল, বইতে লাগলো দমকা বাতাস, ঘন ঘন শুনতে পেলাম ঝড়ের নিঃশ্বাস, ঝমঝম শব্দ ছাদে, ঝমঝম।

শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:01। বারোটার ঘড়ি কাটা পেরিয়ে 1:12। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে গান। এবারে পরপর কয়েকটি গান শুনে নিন লোপমুদ্রার কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক গান।

লোপামুদ্রা মিত্রের কণ্ঠে গানগুলি শুনছিলেন। আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:27 হয়, 4 সেকেন্ড। এবারে রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে কয়েকটি গান শুনে নিই।

এতক্ষণ শুনছিলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানগুলি বাংলা আধুনিক গানে অনুষ্ঠানের। আজকের শেষ গান শুনে নিন সঙ্গীতা ঠাকুরের কণ্ঠে।

সঙ্গীতা ঠাকুরের কণ্ঠে গান দিয়ে শেষ হল আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

পরিষেবায় বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন প্রজাপতি ২ ছায়াছবি থেকে জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

এবারে জিৎ গাঙ্গুলির কণ্ঠে প্রজাপতি দুই ছায়াছবির গান শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে।

বাংলা ছায়াছবি গান অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রজাপতি দুই ছায়াছবির গান। এবারে পরপর গান শুনে নিন বহুরূপী ছায়াছবি থেকে। বহুরূপী ছায়াছবিতে গান গেয়েছেন শিলাজিৎ মজুমদার, সুকন্যা চট্টোপাধ্যায়, শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল এবং শিল্পী শ্রেয়া ঘোষাল। শুনে নিন বহুরূপী ছায়াছবির গান।

বহুরূপী ছায়াছবির গান শুনলেন বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠানে। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:26:56। বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে এবারে কয়েকটি গান শুনে নিন হেমলক সোসাইটি সিনেমা থেকে। গানগুলি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, রূপম ইসলাম। অনুপম রায়, শিলাজিৎ মজুমদার এবং রূপঙ্কর বাগচির কণ্ঠে হেমলক সোসাইটির গান শুনে নেবেন হেমলক সোসাইটি থেকে।

হেমলক সোসাইটির ছায়াছবির গান শুনলেন। এবারে বুনহাস ছবি থেকে গান শুনে নি। গানগুলি গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, পাপন, তোষা সরকার এবং বনি চক্রবর্তীদের কণ্ঠে। শুনে নি বুনহাস ছায়াছবির গান।

শ্রেয়া ঘোষাল এবং পাপনের দ্বৈত কণ্ঠে গান দিয়ে এবং বুনোহাস ছায়াছবির গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:06। শুরু হচ্ছে এখন নানা ধরনের গানের সম্ভার নিয়ে নানা রঙের গান শুধুমাত্র টিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠানে, নানা রঙের গানের অনুষ্ঠানে, প্রথমে শুনে নিন পরপর দুটি লোকগীতি দোহারের পরিবেশনায়।

দুপুরে বসে বসেছিল একাকিনী, বসেছিল বসে বসেছিল একাকিনী, বসেছিল বসে বসেছিল।

নানা রঙের গানের অনুষ্ঠানে। এতক্ষণ শুনছিলেন লোকগীতি দোহারের পরিবেশনায়। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআই অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:17 হয়ে 52 সেকেন্ড। এবারে দ্বিজেন্দ্র গীতি শুনে নিন পরপর দুটি দ্বিজেন্দ্র গীতি। প্রথমে মৈত্রী মজুমদারের কণ্ঠে, দ্বিতীয় গানটি নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন নানা রঙের গানের অনুষ্ঠানে। এবারে পুরাতনী গান শুনে নিন পরপর তিনটি। প্রথম দুটি গান চণ্ডীদাস মালের কণ্ঠে, তারপর সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন পুরাতনী নানা রঙের গানের অনুষ্ঠানে। এবারে নানা রঙের গান অনুষ্ঠানে শুনে নিন পরপর দুটি অতুল প্রসাদী গান। প্রথমে সুচিন সিংয়ের কণ্ঠে, তারপর দ্বিতীয় গানটির শিল্পী অর্চনা ভৌমিক।

অতুল প্রসাদী গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59 হয়ে 26 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে চারটে পেরিয়ে গেছে, আর চারটে মানি একটু অন্য সুরে কান পাতার সময়। এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে আহির ললিত রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী।

107 FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছো প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান

107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আহিরুল ললিত রাগে খেয়াল শুনছিলে, শিল্পী ছিলেন অরুণ ভাদুরী, পণ্ডিত অরুণ ভাদুরীর কণ্ঠে শুনছিলে আহিরুল ললিত রাগে খেয়াল। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে শুনবে ভাটিয়ার রাগে সেতার, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত।

0: 107 FM ரெயின்போ பிரச்சார் தொடங்கி প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তখন প্রথমে আহির ললিত রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ দ্বিতীয় পর্বে ভাটিয়ার রাগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক সেনগুপ্ত। প্রভাতী 107 FM রেইনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো।
1: গানে বাজুক

ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময় ভোর 5টা, আর 5টা মানেই সময় এখন। আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

মনোজ সাফানা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।